আকাশবাণী মিলনিয়া, শুভ সকাল, নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা। আজ বৃহস্পতিবার 31 আষাঢ় 1433 বঙ্গাব্দ এবং 16 জুলাই 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 MHz ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে। স্টুডিও করতে এখন সময় সকাল 6:04 হয়ে 5 সেকেন্ড।

0: আকাশবাণী বিলোনিয়া অমৃতবাণী অনুষ্ঠানে আজ শুনবেন শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী থেকে পাঠ।
1: লোক সকল স্ব ভাগ্য বলে দেহ গেহ স্থান সমাজ এবং পরিজনাদির দ্বারা ধনী মানি সুখী দুঃখী হইয়া থাকে। সকলই প্রাক্তন ভোগের তাড়নায় পড়িয়া ঊর্ধ্ব অধোগতি লাভ করিয়া থাকে এবং শান্তি অশান্তি নানা উপাচার উপভোগ করে। ইহা সকলই দণ্ড বলিয়া জানিবেন। চিন্তা শ্রীবৎস নল দয়মন্তী হরিশ্চন্দ্র শৈব্যা রুহি দাস বেহুলা লক্ষিন্দরেরাও এই ভাগ্যের ভোগ পূর্ণরূপে ভোগ করিতে বাধ্য হইয়াছেন।

0: ঋষভ নববর্ষের কর্তা হইয়াও নানারূপ লাঞ্ছনা ভোগান্তে দেহ মুক্ত করিয়াছেন। ওই সকল ইতিহাসীয় নায়ক নায়িকার চরিত্রের বিষয় চিন্তা করিয়া নিজের ভাগ্য ভোগদান করিয়া পুনরায় এইরূপ ভাগ্যবশের দ্বারা প্রলোভিত না হইয়া নিত্যানন্দরূপ স্বভাব অর্থাৎ অবিচ্ছেদ্যভাবে সত্যের কোলে থাকিয়া পরমানন্দ ভোগ করিতে পারেন। এই অবস্থায় পুনরায় অদৃষ্টরূপ ভোগের দেহ ভোগ করিতে হয় না। ভাগ্যে যার যাহা আছে তাহা কেউই নুন্নাতীত করিতে ক্ষমতা রাখে না। পাণ্ডবদের বিষয় চিন্তা করিলে জানা যায় যে স্বয়ং ভগবান আশ্রয় দিয়াও পাণ্ডবদের ভাগ্যফল অপসারণ করিতে পারেন নাই, স্বস্ব ভাগ্যফল উপভোগ করিতে হইয়াছে। যার ভাগ্যে যাহা আছে তাহাই ইচ্ছায় অনিচ্ছায় ভোগ করিতে হইবে। যাহাদের কর্তা আপনি হইয়াছেন তাহাদেরও ভাগ্য একটা আছে, তবে আপনি কর্তা হইয়াছেন বলিয়া তাদের শান্তিবিধান করিতে পারেন না বলিয়া দুঃখ পাইতেছেন। সর্বদাই সকল অবস্থায় সহ্য করিতে চেষ্টা করিবেন। ভাগ্যে যদি থাকে তবে আপনি বাড়ি ঘর করিতে পারিবেন, না থাকিলে কি করিয়া করিবেন? ইহাকে বৃথা চিন্তা বলিয়া জানিবেন। আপনি তো সাধ্যানুসারে সকলকে সুখে রাখিয়া থাকিতে পারেন, ভাগ্যে না থাকিলে কি করিয়া করিবেন? সকল ভোগের ঔষধি নাম ধর্ম, সেই নাম ধর্মের জন্য কর্তৃত্ব করিয়া করিতে গেলে নাম করিতে পারে না, কারণ কর্তারই অনেক বাধক, নামের দাসের বাধক নাই। অতএব নামের অধীন হইয়া থাকিতে সর্বতোভাবে চেষ্টা করিবেন। কোনো লোকের ইন্দ্রিয়ের অধিকার নেই, ভাগ্য হইতেই ফল পাইয়া থাকে জানিবেন। সত্যের অধীন থাকিতে চেষ্টা করুন। জীবের ক্ষমতা ব্যষ্টি সীমাবদ্ধ, অসীম ক্ষমতাশালী গুরু, তাঁর অধীনে থাকিলে পুত্র যেমন পিতৃধনের মালিক স্বতঃসিদ্ধ হয়, এও তাই। আর নিজের ক্ষমতার আহরণ করিয়া সীমাবদ্ধই হয়। কেহ ক্রোড়াধিপতিত্ব সহস্রাধিপতিত্ব লাভ করে, কেহ দরিদ্র থাকে। ধনীর অভাবের শেষ নাই, দরিদ্রের কোনো অভাব থাকিলে নিত্য নৈমিত্তিক গুজরানের জন্য গুরুই যথাসময় যাহা দরকার হয় তাহা দেন, কাজেই দরিদ্রের কোনো অভাব নাই। কাঙ্গাল হইয়া থাকা ভালো, সকল সময় গুরু চালক হন, ধনীর চালক শয়তান, কাজেই গুরুতত্ত্ব যে অসীম পদ তাহার কাছে যাইতে প্রতিবন্ধক, নানা বাসনা অহংকার অভিমান রাগ দ্বেষ হিংসা লোভাদি নানাভাবে চালনা করিয়া কুপথে বাসনা ও ধনমান দিয়া বন্ধ করে। অতএব সকল ভার গুরুকে দিয়া কার্য যথাযোগ্য মতে করিতে থাকুন, গুরুই সময় করিয়া বন্ধন মুক্ত করিয়া লইবেন, ভাবনা নাই।
1: অমৃতবাণী অনুষ্ঠানে আজ শুনলেন শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী থেকে পাঠ। আকাশবাণী বিলোনিয়া, এবারে সুরাঞ্জলি ভক্তিগীতির অনুষ্ঠান, নিবেদনে দেবাশিস রায়।

এতক্ষণ নিবেদিত হল ভক্তিগীতি, নিবেদন করলেন দেবাশিষ রায়। শ্রোতা বন্ধুরা, শেষ হল এর সঙ্গে সুরাঞ্জলি অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ং নিয়ে খরাং।

0: Farike chung ta bo jora wa shai malaya na tini tihai shalau pa di thang mani kogrok. Tai tini palai jagi tong mani kogrok, tini palai jag marok ni bishu ngong kai tini ngka Jagannath Rath Jatra. Tai obo palai jag mani kotor ke Bharat haktorok ni bishu ngo, Orisha, West Bengal, tai Himalaya rogo kaham ke kotor ke palai jago tai Uttarakhand bahino kaham ke palai jago. Apunakari bahino tini palai jak marok ni bisingo hai ke ba kaisa awai mung hai ke ba kaisa awareness abahai obongka world snake day ni bo palai jago tam ni kang ke nature no kaham kring ke narak na ni bagai snake rok no bahai no buthari awai tonani tai borok ni bising tei bo kobang mano chini borok rok ni kaham ni bagai bithi rok sanam jako tai nature no nature ni je sarkar no kaham ke tonani bagai borok bo haino kaisa nang mani jeep abani bagai borok no thangai tonani bagai o salok no muidok lai naragai palai jako আপনাকারী বাহিনী তিনি পালাই যাক মারক নে বিশুঙ্গ হংকাঙ্কাই মুইটো খোজাক মারক নে বিশুঙ্গ তিনি তিহাই শালন মাহেতে বড় রক নি ইয়াগ ফান্ডুই তিনি তিহাই শাল ভারত নি পতাকান তিশা যাক মানি তাই ফাদার নি হাইকেবা ব্রিটিশ নি যে শাসন খাই তমানি আশিক বেশি কলক পারমই আপন পাইরি মানি আবরক নি ব্রিটিশ নি পতাকান তলা দিখলাই নে ভারত নি পতাকান কুচক দিশা মানি তিন তিহাই সালন জেংজাক আপনকারী বাহিন তিন তিহাই সালন ভারত পোখরান রেঞ্জ তিনিটি হেসালো পারমাণবিক বোমান আমজকমুং খ্লাই কাহাম আমজকমুং খ্লাই মানমানি তিনিটি হেসালন আপন কারিব তিনিটি হেসালন রাশিয়া বা ভারতনি কাশা ক্রায়োজেনিক রকেট নি চুক্তি খামুং রাশিয়া বাতিল খ্লাইরে মানি আপন কারি তিনিটি হেসালন 1996 বিশ্ব কাইনানি সেকাং ককলাম সালাইপুরু রাং পুষার লাইনানি হাইকেবা রাং সানমানি আবরক রাইদা সায়া হানাইনাই কোর্টনি বিশিংতে সাকলাই জাখা তাই কাইফুরু রাং না লাইমানি সানাই না মানি আবরক বহাইন মাজরা কতর তং হনাইনে আব বহাইন সুপ্রিম কোর্টনি বিশিংতে চিনে ভারত হাক্তরনি বিশিং সাকলাই জাখা আবরক নকারাই তিনিটি হাই সালো হায়ুং বেরাম মুং গনাং অরুণা আসফ আলী বংখা বিনীতিনে আসে মানিশাল বংখা খরকসা যিনি ফ্রিডম ফাইটার তাই পলিটিক্যাল নি একটিভিস্ট বহাইন বখলাই তো মানে 1909 বিশুও ব আসাই মানে আপনকারি বহাইন তিনি তিহাই সালো থেজা রক থেজানাই রকনি বিশুঙ্গ হঙ্গাঙ্কাই অবংখা খরকসা বেলাইখান হায়ুং বেরাম মুং গনাং জন এফ কেনেডি জুনিয়র তাই বিনি বিহিক ক্যারোলিন বেসেট কেনেডি তাই বিনি বাহানক লরেন বেসেট বরক যতন কাইসা বীরখুং দেরামুঙ্গ বরক থৈজামানি আবনি বাকে বরক মৈতু খাই যাক আবরকন কারিব যেন সাইমানো তিনি তিহাই সালন মেরি টোট লিনকন বংখা আব্রাহাম লিনকনি বিহিক বর্তিনি থিজামানি সাল আবন কারিব অবংখা গভর্নর জর্জিয়ানি বিনিবতিনি থিজামানি সাল জর্জ বসবি আপনকারী দো তিন ইতিহাসাল জন লর্ড বংকা ইংলিশ নি কিবোর্ড ন সামনে বিনি ডিজাইন ন সামনে তাই আ কিবোর্ড যে সামজাকর সিমিন হায়ুম গনাঙে দাবো অবহাই কেন সামজাগী তাই সামুগ ফনাজাগী দঙ্গ বিনি দিনে থেজামানী সাল আসুক জরা খালাগে হায়ুঙ্গ বাদে থাকমানী গগ্র
1: আও ফাইডে সঙ্গাবো টান বিটিও সঙ্গলায় দিন টান বিটিও মৈতো কাইমানো তৈ সঙ্গাই কক সিলায় মৈতো অংখা পুষ্টি গান মৈ কথ

0: মইটো গবাং কেমান থগ ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি তে আপন কারিব ক্যালসিয়াম লোহা আকরব মান থগ দাল বিডাল জাতনি বিশিঙ্গ মইটু টঙ্গ পানি মইটু মুখী মইটু পঞ্চমুখী মইটু দুধ তাই উল মইটু ওয়াতে এবার তৈ কলাই তেতেখে রমই নারগি মান্নাই আবহাই থাইরগ এবারকে সুখস্র স্র আবহাই থাইরগ আপন কারিব হা সিন্দিল বাই হা কেপেক সা পুলোজাগ মইটু কাইখাকে বেলাইকেন হামসুগ মইটু কাইনানি সেকাঙ্গন আল ওয়াইনি ওয়াইথামসে কাহাম কিসুয়ায়ী চকাম রকসাওয়ী হারপে খাই সুগুই নাহারমানি উলন মইটু কাইনানি নাঙ্গ আল সুয়াইফুরন নাংমানি জরাতেই সারক রেনানি নাংনাই আপনি বিশঙ্গতঙ্গ হেক্টর কাইসাও মুসকি নাঙ্গ সিটন ইউরিয়া নাঙ্গ সের সারা বাসি টিএসপি নাঙ্গ সের সারা নৈজিবা এম উপি নাঙ্গ সের সারা বাসি জিপসাম নাঙ্গ সের সুকুসি দশটা নাঙ্গ সারসি মইটু কাইনানি বাকি হাক সালনানি নাঙ্গ সেন্টিমিটার দকসি তে হাকর কুঠু কেবেন কুয়ার নানি নাঙ্গ সেন্টিমিটার দক ফাংসারা কাইনানি বাকি হেক্টর কাইসাও নাঙ্গ থামসি স্নি সাই মইটুনি ইয়া ফাঙ্গ তুমুং জাবরা ববরা রক টংহাকাই আবো সাফ সুত্রাকাই মা তনি নাই চারা কাইমানি জে তরিয়া শাক সেন্টিমিটার নই নিসিমি বা তৈ কসারেই মা তনি নাই লেডা তাই মাকর হনেই ইয়ং টঙ্গ আবো বলাই সাউই মৈতন দেরারু আবনি বাকি তালফিল মা খাইনাই সাল দক চিনিসিমি সুকুসি নি বিশিঙ্গন লতি খলিমানো তাই সাল সারা ব্রী চিনিসিমি সারা দকসি নি বিশিঙ্গন মৈত্যু বকং খলিমানো তুমন কতাল রাইজাতে খাইন তংহাকাই মৈত্যু হেক্টর কাইসাও থামসি টন মানো তাই লতি মানো সি নেই টন আসো যারা মৈত্য কাইমানতেই থাইজাতানি কক খালাইখ্যা
1: আওফাটিকে তাবুক সাইমালাইন সাখামক্রাইনি গগ মকলন নাইকিনি খাইনানি কক সাখামক্রাইনি গগ তিনি মকলন কাহামখে তন্নানি তৈ নাইসং সালায়ন মকলংখা চিনি শাকনি নাংকুক মানি মানাই কাইসা মকল করিকে যেন সংসার লংমা খাকসাকি হাই আবনি বাকি মকলনি কাহাম নাইকানি বেলাই খেন খাইনা নাঙ্গ মকল অব পদ্রে পদ বেমারঙ্গেই মানো গানা এবা হাকচাল নুগিয়াং মানে আবো চশমা বাই ন অজংজালক নাইখ্লাই মান হাইকেবা মকল আবগফাকে মকল রাউইব হাইকেবা অপারেশন খাই আবন হামরি মানো ফিয়া আবরকন কারই বহাইন মকল গবাং মা বেমার অঙ্গেই মানো আবংখা মকল চাকসামানি কনজেংটিভাইটি মকল চাক সাও আবো নচিং মুখ সা গুঙ্গু হনাইনাইচিং লাইও ফিয়াবা এলার্জি বাইব মকল চাক সাইমানো গ্লুকুমা অঙ্গৈতাই কাইস মুঙ্গৈতাই কাইসা বেমার দঙ আবো বাইব মকল চাক সাও আবনি বাকি মকল চাক সাকেন আবো মুখ সাংগিয়া আবনি বাকি ডাক্তি ডাক্তি মকল চাক সাকাঙ্কে যেন ডক্টর ফুনকানি নাঙ্গ মকল মাইগ্রেন এবার ভাইরাস চপ্রইমানো মকলনি বেমারনি নুকমারি রক নি বিষ্ণু হংকাই মকল সাই সাইকে নুগিয়া জাপসা জাপসাকে নুকমাবাই কতর হামিয়া মকলনি বাকি পাতি মুখ পাতি মানো মকল মূসাজ হাফকা খে এবার

0: দুখো মানখে মকল সাবই মানো, এলার্জি বাইব মকল সাই মানো, মকল দনগুই মানো, মকল বখরক সামা বাইব মকল দনগুই মানো এবার সাই মানো, মকল বেলা এখে সাকে রুম রুম নুখে বখরক সাকে হাই কেবা কপানা নাইমা হাই অংখে আবো গ্লুকুরমানি নুকমারি। আবনি মুং একিউট এঙ্গেল ক্লোজার গ্লুকোমা নি হেঞ্জাকো অ বেমার বাই ডাক্তি মকল নু গিয়াঙ্গি থাঙি মানো, আবনি বাকি ডক্টর বাই নাইজাকনানি বেলাই খেন নাঙ্গো মকল মুং সাসে। আবনি বাকি মকল ন কাহাম করংখে তনানি হিংকাই চিনি কাহাম করং তংসানি চিনি মকল ন চং আহিন তংপ্রু রগ মকলক ন ফ্লিক নানি নাঙ্গো, তাই চিং স্ক্রিন রক বেলাই খেন তাবং জরাও তো নাইও কম্পিউটার মোবাইল বদ্রে ফট চিং স্ক্রিন ন নাইও। আবনি বাকি মকল ন আনাইমা জরা রগ কিসা মিসা চিং রেস্ট রানানি নাঙ্গো হাই কেবা মকল ন ফ্লিকই সারা ফিসা কিসি সারক মুকুমুই রক চিং তংনানি নাঙ্গো, তাই কাহাম লাইট নগ রগ ফানো বা হাবা নগ রগ ফানো কাহাম লাইট নি বিসঙ্গ চিং তংনানি নাঙ্গো, তাই স্ক্রিন রক বাই যেমন সাক চিং চালাই তংখাতো বেলাই খেনা কাহাম, তাই চিং সাতুং রগ অংখ কাহাঙ্কে সানগ্লাস থোপ্রানি নাঙ্গো, তাই মকল নি বাকি যে চামুং কাহাম আবরক বাহাইনে চিং বেলাই খেনা জানানি নাঙ্গো, তাই অমেগা থ্রি গেনাং আবাহাই চামুং জানানি নাঙ্গো, তাই চিং সাক ন নাংমা জরতেই তৈ রক নঙি নাই হাইড্রেট খেতনানি নাঙ্গো, তাই হকু নংমারক নেশানি যে চামুং তংমারক ফেক জাংনাই চামুং রক বাহাইন মকল ন দেরারি মানো আবরক বাইব চিং হাকচালকে তংখে বেলাই খেন জানাই, তাই চিনি সাক হিলেক মুং হেলাক মুং আবরক ন বাহাইনে চিং মেনটেন খেতনানি নাংনাই, তাই মকলক ন বেলাই খেন চিং হুপ্রাই আউই তংনানি নাংনাই, তাই চিনি ইয়াক রক বাহাইন বেলাই খেন সাফ সুতরা তংনা নাংনাই, তামনি ইংকে চিং মকলক ইয়াক ময়লা গনাং রক তাংজাক হাঙ্কে চিনি মকলক ইনফেকশন নঙি মানো, তাই চিনি মকলক নব চিং তৈ কচাং বাইখ্রাইনে কাহামকে সার সাউই রক চিং সালওয়াই সাওয়াইনে চিং সোনানি নাঙ্গো ফুংতাই সারিক রক অবাইকে চিং মকল ন কাহাম ক্রাই গ্রংখে তনি মানো, আসু জরা খানালাকে সা কাহাম ক্রাইনে গগ মকল ন নাইকিনি খ্লাইমানি গক।
1: আও সা খামক্রাইনি ককনি উলব ফাইডি তাবো সং ককথুম হাবলাসিবানো তিনি নি বাকি বেলাই খে নাংকক মানে ককথুম অবংখা সাল স্নি রমই থানাই ইংরেজি বিসি জুলাই তালনি সাল সিব্রেনি সিমি চেঙ্গি জুলাই তালনি সাল নৈশিসা সালমারি জরা কাইসা বেলাইকে তাং বতাং হাস্তে বেরেমনি ইংগি নাহারজাক তমানে অবকাই মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান তাবো খেপনি বেখাগো অ তাং বতাং অম ব্লক লেভেল তৈ ইংখা ব্লক আমসাইনি তৈ অ তাং বতাং করং করং সাকামক্রাই নি আদং রক ইংখা স্পেশালিস্ট ডক্টর রকনি বিসিনটিকাই সাক নাইজাক নাই আং তিনি সালমারি ও ব ব আংকর ব থায় নাইজাক নাই আবরক সাইখানারবানো পশ্চিম ত্রিপুরা মোহনপুর নি নরেন্দ্রপুর এস বি স্কুল গোমতি ডিস্ট্রিক্ট নিয়ে অম পি সি এস সি সেন্টার খোয়াই তুলাশিকর এস সি সেন্টার দক্ষিণ ত্রিপুরা বরক বগাফা এস বি সি মনু পি এস সি সেন্টার সিপাহীজলা নিকে চরিলাম বিশ্রামগঞ্জ পি এস সি সেন্টার তাই উত্তর ত্রিপুরা নিহাকে পানিসাগর উত্তর পদ্মবিল কমিউনিটি হল চেংজাক নাই ফুংনি দামচিনি সিমি, তাই আপন কারিব হাস্তে বেরেমনি ফিল বিসি স্নি সি স্নি ইয়াকাবা 77 স্টেট লেভেল বন মহোৎসব আবো অনানি থাঙ্গি তঙ্গ তেলিয়ামরা চিত্রঙ্গনা কলা কেন্দ্র ও সালমারি ইংখা ও বিশ্বনি জুলাই তালনি সাল সি সার সালমারি ও আপনার

0: পাৰিব ডাইৰেক্টৰ অৱ মেডিকেল এডুকেশ্যন নে কাইছা কক মঙ্গ সাকলাইজাক জি এন এম তাই এ এন এম ট্ৰেইনিং কোৰ্চ অ ৰংবিচি নৈচি নৈচাই তাই নৈচি স্নি অংগী কমেংলাই নাহাৰজাকৈ দংগ কমেংলাই ৰাণানে পাইথা সালমাৰ বিচিনি জুলাই তালনে সাল চিচাৰ সালমাৰি জৰাং জৰাং হাংকা ফংনি দাম চিচানিচিমি হৰনি দাম চি জৰানি বিচিংগ আৱ অনলাইনটেই কমেংলাই ৰাণানি নাংনাই ৱেবছাইটিংকা ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট ডি এম ই ডট ত্ৰিপুৰা ডট গভ ডট ইন ৱেবছাইটাও রেজিস্ট্রেশন ফি নামায় আনরিজার্ভনি বাকি 300 এস টি এস সি বাকি 250 উমর নানি নামায় বি সি সি সি সিমি বি সি থামসিবানী বিসিঙ্গ রংমারি নানি নামায় ক্লাস 12 পাস আসু জানা ককথুম্র খানাবাই খা তাবু সেবগো বরকলামানী খানালায়
1: আও সেবগো বরক লংমানী আবরকনি বিসিঙ্গ দঙ্গ আইটি স্পেশালিস্ট ম্যানেজার একাউন্ট অফিসার প্রজেক্ট অবংখা ত্রিপুরা হাফাংবাই অবনে বাকি রংমারি বিএ বিকম বিএসসি বিসিএ বিই বিটেক অবরকনি বিসিঙ্গ গ্রেজুয়েট নানি নাংনাই নাম্বারনি বাকি করা করি গ্রী তাই উমরংখা ব্রিজিবানি বিসিংহনে নামায় তাই খাতিজাক রকনি বাকি কিসাশে ইয়াক উমরনি বেশি ইয়াকার মঙ্গ দানো আপনি পাইথাক সালমারি চিদক জুলাই হাইকাবা তিনি নহনি মানো আপনি বাকি আমজক মং হাইকাবা ইন্টারভিউ রক আবু আগরতলাও ন খাইজাক নাই তাই আপনি বাকি সালমারি রক উলো সাকলাই যাকনাই কলেটানি বিসিং দেখলাইনাই আপনি ইয়াগুলো দঙ্গ অবংখা এসিস্টেন্ট সেকশন অফিসার কেন্দ্র হাফাংবাই লংজাকনাই এস এস সি নি বিসিংতেই ডিপার্টমেন্টাল আমজক মংরক নি বিসিং দেখাই লংজাকনাই আপনি বাকি বিএ বিকম বিএসসি বিসিএ বিই বিটেক ও গ্রেজুয়েট নানি নাংনাই আপনি বাকি উমর হংকে বাজি নানি নাংনাই তাই খাতি জাগ্রকনি বাকি কিসাসে ইয়াকার মং দংনাই আপনি বাকি সালমারি পাইথাক তিনি ন হনি মানো চিদক জুলাই কম্পিউটার বিসিং থেকে আমজক মং এংনাই তাই আমজক মংনি সালমারি উল কলেটার বিসিং দেখলাই সাকলাই যাকনাই একাইশা দঙ অবংখা ড্রাগ ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কেন্দ্র হাফংবাই তেলাংজাকনাই ইউপিএসসি আমজক মং বিসিং দেখলাইনাই আপনি বাকি বিই বিটেক পাস হংনানি নামায় উমর হংকাঙ্কাই ব্রেজিবা হংনানি নামায় খাদিজা রংনি বাকি কিসাসে ইয়াকার মূল বাহাইন দঙ্গ আপনি বাকি পাইথাক সালমারি চিসনি বিসঙ্গ হংনানি নামায় হাইকাবা খানা পাইথাক সালমারি আপনি বাকি আমজক মুং নি সালমারি তাই ইন্টারভিউ নি সালমারি রক উল কলেটার বিসংতেই সাকলাই যাকনায়
0: আও আনি ইয়াফো দঙ্গ টিপিএস সিনবাখাতেই কিসাসে বুক চাসুথাই বরফ সুকুনানি কয়মংলাই সানজাকা বুক চাসুথাই কা এগ্রে অফিসার বেবাগে বুক চাসু তেতাঙ্গ সারা থামসি গ্রেড ওয়ান ক্যাটাগরিও তানজাক নাই রংমারি ইংনাই নাই এগ্রি বিএসসি পাস উমর না নাই গবাং কুক মানে না বিসি ব্রইসি কয়মংলাই রানানি পাইথাক সালমারি অফিসি নি জুলাই তালনি সাল নই চিচার সালমারি জরা ওয়েবসাইটিং কা ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট টিপিএসসি ডট ত্রিপুরা ডট গভ ডট ইন ওয়েবসাইট আসু যারা সেবক বর্তমানে খালাইখা তাবু হাইনু খরাম পান্ডাও রেসামং খালাইনে রেসামং খরাং রোয়ানো জুলাই দেব বর্মা

0: Asuk zora ceng khnalai kya? Julai dia purma bayar sab sab resap mung tau khnalai neng. Tini nomor tiba naik kuni kok tama. Tini tungari tonga neng. 33.0 degree Celsius tahi cang mari 25.6 degree Celsius nu tahi nomor tuh kuni bang mari 97% dekhamo 61% tini isha misha thayo. Ferangku kau bawa tayo ayam hanuman oh nih shaklai jakan.
1: Aau, zara kerikani bagai sengaruh nama basalai sinai, hai nui korang pandawo, tini ang tonggo ozoi.
0: Ang mina.
1: Zato nono hambai.
2: এতক্ষণ পরিবেশিত হলো আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্য ব্যক্তি অনুষ্ঠান হায়ুনে খরাং আকাশবাণী বিলোনিয়া। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে।

আকাশবাণী বিলোনিয়া, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। অনুষ্ঠান আজ সকালে, তথ্যভিত্তিক অনুষ্ঠান, শুনবেন সকাল সাতটায়। সাতটা বেজে পঁচিশ মিনিটে, বেলা একটা বেজে ত্রিশ মিনিটে এবং সন্ধ্যে সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ শুনবেন সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং সাতটা বেজে চল্লিশ মিনিটে। গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে, শিল্পী তপস রায়। দিল্লি কেন্দ্রের সমাচার প্রবাদ শুনবেন সকাল আটটায়, আটটা বেজে পনেরো মিনিটে শুনবেন ছায়াগীতি অনুষ্ঠান, শুনবেন বিভিন্ন বাংলা ছবির গান। নটায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ পুনরায় শুনবেন সকাল দশটায় এবং বেলা এগারোটায়। গানে গানে হিন্দি ছবির গানে অনুষ্ঠান শুনবেন সকাল নটা বাজে পাঁচ মিনিটে, দশটা বাজে পাঁচ মিনিটে শুনবেন দেশবন্দনা দেশাত্মবোধক গানের অনুষ্ঠান, ভজন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দশটা বাজে ত্রিশ মিনিটে।

বেলা 11:00 বাজে 5 মিনিটে শুনবেন আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান, 11:10 বাজে 10 মিনিটে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত রথযাত্রা উপলক্ষে বিশেষ ধারা বিবরণী। এরপরে আবার শুনবেন আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান, দুপুর 2টে শুনবেন মধ্যাহ্ন সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 2:15 বাজে শুনবেন কবিতার আকাশ কবিতা আবৃত্তির অনুষ্ঠান, অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন সুমিত্র চট্টোপাধ্যায়। আমি নারী 2:30 বাজে অনুষ্ঠান শুনবেন আমার কথা, আমার কথায় রয়েছেন শিক্ষিকা সুদীপ্তা চক্রবর্তী। পরে শুনবেন অঙ্গনার রান্নাঘরে, উপস্থিত থাকবেন শিক্ষিকা ইতু দাস। বিকেল 3টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবা অনুষ্ঠান শুনবেন বিকেল 3:05। 3:10 বাজে শুনবেন আবারও দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত রথযাত্রা উপলক্ষে বিশেষ ধারা বিবরণী, যা প্রচারিত হবে জগন্নাথ ধাম পুরী থেকে। পরে শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। বিকেল 5টা এবং 5:05 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, অবকাশ রঞ্জনী শুনবেন বিকেল 5টা বাজে 10 মিনিটে, 5টা বাজে 45 মিনিটে শুনবেন লোকসঙ্গীত, ককবরক অনুষ্ঠান সন্ধ্যে 6টায়, 6টা বাজে 30 মিনিটে শুনবেন কিষাণবাণী, 7টা বাজে 5 মিনিটে শুনবেন বন্দনা। আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন 7টা বাজে 45 মিনিটে এবং 7টা বাজে 55 মিনিটে,

দশটায় শুনবেন হারানো দিনের গান। শুনলেন অনুষ্ঠান সূচি, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন অনুষ্ঠান আজ সকালে।

নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে রথযাত্রার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আজ সকালে। আজ সকাল অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রথমে চলে যাব ইতিহাসের পাতায় এবং দেখে নিব আজকের দিনটিকে। আজ 31শে আষাঢ়, 1433 বঙ্গাব্দ এবং 16ই জুলাই 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। আজকের দিনের 622 সাল, জুলিয়ান বর্ষপঞ্জী অনুসারে ইসলামিক বর্ষপঞ্জী হিজরি সনের প্রথম দিন ছিল শুক্রবার। স্টকহোম ব্যাংক থেকে ইউরোপে প্রথম ব্যাংক নোট ইস্যু করা হয় 1661 সালের আজকের দিনে। খুলনা জেলার বাগেরহাটে প্রথম ব্রিটিশ পণ্যদ্রব্য বর্জন আন্দোলন শুরু হয় 1905 সালের আজকের দিনে। বলশেভিকদের হাতে রাশিয়ার শেষ সম্রাট জার নিকোলাই দ্বিতীয় এবং তার 5 সন্তান ও স্ত্রী সহ নিহত হন 1918 সালের এই দিনে। এর ফলে রাশিয়ায় জারতন্ত্রের পতন হয়। ভারতবর্ষের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বিষয়ে গবেষণার প্রতিষ্ঠান ইন্ডিয়া রিসার্চ ইনস্টিটিউট গঠিত হয় 1932 সালের আজকের দিনে। ১৯৪৫ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির নেতৃবৃন্দ উইনস্টন চার্চিল, হ্যারি ট্রুম্যান, জোসেফ স্টালিন জার্মানির পোস্টডাম শহরে সাক্ষাৎ করেন। নিউ মেক্সিকোর আলামগাডোতে মার্কিন পারমাণবিক বোমার প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয় 1945 সালের আজকের দিনে। সাল 1946, বিকিনি দ্বীপে পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় 1946 সালে, আর এই বিস্ফোরণ ঘটান মার্কিন যুক্তরাষ্ট্র। ফ্রান্স ও ইতালির মধ্যে মন্ট ব্ল্যাক সড়ক সুড়ঙ্গ উদ্বোধন করা হয় 1965 সালের আজকের দিনে। সাল 1968, মার্কিন কমিউনিস্ট পার্টির মুখপত্র ডেইলি ওয়ার্ল্ড আত্মপ্রকাশ করে। মনুষ্যবাহী মার্কিন নবযান অ্যাপোলো 11 চাঁদ অভিমুখে যাত্রা করে 1969 সালের আজকের দিনে। সাল 1973, আফগানিস্তানের সেনা কর্মকর্তা জেনারেল দাওয়দ খান সাবেক সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় এক অভ্যুত্থানের মাধ্যমে আফগান শাহ মোহাম্মদ জাহিরকে পদচ্যুত করে দেশে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেন। বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আলজেরিয়া ও তিউনিশিয়া এবং

মরিতানিয়া, 1973 সালের আজকের দিনে। 1979 সালের আজকের দিনে হাসান আল বকর পদত্যাগ করেন ও সাদ্দাম হোসেন ইরাকের রাষ্ট্রপতি হন। মাহাথির বিন মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন 1981 সালের আজকের দিনে। ফিলিপাইনে ভূমিকম্পে 1600 জন এর বেশি লোক নিহত হয় 1990 সালের আজকের দিনে। 1990 সালের আজকের দিনে ইউক্রেন নিজের সার্বভৌমত্ব ঘোষণা করে। মিলোসেভিচ ইউগোস্লাভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন 1997 সালের আজকের দিনে। সাল 2007 সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বৈরী রাজনৈতিক পরিবেশে গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে জন্ম ডেনীয় ভাষাবিজ্ঞানী এবং ইংরেজি ব্যাকরণ বিশেষজ্ঞ অটো ইয়েসপারসেন এর জন্ম হয় 1860 সালের আজকের দিনে। তার মৃত্যু হয় 1943 সালে। নরওয়েজীয় মেরু অভিযাত্রী ও আবিষ্কারক রোয়াল আমুনসেন এর জন্ম 1872 সালের আজকের দিনে আর মৃত্যু 1928। ভারতীয় জ্যোতির্বিদ এবং জ্যোতির্বিজ্ঞানে অন্যতম পথিকৃৎ রাধাগোবিন্দ চন্দ্র এর জন্ম 1878 সালের আজকের দিনে, মৃত্যু 1975। ফ্রিৎজ জেরনি ওলন্দাজ পদার্থবিজ্ঞানী এবং নোবেল পুরস্কার বিজয়ী এর জন্ম 1888 সালের আজকের দিনে আর মৃত্যু 1966। জাতিসংঘের প্রথম মহাসচিব ত্রিগভে হাবডেন লি এর জন্ম 1896 সালের আজকের দিনে, তার মৃত্যু হয় 1968 সালে। বারবারা স্ট্যান উইক মার্কিন অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী এর জন্ম 1907 সালে আর মৃত্যু 1990 সালে। অরুণা আশা পালি ভারতরত্ন সম্মানে সম্মানিত ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী এবং সমাজকর্মী এর জন্ম 1909 সালের আজকের দিনে আর মৃত্যু 1996 সালে। মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং গায়িকা জিঞ্জার রজার্স এর জন্ম 1911 সালের আজকের দিনে আর মৃত্যু 1995। ভারতীয় নাট্যকার ও লেখক জগদীশচন্দ্র মাথুর এর জন্ম 1917 সালে, মৃত্যু 1978 সালে। মার্কিন জীববিজ্ঞানী এবং নোবেল পুরস্কার বিজয়ী আরউইন রুজ এর জন্ম 1926 সালের আজকের দিনে, মৃত্যু 2015 সালে। অস্ট্রেলীয় টেনিস খেলোয়াড় মার্গারেট কোর্ট এর জন্ম 1942 সালে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা বীর প্রতীক পদক বিজয়ী আবদুল্লাহ আল মাহমুদ এর জন্ম 1947 সালে। বাংলাদেশি সমাজসেবক অ্যাঞ্জেলা গোমেজ এর জন্ম 1952 সালের আজকের দিনে। মার্কিন অভিনেতা, কৌতুক অভিনেতা, প্রযোজক এবং লেখক উইল ফেরেল এর জন্ম 1967 সালের আজকের দিনে। শন পোলক দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ক্রিকেটার এর জন্ম 1973 সালের আজকের দিনে।

লেবানন বংশগত মুসলিম সুইডিশ রক অ্যান্ড বোল্ড গায়ক, গীতিকার এবং সঙ্গীত নির্মাতা মেহের জেইন এর জন্ম 1981 সালের আজকের দিনে। এবারে মৃত্যু। ইতালীয় চিত্রশিল্পী জুসেপ্পি ক্রিপসির মৃত্যু হয় 1747 সালের আজকের দিনে। রাশিয়ার শিশু সম্রাট ষষ্ঠ ইভান এর মৃত্যু হয় 1764 সালের আজকের দিনে। বাস্তববাদী রুশ দার্শনিক ও সাহিত্যিক সমালোচক দিমিত্রি পিশারিয়েভ এর মৃত্যু হয় 1868 সালের আজকের দিনে। শৈলতাত্ত্বিক ভূবিজ্ঞানী সুরিদয় কুমার রায়ের মৃত্যু হয় 1959 সালের আজকের দিনে। তিনি জন্মছিলেন 1895 সালে। জার্মান ঔপন্যাসিক হেনড্রিক বুল এর মৃত্যু হয় 1985 সালের আজকের দিনে। তিনি নোবেলজয়ী একজন ঔপন্যাসিক ছিলেন। মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এবং নোবেল পুরস্কার বিজয়ী জুলিয়ান সুইহাঙ্গার এর মৃত্যু হয় 1993 সালের আজকের দিনে। তিনি জন্মেছিলেন 1918 সালে। ভারতীয় নাট্যকার, মঞ্চ অভিনেতা ও সমাজকর্মী জোসন দস্তিদার এর মৃত্যু হয় 1998 সালে। তিনি জন্মেছিলেন 1931 সালে। সাংবাদিক শামসুর রহমানের মৃত্যু হয় 2000 সালে। আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী ইংরেজ সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক এবং প্রতিবেদন নির্মাতা সাইমন ড্রিঙ্ক এর মৃত্যু হয় 2021 সালের আজকের দিনে। বন্ধুরা শুনলেন ইতিহাসের পাতায় আজকের দিন থেকে। এবারে একটি বিজ্ঞপ্তি। সুধী নাগরিকবৃন্দ, এত দ্বারা এলাকার সকল জনগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভারতের জনগণনা 2027 এর কার্যক্রম উপলক্ষে সারা রাজ্যের সাথে আমাদের জেলাতেও গৃহতালিকা ও গৃহগণনা 1 আগস্ট থেকে 30 আগস্ট 2026 পর্যন্ত চলবে। স্বগণনা আগামী 17 জুলাই থেকে 31 জুলাই 2026 তারিখের মধ্যে সম্পূর্ণ করতে হবে। দেশ ও রাজ্যের উন্নয়নের স্বার্থে সকলকে এই কার্যক্রমে অংশগ্রহণ করে সঠিক তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। গৃহতালিকা ও গৃহগণনা কার্যক্রম চলাকালীন নিযুক্ত কর্মীগণ আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের পরিবার, আবাসন ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। যারা অনলাইনের মাধ্যমে স্বগণনা বা সেলফ এনুমারেশন করতে ইচ্ছুক, তারা ভারত সরকারের নির্দিষ্ট জনগণনা পোর্টালে গিয়ে আগামী 17 জুলাই থেকে 31 জুলাই 2026 তারিখের মধ্যে স্বগণনা সম্পন্ন করতে পারবেন। জনগণনায় প্রদত্ত সকল তথ্য আইনগতভাবে সম্পূর্ণ গোপনীয় রাখা হবে এবং শুধুমাত্র সরকারি পরিসংখ্যানগত কাজে ব্যবহার করা হবে। অতএব সকল নাগরিককে জনগণনা 2027 কার্যক্রম সফল করার উদ্দেশ্যে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদান্তে প্রধান জনগণনা আধিকারিক, জেলাশাসক ও সমাহর্তা দক্ষিণ ত্রিপুরা, জনগণনা পরিচালনায় ভারত সরকার।

লোকরগ্নে বাগৈ শাকলাইমু খাপাংনি লোকসং যত লোকরগ্নে বাগৈন শাকলাই জাগৈতঙ্গ বারত হাক্তনি লোক থিকিমু ২০২৭নি সামং বোতাং রোগৈ নগ্নি মুংবোতাং তাই নক থিকিমুং বসকাংনি শালমারি পয়লা আগস্টনি সিমি শালমারি ৩০ আগস্ট ২০২৬ জোড়া তংনাই বাইথাং থিকিমুং বসকাংনি শালমারি ১৭ জুলাই নি সিমি শালমারি ৩১ জুলাই ২০২৬ নি বিশিঙ্গ পাইরনানি নাংনাই হাক্ত অর্থে হাস্তেনি হামক্রেনি বাগৈ যতনন শাখাও খোরসাজাক সামংবতাঙ্গ মানজাগৈ শয় ককথুম রুনানি বাগৈ খাবাই কবক জাগ নগ্নি সামংবতাং তাই নগ থিকিমুং সামংবতাংনি জরাও অসামংবাই কুরুংজাক থিকি নাইরক নরগ্নি নগব্রুমব্রুম থাঙ্গৈ নরগ্নি মুং তংথাইনি গরুং তাই কুবুন নাংওয়ানি ককথুম থুমনাই অনলাইনে বিশিংতুই বাইথাং থিকিমুং এবা সেলফ এনোমারেশন খ্লাইনানি মুসংনাইরক ভারত হাপাংনি স্রামজাক ছয় বরক থিকিমুং পোর্টালা থাঙ্গৈ বসকাংনি শালমারি ১৭ জুলাইনি সিমি শালমারি ৩১ জুলাই ২০২৬নি বিশিঙ্গ বাইথাং থিকিমুং সানমারগ্ন সপুঙ্গুই রুই মান্নাই বরক থিকিমুং মানমানি যত ককথুম কেরাং রুগৈ হুজাক তংনাই তাই অব হাপাংনি থিকিমুংনি সামুঙ্গ সিমি ফুরাংজাক নাই পাইথক যত লোকরগ্নন বরক থিকিমুং ২০২৭ সামংবুতাংন কাহাম খ্লাই পাইরনানে বাগৈ সাকথানাও কৈমুং নারক জাগ আওয়াই খ্লাইফাং ডিএমটাই কালেক্টর সাউথ ত্রিপুরা বরক থিকিমুং নাইকলনাই ভারত হাপাং বিজ্ঞপ্তির পর এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় মনোময় ভট্টাচার্য।

আজ সকাল অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রসঙ্গীতে পরিবেশন করলেন মনোময় ভট্টাচার্য। এবারে সরকারের কিছু প্রকল্প সম্পর্কে আলোচনা করছি। সমষ্টি উন্নয়ন কর্মসূচি, যা গ্রামীণ শ্রম সম্পদের সদ্ব্যবহার করা হয়, ইন্দিরা আবাস যোজনা, বাসস্থানের ব্যবস্থা করা, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি, লাভজনক কর্মসংস্থান সৃষ্টি করা, নিবিড় কৃষি উন্নয়ন কর্মসূচি, চাষের উপযোগী দ্রব্য প্রদান করা, জহর রোজগার যোজনা, গ্রামীণ বেকারদের কর্মপ্রদান, নেহরু রোজগার যোজনা, শহরে বেকারদের সমস্যার সমাধান, মিড ডে মিল স্কিম, মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন। বন্ধুরা, শেষ করছি অনুষ্ঠান আজ সকালে, কাল সকালে প্রত্যাশা নিয়ে। এবারে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, এবং পরে শুনবেন পর্যায়ক্রমে স্থানীয় বাংলা সংবাদ ও কক্সবাজার সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। পাশাপাশি 62,500 কোটি টাকার মোবাইল ফোন উৎপাদন প্রকল্পের অনুমোদন মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার সূচনা করবেন। এটি হরিয়ানার জিন্দ থেকে সোনিপাতের মধ্যে চলবে। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই $14 কোটি অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি হয়েছে। আজ প্রভু জগন্নাথদেবের রথযাত্রা। শ্রীক্ষেত্র পুরী সহ দেশের বিভিন্ন স্থানে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে সঙ্গী করে মহাসমারোহে উদযাপিত হচ্ছে রথযাত্রা উৎসব। বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে গতরাতের রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। ভারতের সেমিকন্ডাক্টর ডিজাইন ও উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে গতকাল মন্ত্রিসভা বৈঠকের

0: পর নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। পাশাপাশি মন্ত্রিসভা 62,500 কোটি টাকার ব্যয়ে মোবাইল ফোন উৎপাদন প্রকল্পেরও অনুমোদন দিয়েছে। শ্রী বৈষ্ণব জানান, এই প্রকল্প আগামী 5 বছর ধরে বাস্তবায়িত হবে। তিনি জানান যে এই প্রকল্পের আওতায় দেশে মোবাইল ফোন উৎপাদনের ক্ষেত্রে যোগ্য বিক্রয়ের উপর 2.25% থেকে 5% পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। এর মাধ্যমে প্রায় 60,000 মানুষের জন্য প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টিরও আশা করা হচ্ছে।
1: मोबाइल फोन मैन्युफैक्चरिंग इसमें 62,500 करोड़ रुपीज का लेआउट हुआ है। आप सब जानते हैं कि इन 10 वर्षों में मैसिव चेंज आया इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग में। 7 गुना मैन्युफैक्चरिंग बढ़ी, प्रोडक्शन बढ़ा और 11 गुना एक्सपोर्ट बढ़ा 2014 के कंपेरिजन में। और भारत जो मोबाइल फोन इम्पोर्टर था आज नेट एक्सपोर्टर बन गया है और सेकेंड लार्जेस्ट मैन्युफैक्चरर बन गया है भारत मोबाइल फोन का।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাব সফরে যাবেন। হরিয়ানার জিন্দ রেল স্টেশনে জিন্দ সনিপাতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার সূচনা করবেন তিনি। প্রধানমন্ত্রী একলব্য স্টেডিয়ামে প্রায় 14,700 কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এরপর চণ্ডীগড়ে পৌঁছে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও সড়ক পরিকাঠামো সংক্রান্ত 6,600 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের কর্মসূচি রয়েছে তাঁর। জালন্ধারে শ্রী মোদী যোগাযোগ ব্যবস্থার উন্নতি, যাত্রী সুবিধার্থে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ পুনর্নির্মিত 75টি রেল স্টেশনের উদ্বোধন করারও কথা রয়েছে তাঁর। নির্বাচন কমিশন পাঞ্জাব, কর্ণাটক, তেলেঙ্গানা এবং দিল্লিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর সময়সীমা বাড়িয়েছে। দিল্লিতে খসড়া ভোটার তালিকায় 5ই আগস্টের পরিবর্তে 17ই আগস্ট প্রকাশিত হবে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজে 29শে জুলাইয়ের পরিবর্তে 8ই আগস্ট পর্যন্ত চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 19শে অক্টোবর। পাঞ্জাবে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করবেন 3রা আগস্ট পর্যন্ত। রাজ্যে খসড়া ভোটার তালিকা 31শে জুলাই পরিবর্তে 13ই আগস্ট প্রকাশিত হবে। চূড়ান্ত ভোটার তালিকা বার হবে 12ই অক্টোবর। তেলেঙ্গানায় খসড়া ভোটার তালিকা 10ই আগস্ট এবং চূড়ান্ত তালিকা 12ই অক্টোবর প্রকাশিত হবে। কর্ণাটকে খসড়া তালিকা 17ই আগস্ট এবং চূড়ান্ত তালিকা 19শে অক্টোবর প্রকাশিত হবে। 80তম স্বাধীনতা দিবসে উদযাপনের প্রস্তুতি উপলক্ষে আগামী 15ই আগস্ট দিল্লির লালকেল্লা বন্ধ থাকবে বলে জানিয়েছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। সরকারের দেওয়া বিশেষ অনুমতি যাদের থাকবে তারাই 15ই আগস্ট লালকেল্লা চত্বরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই 14 কোটি মার্কিন ডলার অর্থমূল্যে পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য শিল্প মন্ত্রকের সচিব রাজেশ আগরওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারতের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একে সর্ববৃহৎ বাণিজ্য চুক্তি বলে উল্লেখ করে শ্রী আগরওয়াল বলেন, দুপক্ষের কাছে এই চুক্তি বিরাট বাজারে দরজা খুলে দেবে। শুধুমাত্র পণ্য সামগ্রীর ক্ষেত্রে নয়, আগামী দিনে পরিষেবা ক্ষেত্রেও গতিপ্রাপ্ত হবে বলেই তিনি জানান। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো ও চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশ করতে পারবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতেন প্রসাদ গতকাল বেলজিয়ামে অনুষ্ঠিত 3য় ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য গোলটেবিল বৈঠকে অংশ নেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই বৈঠকে অনুষ্ঠিত আলোচনার প্রশংসা করেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন যে ভারত ও ইউরোপের মধ্যে অংশীদারিত্বে যে পারস্পরিক আস্থা ও স্বাচ্ছন্দ্যবোধ গড়ে উঠেছে, ভারত ও ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে তারও জোরদার হয়েছে।
2: As open societies and as market economies, India and the EU have a natural affinity. The rule of law and the sanctity of contracts are central to our thinking. When it comes to sensitive technologies, this is all the more important. The fact is that emerging technologies

0: literally hold the potential to shape our lifestyle and future. India and the European Union have developed this trust with each other and now strive to take that into the business and technology domains.
1: কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সামাজিক মাধ্যমের এক বার্তায় জানান যে এই আলোচনায় বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে গভীর সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের যৌথ অঙ্গীকার প্রতিফলিত হয়েছে এবং একই সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্বের নতুন সুযোগগুলো চিহ্নিত করা হয়েছে। জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ভারত পরমাণু কর্মসূচি সম্প্রসারণ করছে। ভারতে বর্তমানে 7টি স্থানে প্রায় 9 গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন 24টি পরমাণু বিদ্যুৎ চুল্লি রয়েছে। এছাড়াও 8000 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরও 10টি চুল্লি নির্মাণের কাজ চলছে। এগুলির মধ্যে রয়েছে প্রেসারাইজড হেভি ওয়াটার রিয়্যাক্টার, বয়লিং ওয়াটার রিয়্যাক্টার এবং লাইট ওয়াটার রিয়্যাক্টার। প্রেসারাইজড হেভি ওয়াটার রিয়্যাক্টার চালানোর জন্য প্রাকৃতিক ইউরেনিয়াম জ্বালানি প্রয়োজন। গত সপ্তাহে মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য ভারতে দীর্ঘমেয়াদী ইউরেনিয়াম আনার পথ সুগম হয়েছে। অস্ট্রেলিয়া পরমাণু বিদ্যুৎ চুল্লির কাজে ব্যবহৃত প্রয়োজনীয় ইউরেনিয়াম নিরবিচ্ছিন্নভাবে ভারতকে সরবরাহ করবে। শ্রীক্ষেত্র পুরী সহ দেশে বিভিন্ন স্থানে আজ শুরু হচ্ছে ভগবান জগন্নাথ সহোদর অগ্রজ বলভদ্র ভগিনী দেবী সুভদ্রার বিশ্ববিখ্যাত রথযাত্রা। বার্ষিক এই রথযাত্রা উৎসব চলাকালীন ভগবান জগন্নাথ ও সহোদর রথে চড়ে ভক্তদের দর্শন দেন এবং গুণ্ডিচা মন্দিরে যান। পুরী শ্রীমন্দির প্রশাসন উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গ মহাসমারোহে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। হুগলির মাহেশে 630 বছরের প্রাচীন রথযাত্রা, কোচবিহারের মদনমোহন মন্দিরের প্রসিদ্ধ ঐতিহ্যবাহী রথযাত্রা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হবে। মাহেশে রথের পাশাপাশি গুপ্তিপাড়ার রথ, মহিষাদল রথ, ইস্কন মায়াপুর ও ইস্কন কলকাতার রথযাত্রাও উল্লেখযোগ্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মধ্য কলকাতার এলবার্ট রোডে ইস্কন মন্দিরে দুপুর 12টায় রথযাত্রার সূচনা করবেন। আজ থেকেই খুলে দেওয়া হবে কেরালামের শবরীমালা মন্দির। এদিন সন্ধ্যে থেকে 21 জুলাই পর্যন্ত মন্দির দর্শন করতে ও পুজো দিতে পারবেন ভক্তরা। অরুণাচল প্রদেশ, ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অসম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সিকিম, উত্তরবঙ্গ, উত্তরাখণ্ড ভারী বৃষ্টির পূর্বাভাস। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে গত রাতে 2-1 গোলে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। 55 মিনিটে ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন অ্যান্থনি গর্ডন। এরপর 85 মিনিটে আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ ও দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময় লাউতারো মার্টিনেজ গোল করে দলকে জিতিয়ে দেন। দুটি গোলেই সহায়তা করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ফাইনালে আর্জেন্টিনা রবিবার স্পেনের বিরুদ্ধে খেলবে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। পাশাপাশি 62,000 কোটি টাকার মোবাইল ফোন উৎপাদনের প্রকল্পের অনুমোদন মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার সূচনা করবেন। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরে।
2: আচ্ছা, এমন কোন লাইফ ইন্স্যুরেন্স পলিসির নাম বলুন তো যেখানে কম প্রিমিয়াম থাকবে আর বোনাস পাওয়া যাবে, সঙ্গে ভরসাও করা যায়।
3: পিএলআই আছে তো?
2: সরকারি কর্মচারী সঙ্গে সঙ্গে সব প্রফেশনাল গ্রাজুয়েট বা ডিপ্লোমা হোল্ডাররা নিতে পারেন পিএলআই পলিসির ফায়দা, সঙ্গে পোস্টাল ডিপার্টমেন্টের ভরসাও। বিস্তারিত জানতে কাছাকাছি পোস্ট অফিসে গিয়ে আজই কথা বলুন বা লগ ইন করুন ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন ওয়েবসাইটে।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। আজ রথযাত্রা উৎসব। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে রথযাত্রার প্রস্তুতি নেওয়া হয়েছে। আগরতলার জগন্নাথজিও মন্দির, ইস্কন মন্দির, হরিকৃষ্ণ মন্দির থেকে সুসজ্জিত রথের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, রথযাত্রা ধর্মীয় ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি ও চিরন্তন মূল্যবোধের এক অনন্য প্রতীক। এই উৎসব ত্রিপুরার সামাজিক

সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ব বোধের এক উজ্জ্বল নিদর্শন বলেও তিনি উল্লেখ করেন। এই উৎসবকে কেন্দ্র করে রাজ্যের সর্বস্তরের ভক্ত, রথযাত্রা আয়োজক কমিটি এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। একই সঙ্গে তিনি সকলে নিরাপদ ও নির্বিঘ্ন রথযাত্রা নিশ্চিত করতে জেলা প্রশাসন এবং ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের জারি করা নির্দেশিকা ও নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার আবেদন জানিয়েছেন। রাজ্য পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব জানিয়েছেন, আগরতলায় 8 জায়গা থেকে বিকেলে রথযাত্রা বেরোবে। প্রত্যেক রথযাত্রায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এজন্য বেলা 2 থেকে রাত 9 পর্যন্ত আগরতলায় বেশ কিছু রাস্তায় নো এন্ট্রি বসানো হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা উত্তরপ্রদেশের জাতীয় মহাসড়ক 19 এবং বারাণসী রিং রোডের মধ্যে 47 কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি 6 লেনের গ্রিনফিল্ড এলিভেটেড করিডোর নির্মাণ প্রকল্পে গতকাল অনুমোদন দিয়েছে। নয়াদিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, এই প্রকল্পের মোট ব্যয় 14,400 কোটি টাকারও বেশি। প্রকল্পের আওতাধীন এলাকায় এর ফলে যাতায়াতের গড় সময় প্রায় 60 মিনিট থেকে কমে 20 মিনিটে নেমে আসবে। এছাড়া ভারতের সেমিকন্ডাক্টর ডিজাইন ও উৎপাদন ইকোসিস্টেমের উন্নয়নের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকার বাজেট বরাদ্দ সহ সেমিকন দ্বিতীয় পর্যায়ের কর্মসূচিতেও সম্মতি দিয়েছে বলে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন। রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় ধলাই জেলা হাসপাতালে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা চতুর্থ পর্যায়ের আওতায় ধলাই জেলার যুবক যুবতীদের জন্য জেরিয়াট্রিক কেয়ার গিভার প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। গতকাল কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত চৌধুরী ভার্চুয়ালি এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এই কোর্সের লক্ষ্য হল স্বাস্থ্যসেবা খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং কর্মসংস্থান ও জীবিকা অর্জনের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। গ্রামীণ এলাকার জনগণের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে সমবায় দপ্তর ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। গতকাল শান্তিরবাজার প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় তিনি এই আন্দোলনকে আরও গতিশীল করা, কৃষকদের আর্থিক উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার উপরও গুরুত্ব আরোপ করেন। সবকি ইয়োজনা সবকা বিকাশ, এই ভাবধারায় রাজ্যে পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে চালু থাকা গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। এই পরিকল্পনাকে আরও জনকেন্দ্রিক ও অর্থবহ করতে ত্রিপুরা আইন বিশ্ববিদ্যালয় এগিয়ে এসেছে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের সঙ্গে মত বিনিময়, তথ্য সংগ্রহ ইত্যাদির মাধ্যমে জন অংশগ্রহণমূলক কাজকর্ম যাচাই করছে বিশ্ববিদ্যালয়ের দল। ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের পূর্ব কাঞ্চনবাড়ি পঞ্চায়েতে আইন বিশ্ববিদ্যালয়ের 2 সদস্য প্রতিনিধি দল সার্বিক বিষয় খতিয়ে দেখেন। আগামী 24 জুলাই পর্যন্ত এই কর্মধারা চলবে। ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল। ম্যাচে প্রথম গোলটি করে ইংল্যান্ড 1-0 গোলে পিছিয়ে থাকা অবস্থায় প্রথমে অ্যাঞ্জো ফার্নান্ডেজ এবং পরে লাউতারো মার্টিনেজ 2টি গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দেন। ফাইনালে তারা স্পেনের মুখোমুখি হবে আগামী রবিবার। আজ দুপুর পর্যন্ত আকাশ সাধারণত মেঘলা থাকবে। উত্তর জেলায় অতি ভারী বর্ষণ সহ সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিব বিপর্ণা দেব বর্মা ভারত হাকতর তাই ব্রিটেন বিশেঙ্গ কথা লাইজাক রাং পুইসাতে বানিয়া কক খালাইমং সিইটি এ মিয়ানি সিমি সামুঙ্গ ফ্রাংজাখা আবুনি লগি হদানি নাইমথাং কক খালাইমং চলুংখা আবুবাই ব্রিটেন ভারত হাকতনি সামং তাংনাই রকনি সেবসাব বাঙ্গানো অলাইবুমা গনাং কক খালাইমং হাকতর কাইনিনি বিশিং কথালাই সামুং তাংমুঙ্গ তৈব ক্রাক অঙ্গি বাচাওয়ানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা রাং পুইসাতে বানিয়া কক খালাইমং সিইটি এ তাই হদানি নাইমথাং কক খালাইমং ভারত হাকতর তৈ ব্রিটেন বিশিঙ্গ কাইসা নাংকুক গনাং লাইবুমা কেন্দ্রনি বানিয়াতে শ্রামকর মন্ত্রী পীযুষ গোয়েলনি হদালাম।

0: আইসা ন শেয়ার খাই মচাং মৌদি সাকা সিইটি এ ভারত হাকতনি হুকবার খাইনাই সাক থানাই তৈ চিকন কচার মাজানি স্নামখর সাক থানাই রকনি কতাল লাম আচাইরিওয়ান মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি খনা হরিয়ানানি জিন নিসিমি হাকতনি পুইলা হাইড্রোজেন ট্রেন চেঙ্গেরিওয়ান টংখর কাহাম গনাং অ ট্রেন জিন তৈ সুনিপত নিবিসিংগ লাইসুয়ান তিন রথযাত্রাতের আগরতলা নখবই হাস্তিনি জুদা জুদা থায় রথযাত্রানি যোগালিমুং নাহার জাখা আগরতলানি জগন্নাথ জিউ মান্ডব ইস্কন মান্ডব হরেকৃষ্ণ মান্ডব নিসিমি রথ চিঠিউই টিসা জাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তিনি লুকুরগ্ন রথ তেরনরগৈ খা কাহাম ইয়াফারকা খা কাহাম ইয়াফারমাবো মন্ত্রী অক্রা সাকা রথযাত্রা টংথারনি টংরাইদা রাসাজাক হুকুমুনি কথাং ফুনুকমারি অতের ত্রিপুরানি কথালাইমুং থানচাতে বায়াবচারিনি মারি অ তেরনরগৈ হাস্তিনি বেবাক দিখিলনি বক্ত রথযাত্রা সংসাফাং কমিটি তৈ টংকসং লুকুরগ্ন খা কাহামিয়াফার কাজং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ আবনি লগিব বজতনি নাইমথাং তৈ টংকসাং তৈ রথের পাইনাব হাঙ্কর নাইকলফাং তৈ ত্রিপুরা হাস্তে চং ফেরাং নাইখ্রাইনি সাকলাইজাক দাগিমুং তৈ নাইমথাং রাইদা ক্রাক খাইয়ী মানিনা নব কবকমুং নারেখা হাস্তে পুলিশনি খুকফাং লুকুমান জুমুং অফিসার রাজদীপ দেব সাকা আগরতলানি কাইজার থাইনিসিমি সারিগ অ রথ সজাগান যত রথ সমাবন পুলিশনি মরুকমুং তঙ্গান আবনি বাকি দাম নই নিসিমি হর দামচুকু জরা আগরতলানি কিচাসক লামাব নো এন্ট্রি রেজাক তঙ্গান হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু রথযাত্রা নরগৈ হাস্তেনি লুকুরগ্ন খা কাহাম ইয়াফারকা খা কাহাম ইয়াফারমাও হাস্তেফা সাকা অ তের টংথার্ন চাজাকনাই তৈ মতাইনি বিশিংগ করা খালকনি মারি দিয়াই মুংতৈ পৈতুক রাক নিবিশিংতৈ কথা রথ রাজাখনি লামাতৈ সজাকমানি বিশিংতৈ থানচানি হালকন ক্রাক খাইয়ান হদানি টংকচাং হামক্রাইনি বাকি থানচাকে সামং তাংনাও খা বাচারওয়ান মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি বুসকাং নৈজি দক সালমারি ককতিশালনি ফুং দামচিসাব আকাশবাণী মান কি বাত মান্দাব হাকতর তৈ বুই হাকতর নি লুকুরক বাই ককলাম সালাইয়ান অবঙ্গানে মান কি বাত নি ফিল সারা থামচি দক বেরেমনি পান্দা মন্ত্রীবক্রক লুকুরগ্ন বরকনি ওয়ান সকমা খাকামা কক মান কি বাত রহরনানি কবকা মাই গভ অপেন ফোরাম এবা নমো এপস লুকুরক ওয়ান সকমুংরগ্ন রহরই মানবায়ান মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী সমীপেশু খা কসং লুকুরক্তৈ হাপাং তাংসং নিবিশিংগ কাইসা নাংকুকমা গনাং ইয়াকলি গঙ্গৈ সামং তাঙ্গৈ তঙ্গহনৈ সাকা আবুবাই হাস্তিনি সাই সাই লুকুরক শাক নাইজাক মুং হদা হামক্রাইতৈ জুদা জুদা শাক বাইথাংনি জঞ্জাল সকমর মুঙ্গ জরাতৈ চুবাচু মানাই তঙ্গ মিয়া আগরতলাব মুখ্যমন্ত্রী সমীপেশুনি ফিল্ডস নীতি বেরেমন মানজাগৈ মন্ত্রী অক্রা অকক ন সাকা মুখ্যমন্ত্রী সমীপেশু পান্ডাব মন্ত্রী অক্রা মিয়া ভার্চুয়ালতৈ কাঞ্চনপুরনি লুকুরক বাই বরকনি জঞ্জালনি কক ন সাইমান খা মন্ত্রী অক্রা মিয়া যোদ্ধ মুঙ্গৈ কাইশাক কতাল ওয়েবসাইট নব চেঙ্গৈ রেখা সংসদনি অধিবেশন ব্রী খাতিমুং বিল পাস খাইনা সানৈ বুসকাং সাল নৈ চিসাব দিল্লিনি যন্তর মন্তর গেরেপ লাইমুংনি সামুং বুতাংন কবক্ষা বেবাক ভারতনি ব্রী কংগ্রেস ত্রিপুরা প্রদেশ ব্রী কংগ্রেসনি আদং খড়ক চিবানী বদল দলসা অ সামুং বুতাঙ্গ মানজাগান কামিয়ামজাইনি লুকুরগ্ন রাংথংতৈ চোকজা খাইনাব তাংচ্রু নাইখুং সাকথারৈ সামুং তাঙ্গৈ তঙ্গ হনৈ সাকা তাংচ্রু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মিয়া শান্তির বাজার পুইলা বেরেমনি হুকবার তাংচ্রু সমিতি লিমিটেডনি বিশিনী কুথুম লাইমাবব তাংচ্রু বাবাইন চবানো তৈব দশ হাজার খাইনা হুকবার খাইনাই রগ্ন রাংথংতৈ হামক্রাই খাইনা তে কামি রাংথংন ক্রাক খাইনান তৈব ফানবক্সিনৈ ককনা রেখা তাবুক হায়ুং কাপ ফুটবলনি ককতুমা ফুটবল হায়ুং কাপনি উলনৈ সেমি ফাইনেল আর্জেন্টিনা ইংল্যান্ড মেচেনৈ ফাইনেল কাসাকা মেচ পুইলা গোল খাইকা ইংল্যান্ড সা বুকজা গোল বাই উকলগ তংজাক তংহালগ পুইলা এনজু ফার্নান্ডেস তৈ উল লাউতারু মার্টিনেস গোল কাইনি রুই বদলন কপ্লাই খাইও ফাইনেল বরক স্পেন বাই থেঙ্গান বুসকাং ককতিশাল তাবুক নবর তিবারনি ককতুমা তিনি দিবর জরা নখা কিচাসক মনাকজাক তঙ্গান বুসকাং দামনৈ চিব্রৈ সালচি হাঙ্কর তৈ হাস্তিনি বেবাক হাঙ্কর কিচানি সিমি বুং খর খরকে ওয়াতৈ ওয়াওয়ান হনৈ হজাক মুংখলাইকা নবার তিবার নাইখং তিনি সালনি তুংমারি সাকাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গান তিনি আইচুগ খামানি তুংমারি তমানি নৈচিবা দশমিক দক ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমুং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আবাই এঙ্গান সানজা দামচিনি তামৈ সতি ব্রৈচিবাও
1: আকাশবাণী মিলনিয়া এখন শুনবেন গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান শিল্পী তপস রায়।

এতক্ষণ পরিবেশিত হল গীতালি, রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান। পরিবেশন করলেন তপস রায়। আকাশবাণী বিলোনিয়া আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এবারে শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত।

মানুষের স্বপ্নের রানী বা স্বপ্নের সাথী সবসময় কল্পনা করে, কিন্তু সে সব কল্পনা কি পূরণ হয়? হয় না। এবারে শুনবেন আরাধনা ছবির গান। গানটি লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার সচিন দেববর্মণ।

0: আসো না গো, এসো গো, এসো গো, এসো গো, এসো গো, এসো গো, এসো গো।
1: মানুষের প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ, সবাই সব দিনকে মনে রাখার চেষ্টা করে। তবে কিছু কিছু দিন থাকে খুব বিশেষ, তা কখনো বলা যায় না। শুনব অন্তরালের ছবির গান। গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার বাপ্পী লাহিড়ী, আর শিল্পী কিশোর কুমার।

মনের ভাবনাটাই মুখে ফুটে ওঠে। আর কোনো কথা বা কোনো ভাবনা যদি মুখ থেকে বেরিয়ে যায় তাহলে আর ফিরিয়ে নেওয়া যায় না। যদি ভালো হয় তো ভালোই হলো, আর যদি খারাপ হয় তো এর চেয়ে খারাপ আর কিছুই হয় না। তাই মনের কথা মুখে খুলে বলার আগে অনেক ভেবে চিন্তে মুখ থেকে বের করতে হয়। শুনব সন্ধ্যা প্রদীপের ছবির গান। গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার মৃণাল বন্দ্যোপাধ্যায়।

সময় কারো জন্য বসে থাকে না। সময় মতো যদি কোনো কিছু করা যায় তাহলে তো সব ঠিকঠাক, আর যদি না হয় তাহলে সারা জীবন এর ফল ভোগ করতে হয়। শুনব অভিমানের ছবির গান। গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার অজয় দাস।

বন্ধুরা, খুব জোরে জোরে চললে যে সব কাজ সম্পূর্ণ হবে তা নয়। কাজ সম্পূর্ণ হয় ভাবনা চিন্তা গতি এবং কাজের রূপ দেখে। শুনবো দুজনের ছবির গান। গানটি লিখেছেন বিভূতি মুখোপাধ্যায় এবং সুরকার বাপ্পি লাহিড়ী, আর শুনছেন একই কণ্ঠে শিল্পী কিশোর কুমার।

বসে চুপচাপ চুপচাপ টুপটাপ আঙ্গুর ফলটা খাবে বুইলে। চলো ভাই জোরে চলো, রামটাকে টেনে ধরো, শ্যামটাকে ল্যাং মারো, যদুটাকে করো ফল নইলে। মধু বসে চুপচাপ চুপচাপ টুপটাপ

মানুষ ভালো থাকার জন্য এবং তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক কিছুই দান দক্ষিণা সেবা কর্ম এসব করে থাকে। সেই সঙ্গে করে থাকেন সাধনা সাধন ভজন এইসব। শুনব একটুকু ছোঁয়ার লাগে ছবিটি গান। গানটি লিখেছেন মুকুল দত্ত এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।

সতীর সেবা করি, অন্য যে তাই জুটল না, লক্ষ্মী গেল অন্য পথে, দুঃখ যে তাই ঘুচল না।

0: বলি শোনো, এক যে ছিল ডাকাত, নাম ছিল তার হিড়িম্ব কুড়ুম্ব সিংহের মামা ভবম্বল দাদা দাদাস। তার বড়কা বড়কা বাবড়ি চুল, লম্বা লম্বা বাঁদরের লেজের মতো গোঁপ, রক্ত জবার মতো চোখ, বাঘের মতো নখ, সে এলো এক এক রাজার ঘরে লুট করতে।
1: তারপর কি হলো?

0: বললো ডাকাত, ওরে বললো ডাকাত, কে আছিস, কে আছিস, আয় আমায় বাধা দে রে।
1: বাবা,

ছড়াকে কিভাবে গানের রূপ দিতে হয় তা একমাত্র জানেন বাপ্পি লাহিড়ি, এবং গানকে সুচারুভাবে সম্পূর্ণ করার যে কারিগর তিনি হলেন কিশোর কুমার। আপনারা এতক্ষণ শুনলেন প্রতিশোধ ছবির গান, আর এই গানটি লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার। আপনারা শুনছেন ছায়াগীতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান। বন্ধুরা, নজর দিতে না চাইলেও নজর চলে যায় আপন মনে, নজরকে বেঁধে রাখা বড় কঠিন। আর যারা বেঁধে দেখতে রাখতে পেরেছেন তারাই হলেন গিয়ে মহাপুরুষ। শুনব উর্বশীর ছবির গান, গানটি লিখেছেন বিভূতি মুখোপাধ্যায় এবং সুরকার বাপ্পি লাহিড়ি।

শুনলেন ছায়াগীতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান, একই শিল্পীর কণ্ঠে শিল্পী ছিলেন কিশোর কুমার। আকাশবাণী বিলোনিয়া এবারে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

ছবি আরাধনা। গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে। গানটি লিখেছেন আনন্দ বক্সী এবং সুরকার শচীন দেববর্মণ।

0: এবারে ছবি অনামিকা। শুনবেন কিশোর কুমারের কণ্ঠে, গানটি লিখেছেন মজিরুল সুলতানপুরী এবং সুরকার রাহুল দেববর্মন।
1: अभी आपके सामने हमारे दोस्त श्री देवेंद्र दत्त अपना एक गीत पेश करेंगे।

ছবি আনন্দ, শিল্পী মুকেশ, আর গীতিকার যোগেশ এবং সুরকার সলিল চৌধুরী।

শুনছেন গানে গানে অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন 70, 80 এবং 90 দশকের জনপ্রিয় হিন্দি ছবির জনপ্রিয় গান। এবারে শুনবেন অমর প্রেম ছবির গান কিশোর কুমারের কণ্ঠে। গানটি লিখেছেন আনন্দ বক্সী এবং সুরকার রাহুল দেববর্মণ।

গানে গানে অনুষ্ঠানে এবার শুনবেন রামপুরকাল লক্ষ্মণ ছবির গান লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে। গানটি লিখেছেন মজরু সুলতানপুরী এবং সুরকার রাহুল দেববর্মণ।

গানে গানে অনুষ্ঠানে এবারে শুনবেন কারওয়া ছবির গান, আশা ভোঁসলে এবং রাহুল দেববর্মনের কণ্ঠে, গীতিকার মজরু এবং সুরকার রাহুল দেববর্মন।

শুনলেন গানে গানে হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

দেশ বন্দনা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনুন ভজন বিভিন্ন শিল্পী কণ্ঠে।

ಮದಃ ಪೂರ್ಣಮಿದಂ ಪೂರ್ಣಾತ್ ಪೂರ್ಣಮುದಚ್ಯತೇ ಪೂರ್ಣಸ್ಯ

এতক্ষণ ভজন শুনলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণ মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ।

আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত পুরীতে অনুষ্ঠিত প্রভু জগন্নাথ এর রথযাত্রার প্রথম পর্ব অনুষ্ঠানের উপর ধারাবিবরণী।

Kazama, yeah, yeah, close enough. I'm a

যতন রিপোর্ট কাহাম তে লাম সুগ জরাও চিনি তিনি নিয়ে কগ্র এফ এম পান্দা হাসকনি খরাং গ তিন রক্ষণ দো 101.6 মেগাহার্স এফ এম উজ্জন্তন স্টুডিও জরাক গ দীপর দাম নই দাম সিনি দামই সতী চার আংজাক তে ফাইডি তে তাংসা তাং নি চালায় তিনি নি হাসকনি রেজামং পান্দানো সঙ্গ থাকনা ফাইসং সগুই যাক ফিয়াবা ফাইডি অজরা হাইনহাই সঙ্গে তাংসা রেজাব মং হাসকনি রেজাব মং খালায় অজরা সঙ্খনা লাইন শান্তি চিরন দর হই চলাদাবরী সাইমালিয়া ফাইডে অজরা অরজা মুখনা লাইনে

ভাগবদ্বীপর্ণে দামচি নেই তামই সতি চিশিনি উংজাক্তে সতি চি হাই ইয়াফাও জরাতঙ্ক চেনহাচেক নিরে চামুং খানানানি ইয়াবা তেক তাংসা চেনরে চামুং খানালাইনে অজরাও

Sa alo nga,

10

0: দিদি ভাই।
1: হ্যালো ফুঙ্কা।
0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো দিদি ভাই।
1: হ্যাঁ
0: হ্যালো
1: হ্যালো,
0: আমি চন্দ্রপুর থেকে বলছি দিদি ভাই।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: সর্বোচ্চ সুন্দর ছবি থেকে, সর্বোচ্চ সুন্দর ছবি থেকে, সুনেরি মেয়েরি বেহেনা, সুনেরি মেয়েরি সেহেলি, এই গানটা শুনতে চাই দিদি ভাই।
1: আচ্ছা, আজকে তো আমার আমাদের প্রোগ্রাম রিকোয়েস্ট প্রোগ্রাম না, কিন্তু তোমার যদি পছন্দ হয়ে থাকে গানটা আমি অবশ্যই শোনাবো। থ্যাংক ইউ
0: দিদি ভাই, নমস্কার দিদি ভাই।
1: ফাইডিংগা জারাও সং হাইনো হাই রেচামংনি হাপারো হাবলাইনাই রেচামংনি ইয়াগলো সং হাইনো হাই কক দুখনি ফাইসিংগো থাংলাই ফিউনাই।

আপনারা শুনছেন এফএম উজ্জয়ন্ত আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। সংবাদের পরে আবারও শুনবেন এফএম উজ্জয়ন্ত আগরতলা কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান।

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে নিবিড় সহযোগিতা প্রয়োজন। বয়স্ক বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বন্দীদের দ্রুত বা মেয়াদ শেষ হওয়ার আগে মুক্তির জন্য একটি পূর্ণাঙ্গ নীতি তৈরি ও রূপায়ণের নির্দেশ সুপ্রিম কোর্টের। দেশজুড়ে চিরাচরিত ধর্মীয় প্রথা ও আচার মেনে আজ জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হচ্ছে। হরমুজ প্রণালীতে জাহাজগুলির সুরক্ষার লক্ষ্যে ইরানের ওপর হামলার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা তেহরানের নেই। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা স্পেন, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে ফ্রান্স ইংল্যান্ড। জাপান ওপেন সুপার 750 ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু। আসছি বিস্তারিত খবরে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সহ বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে আরও নিবিড় সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত বিমস্টেক ভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা প্রধানদের পঞ্চম বৈঠকে তিনি আজ বলেন, আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার ফলে সব দেশই অর্থনৈতিক সংকটের সম্মুখীন। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা, যৌথ স্বার্থে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন। এছাড়াও তিনি এই গোষ্ঠীর অর্থনৈতিক গুরুত্বের কথা তুলে ধরে বলেন, বিমস্টেক ভারত মহাসাগরীয় অঞ্চলের সম্মিলিত জিডিপি প্রায় 5 লক্ষ কোটি মার্কিন ডলার। নিরাপত্তা সংক্রান্ত নতুন সমস্যাগুলি মোকাবিলায় এবং আঞ্চলিক উন্নয়ন প্রসারে সদস্য দেশগুলির মধ্যে আরও জোরালো সহযোগিতার ওপর জোর দেন তিনি। সন্ত্রাসবাদ, আন্তঃসীমান্ত অপরাধ, সাইবার হুমকি এবং সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত সমস্যা মোকাবিলায় সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, নতুন ও উদীয়মান সমস্যা মোকাবিলায় যৌথভাবে কাজ করতে বিমস্টেকভুক্ত দেশগুলি প্রস্তুত।
1: BIMSTEC's long-standing goals of regional security, connectivity, capacity building and economic security should continue to drive

0: our collective efforts. For India, BIMSTEC represents our vision of neighborhood first, our commitment to Act East policy, and the Mahasagar vision, which stands for mutual and holistic advancement for security and growth across regions.
1: বয়স্ক বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বন্দীদের দ্রুত বা মেয়াদ শেষ হওয়ার আগে মুক্তির জন্য একটি পূর্ণাঙ্গ নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সারা দেশে এক্ষেত্রে একটি অভিন্ন পদ্ধতি নিশ্চিত করার লক্ষ্যে আদালত আগামী 3 মাসের মধ্যে এই নীতি তৈরি করে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য সব রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে। বয়স্ক ও গুরুতর অসুস্থ বন্দীদের মুক্তির জন্য একটি মানবিক ও অভিন্ন কাঠামো তৈরির দাবিতে দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে দুই বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ সংবিধানের 142 অনুচ্ছেদের আওতায় তাদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশ জারি করে। স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত বা মেয়াদপূর্ব মুক্তির আবেদন বিবেচনার পুরো প্রক্রিয়াটিকে ই প্রিজন্স পোর্টালের সঙ্গে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানার জিন্দ রেলওয়ে স্টেশন থেকে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার সূচনা করবেন। জিন্দ ও শনিপাতের মধ্যে এই ট্রেনটি হাইড্রোজেন জ্বালানির সাহায্যে চলবে। এই প্রক্রিয়ায় উপজাত হিসেবে কোনো কার্বন নিঃসরণ ঘটবে না। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আধুনিক পরিকাঠামো উন্নত সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। নতুন দিল্লিতে বর্ডার রোড অর্গানাইজেশনের প্রযুক্তি বিষয়ক এক সম্মেলনে তিনি বলেন, একটি দেশের পরিকাঠামোর ওপরেই সে দেশের সভ্যতার পরিচয় দাঁড়িয়ে থাকে।
2: हम ये समझते हैं कि जिस देश का इंफ्रास्ट्रक्चर मजबूत होगा उसी देश का फ्यूचर भी सबसे अधिक मजबूत होगा। पिछले 10-12 वर्षों में हमने गांव-गांव, शहर-शहर, पहाड़, पर्वत, नदी सबको आपस में जोड़ने का एक मिशन चलाया और यह जुड़ाव केवल रोड ट्रांसपोर्ट तक सीमित नहीं रहा। हमने सड़क से, रेल से, हवाई मार्ग से और डिजिटल इंफ्रास्ट्रक्चर के माध्यम से सबको जोड़ने यानी हर प्रकार की कनेक्टिविटी प्रदान करने पर विशेष बल दिया है। हमने इंश्योर किया दूर दराज के किसी भी क्षेत्र में रहने वाला कोई भी नागरिक मेन स्ट्रीम से कटा हुआ महसूस न करे। हमने ऐसा इसलिए किया क्योंकि हमने कनेक्टिविटी को सिविलाइजेशन के डेवलपमेंट का एक अनिवार्य अंग माना।
1: যাত্রী সুবিধার্থে ও টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও সহজ করতে IRCTC ওয়েবসাইটের নতুন সংস্করণ এনেছে ভারতীয় রেল। নতুন এই সাইটটিতে 4টি পরিবর্তন করা হয়েছে। অপ্রয়োজনীয় ক্যাপচা, পপ আপস, ফ্ল্যাশিং গ্রাফিক্স এখানে দেখা যাবে না। সব শ্রেণী কত আসন খালি রয়েছে তা দেখতে পাবেন যাত্রীরা। টিকিট বুক করার নিয়মও সহজ করা হয়েছে। যাত্রীদের তথ্য সংরক্ষণের ব্যবস্থাও থাকছে এখানে। সাইটটি হল www.irctc.co.in/e-ticket/। কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেল এবং এভিয়েশন টারবাইন ফুয়েল ETF এর রফতানির ওপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্কের হার সংশোধন করেছে। সংশোধিত হার অনুযায়ী ডিজেল রফতানির ওপর শুল্ক বাড়িয়ে প্রতি লিটারে 15.5 টাকা এবং ETF রফতানির ওপর শুল্ক বাড়িয়ে প্রতি লিটারে 14.5 টাকা করা হয়েছে। অন্যদিকে পেট্রোল রফতানির ওপর শুল্ক কমিয়ে প্রতি লিটারে 2.5 টাকা করা হয়েছে। এই সংশোধিত হার আজ থেকেই কার্যকর হয়েছে। তবে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য নির্ধারিত পেট্রোল ও ডিজেলের আবগারি শুল্কে কোনো পরিবর্তন হয়নি। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষিতে দেশে পেট্রোলিয়াম পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে চলতি বছরের 27 মার্চ এই বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক চালু করা হয়েছিল। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশজুড়ে চিরাচরিত ধর্মীয় প্রথা ও আচার মেনে আজ জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হচ্ছে। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে সঙ্গী করে মহাসমারোহে চলবে এই রথযাত্রা উৎসব। ঐতিহ্যবাহী সুপ্রাচীন শ্রীক্ষেত্র পুরীর রথের পাশাপাশি পশ্চিমবঙ্গেও মহাসমারোহে পালিত হচ্ছে এই উৎসব। ঐতিহ্য মেনে হুগলির মাহেশ, গুপ্তিপাড়ায় শুরু হয়েছে রথযাত্রা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মধ্য কলকাতার অ্যালবার্ট রোডে ইসকন মন্দিরে রথযাত্রা উদযাপনে অংশ নেন। সন্ত্রাসবাদে অর্থ সহায়তা এবং বেআইনি আর্থিক লেনদেনের তদন্তে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার একাধিক জায়গায় আজ ED এবং উত্তরপ্রদেশের অ্যান্টি টেরার স্কোয়াড ATS তল্লাশি চালাচ্ছে। খারিজি মাদ্রাসায় গিয়ে নথিপত্র খতিয়ে দেখছেন ATS এর আধিকারিকরা। এই মাদ্রাসার সঙ্গে যুক্ত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা আবদুল্লাহ গাজীর ছেলেকে জেরা করা হচ্ছে। গাজী নিজে পলাতক। জানা গেছে গাজী উত্তরপ্রদেশের একটি মাদ্রাসা থেকে শিক্ষালাভের পর NGO চালাতেন। তার অ্যাকাউন্টে ঢোকা প্রচুর পরিমাণ অর্থর উৎস খুঁজতেই এই অভিযান। একই সঙ্গে হারোয়া এবং বাদুরিয়াতেও ED তল্লাশি চালাচ্ছে। একটি বেসরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় বেআইনি আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে ট্রাস্টের কর্ণধার আব্দুস সামাদের জামাই এর আগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার হয়েছিলেন। অন্যদিকে ওই জেলার বাগদার গাঙ্গুলিয়ায় বিক্রম রায় নামে এক ব্যক্তির নামে পৌঁছেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। হরমুজ প্রণালীতে জাহাজগুলির সুরক্ষার লক্ষ্যে ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

দেশের সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল তারা ইরানের ওপর দ্বিতীয় দফার হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলিকে লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে তেহরানের ক্ষমতা কমিয়ে আনতেই এই হামলা। অন্যদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা তেহরানের নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি নাফটোগাজের প্রধান সের্গেই কোরেৎস্কির পক্ষে সমর্থনের আহ্বান জানিয়েছেন। চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী ইউলিয়া জভিরিডেনকো ইস্তফা দেন। সেদেশের সংসদ গত মঙ্গলবার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে গতরাতে 2-1 গোলে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। 55 মিনিটে ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন অ্যান্থনি গর্ডন। এরপর 85 মিনিটে আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ ও দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে লাউতারো মার্টিনেজ গোল করে দলকে জিতিয়ে দেন। দুটি গোলেই সহায়তা করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ফাইনালে আর্জেন্টিনা রবিবার স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। স্পেনের সামনে দ্বিতীয়বার খেতাব জয়ের হাতছানি। অন্যদিকে খেতাব ধরে রাখতে মরিয়া গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিততে তারা পরপর দুবার বিশ্বকাপ জেতা তৃতীয় দল হবে। এর আগে ইতালি 1934 ও 1938 এবং ব্রাজিল 1958 ও 1962 সালে পরপর দুবার বিশ্বকাপ জেতে। এছাড়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার ফ্রান্স ইংল্যান্ডের মুখোমুখি হবে। মিয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। জাপান ওপেন সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আজ বিশ্ব র্যাঙ্কিংয়ের 5 নম্বর খেলোয়াড় চীনের হান ইউকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচে চীনা খেলোয়াড়কে 21-16, 21-14 সেটে হারিয়ে দেন সিন্ধু। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে নিবিড় সহযোগিতা প্রয়োজন। বয়স্ক বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বন্দীদের দ্রুত বা মেয়াদ শেষ হওয়ার আগে মুক্তির জন্য একটি পূর্ণাঙ্গ নীতি তৈরি ও রূপায়ণের নির্দেশ সুপ্রিম কোর্টের। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা স্পেন, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে ফ্রান্স ও ইংল্যান্ড। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: শুনলেন এফএম উজ্জ্বন্ত আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ।
1: पर जोर दिया है वजीर दिफा राज

নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পুণ্যলোভাতুর মোক্ষদা কহিল, আসি। হে দাদা ঠাকুর, আমি তব হব সাথী। বিধবা যুবতী দুখানি করুণ আঁখি মানে না যুকতি, কেবল মিনতি করে, অনুরোধ তার এড়ানো কঠিন বড়। স্থান কোথার? মৈত্র কহিলেন তারে, পায়ে ধরি তব। বিধবা কহিল, আদি স্থান করিলব কোনো মতে একধারে। ভিজে গেল মন, তবু দ্বিধা ভরে তারে শুধাল ব্রাহ্মণ, নাবালক ছেলেটির কি করিবে তবে? উত্তর করিল নারী, রাখাল, শিরবে আপন মাসির কাছে। তার জন্ম পরে বহুদিন ভুগেছিনু সুতিকার জ্বরে, বাঁচিব ছিল না আশা। অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তারে স্তন মানুষ করেছে যত্নে। সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে, দুরন্ত মানে না কারে, করিলে শাসন। মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন, কোলে তারে টেনে লয়। সে থাকিবে সুখে মার চেয়ে আপনার মাসি মার বুকে। সম্মত হইল বিপ্র, মোক্ষদা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্তর। প্রণমিয়া গুরুজনে সখী দল বলে ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে। ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি, রাখাল বসে আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে। তুই এটা কেন ওরে মা সুধার? সে কহিল, যাইব সাগরে। যাইবি সাগরে? আরে ওরে দস্যু ছেলে, নেমে আয়। পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা, যাইব সাগরে। যত তার বাহু ধরি টানাটানি করে, রহিল সে তরণে আকরি। অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে, থাক থাক সঙ্গে যাক, মারা গিয়া বলে চল তোরে দিয়ে আসি সাগরের জলে। যেমনি সে কথা গেল আপনার কানে, অমনি মায়ের বক্ষ অনুতাপ বাণী বিধি হা কাঁদিয়া উঠে, মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ। পুত্র নিল কোলে তুলি তার সর্বদেহে, করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে। মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয়, ছি ছি ছি এমন কথা বলিবার নয়। রাখাল যাইবে সাথে স্থির হলো কথা। অন্নদা লোকের মুখে শুনি সে বারতা, ছুটে আসি বলে, বাছা কোথা যাবি ওরে? রাখাল কহিল হাসি, চলেনু সাগরে, আবার ফিরিব মাসি। পাগলের প্রায়! অন্নদা কহিল, ডাকি ঠাকুর মশায়, বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার, কে তাহারে সামালিবে? জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও, কোথায় রে নিয়ে যাবে, ফিরে দিয়ে যাও। রাখাল কহিল, মাসি যাইব সাগরে, আবার ফিরিব আমি। বিপ্র স্নেহ ভরে কহিলেন, যতক্ষণ আমি আছি ভাই, তোমার রাখাল লাগি কোনো ভয় নাই। এখন শীতের দিন, শান্ত নদী নদ, অনেক যাত্রীর মেলা, পথের বিপদ কিছু নাই। যাতায়াতে মাস দুই কাল তোমারে ফিরাই দিব তোমার রাখা। শুভক্ষণে দুর্গা শরীর নৌকা দিল ছাড়ি, দাঁড়ায় রহিল ঘাটে যত কুল নারী অশ্রুচকে। হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চূর্ণী নদী তীরে। যাত্রীদল ফিরে আসে, সাঙ্গ হলো মেলা, তরুণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে। কৌতূহল অবসান, কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ, মাসির কোলের লাগে জল শুধু জল। দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল, মসৃণ চিকন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর, লোলুপ লেলিহ জিহ সর্প সমক্রূর, খল জল ছল ভরা তুলি লক্ষ ফনা, ফুঁসিছে গর্জিছে নিত্য করিছে কামনা, মৃত্তিকার শিশুদের লালায়িত মুখ। হে মাটি, হে স্নেহময়ী, ওই মৌন মুখ, ওই স্থির, ওই ধ্রুব, ওই পুরাতন, সর্বোপদ্রব সহা আনন্দ ভবন, শ্যামল কোমলা জিথা যে কে হই থাকে, অদৃশ্য দুবাহু মেলি টানিছ তাহাকে অহরহ। ওই মুগ্ধে কি বিপুল টানি, দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানি। চঞ্চল বালক আসি প্রতীক

খনে খনে অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে, ঠাকুর কখন আজি আসিবে জোয়ার? সহসা স্তিমিত জলে আবেগ সঞ্চার, দুই কূল চেতাইল আশার সংবাদে। ফিরিল তরীর মুখ মৃদু আর্তনাদে, কাছিতে পড়িল টান কল শব্দ গীতে, সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে। আসিল জোয়ার, মাঝি দেবতারে শরী, তরিত উত্তর মুখে খুলে দিল তরি, রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে, দেশে পৌঁছিতে আর কতদিন আছে? সূর্যাস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে, উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে বেড়ে, রূপনারায়ণের মুখে পড়ি বালুচর, সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর, জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্দাম। তরণি ভিড়াও তীরে উচ্চকণ্ঠে বারম্বার কহে যাত্রীদল, কোথা তীর? চারিদিকে ক্ষিপ্তন্মত্ত জল, আপনার রুদ্র নৃত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে, আকাশের দেয় গালি ফেনিল আক্রোশে। একদিকে যায় দেখা অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা, অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ির আসেই, প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বাসী উত্থত বিদ্রোহ ভরে। নাহি মানে হাল ঘুরে টলমল তরি অশান্ত মাতাল মূঢ় সম, তীব্র শীত পবনের সনে মিশিয়া ত্রাসের হিম, নরনারীগণে কাঁপাইছে থরহরি। কেহ হতবাক কেহ বা ক্রন্দন করে, ছাড়ি উর্ধ ডাক ডাকি আত্মজনে, মৈত্র শুষ্ক পাংশু মুখে চক্ষু মুদি করে জপ, জননীর বুকে রাখাল লুকায় মুখ কাঁপিছে নীরবে। তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে, বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ, যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ, অসময়ে তুফান শুনো এই বেলা, করহ মানত রক্ষা করিও না খেলা ক্রুদ্ধ দেবতার সনে। যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলি দিল না করি বিচার, তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে। মাঝি কহে পুনর্বার, দেবতার ধন কে যায় ফিরা এলো এই বেলা শোন। ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মুখ্যদ্বারে লক্ষ্য করি, এই সে রমণী, দেবতারে সঁপি দিয়ে আপনার ছেলে চুরি করে নিয়ে যায়, দাও তারে ফেলে। এক বাক্যে গর্জি উঠে তরাসে নিষ্ঠুর যাত্রী সবে, কহে নারী, হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো, তুই দৃঢ় করে রাখালের প্রাণপণে বক্ষে চাপি ধরে। ভর্ৎসিয়া গর্জিয়া উঠে কহিলা ব্রাহ্মণ, আমি তোর রক্ষাকর্তা, রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে, শেষকালে আমি রক্ষা করিব তাহারে, শোধ দেবতার ঋণ সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে। মুখ্যদা কহিল, অতি মূর্খ নারী আমি, কি বলেছি রোষবশে ও গো অন্তর্যামী, সেই সত্য হলো সে যে মিথ্যা কত দূর, তখনই শুনি কি তুমি বোঝুনি ঠাকুর, শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা, শুনুন কি জননীর অন্তরের কথা। বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি, বল করি রাখালের নীল ছিঁড়ি কাড়ি মার বক্ষ হতে। মৈত্র মুদি দুই আঁখি ফিরায় রহিল মুখ, কানে হাত ঢাকি দন্তে দন্ত চাপি বলে, কে তারে সহসা মর্মে মর্মে আঘাতিল বিদ্যুতের কষা, দংশিল বৃশ্চিক দংশ, মাসি মাসি মাসি, বিন্ধিল বন্ধীর শলা রুদ্ধ কর্ণে আসি, নিরুপায় অনাথের অন্তিমের ডাক, চিৎকারি উঠিল বিপ্র, রাখ রাখ রাখ। চকিতে হেরিল চাহি মূর্ছি আছে পড়ে, মুখ্যদা চরণে তার মূর্তির তরে, ফুটন্ত তরঙ্গ মাঝে মেলিয়া আত্ম চোখ, মাসি বলি ফুকারিয়া মিলালো বালক অনন্ত তিমির তলে। শুধু ক্ষীণ মুঠি বারেক ব্যাকুল বলে ঊর্ধ্ব পানে উঠি, আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে, ফিরায় আনিব তোরে কহি ঊর্ধ্বশ্বাসে,
ব্রাহ্মণ মুহূর্ত মাঝে।

0: ঝাঁপ দিল জলে, আর উঠিল না। সূর্য গেল অস্তাচলে।
1: কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরীক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোড়ে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম, ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল, সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি, তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর, সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশে, পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়, হে বন্ধু বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি মর্তির মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা, পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে, তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে, তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশাই যা মোর ধুলির ধন, যা মোর চক্ষের জলে ভিজে আজ তুমি নিজে হয়তোবা করিবে রচন, মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন, ভার তার না রহিবে, না রহিবে দায়, হে বন্ধু বিদায়। মোর লাগে করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই, উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে, শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি যে পারে।
2: এতক্ষণ শুনলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দেবতার গ্রাস এবং শেষের কবিতা আবৃত্তি। শিল্পী ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কবিতার আকাশ অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া, শুরু হচ্ছে অনুষ্ঠান আমি নারী। আমি নারী অনুষ্ঠানে প্রথমেই রয়েছে আমার কথা, বলবেন বাইখোড়া দক্ষিণ ত্রিপুরার বাসিন্দা, বেলোনিয়া সরকারি ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুদীপ্তা চক্রবর্তী।
3: নমস্কার, আমি সুদীপ্তা চক্রবর্তী, আমি একজন শিক্ষিকা। শুরুতেই ধন্যবাদ জানাই আকাশবাণী বিলোনিয়াকে আমার কথা অনুষ্ঠানে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য। সুযোগের নেপথ্যে রয়েছেন আমার এক দিদি শ্রীমতী জয়ন্তী মহাজন। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার একটি ছোট্ট গ্রাম দেবীপুরে আমি ছোট

0: ছোট থেকে বড় হয়ে উঠি। ঠাকুমা, মা বাবা, ভাই আর আমি, আমাদের ছোট্ট পরিবার। গজারিয়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ঋষিমুখ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে দ্বাদশ মান উত্তীর্ণ হওয়ার পর বিলোনিয়া কলেজ থেকে 2006 সালে বাংলা স্নাতক অর্জন করি। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল একদিন শিক্ষিকা হব, কিন্তু 2007 সালে পড়াশোনার একরকম ইতি টেনেই বৈবাহিক সূত্রে দক্ষিণ ত্রিপুরা শান্তিবাজারের বাইকুড়া নিবাসী হলাম। আমার স্বামী কর্মসংস্থান ছিল অস্থায়ী। মাত্র 10 বছর সংসার জীবনের পর 2018 সালে আমার স্বামীর হঠাৎ এক পথ দুর্ঘটনায় মৃত্যুতে সব কিছু থেমে গেল। তারপর 8 বছরের শিশুপুত্রকে নিয়ে শুরু হয় জীবনের কঠিন লড়াই। দীর্ঘ 10 বছর পড়াশোনা থেকে বিচ্ছিন্ন থাকা আমি ফের শুরু করি পড়াশোনা। 6 বছর একটি স্বনামধন্য বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পায়, অর্জন করি পেশাগত যোগ্যতা ডিএলএড। বাবার অনুপ্রেরণা এবং ঈশ্বরের কৃপায় নানা প্রতিকূলতাকে জয় করে অবশেষে সরকারি চাকুরির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 2023 সালে স্নাতক শিক্ষিকা হিসাবে যোগ দিই আমারই চেনা শহর বিলোনিয়াতে অবস্থিত বিলোনিয়া সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। আমার শিশুপুত্র এখন 11 শ্রেণীতে বিজ্ঞান বিভাগের ছাত্র। আমি কথা বলার বিষয় হিসেবে বেছে নিলাম সন্তান লালন পালন। এক্ষেত্রে বাবা মা উভয়ের অবদান থাকলেও আমি আমার অভিজ্ঞতার নিরিখে এইটুকু বলতে পারি, সন্তানের যত্ন মানুষ হিসাবে গড়ে তোলা এক্ষেত্রে মাই শ্রেষ্ঠ কারিগর। কারণ একটি সন্তান দিনের বেশিরভাগ সময় মায়ের সাথে কাটায়। এ প্রসঙ্গে মনে পড়ছে জর্জ হারবার্ট পামারের সে বিখ্যাত উক্তি, একজন মা 100 জন স্কুল শিক্ষকের সমান। শিক্ষক শুধু নির্দিষ্ট সময় পর্যন্ত শেখান, কিন্তু মা তার সন্তানকে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবনের প্রতিটি বিষয় শেখান। তাই আমি একজন মা হিসাবে সমাজের সব মায়েদের প্রতি এই আহ্বান রাখছি, শুধু সঠিক পরিচর্যা নয়, পাশাপাশি সচ্চরিত্রবান সুনাগরিক হিসাবে সন্তানকে গড়ে তুলতে সতত সচেষ্ট থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য। সকলে ভালো থাকবেন, নমস্কার।
1: আমার কথায় এতক্ষণ শুনলেন বিলোনিয়া সরকারি ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী সুদীপ্তা চক্রবর্তীর কথা। শ্রীমতী চক্রবর্তী বাইখোড়া দক্ষিণ ত্রিপুরার বাসিন্দা। আমি নারী অনুষ্ঠানে এবারে রয়েছে অঙ্গনার রান্নাঘরে। আজকের অঙ্গনা উদয়পুরের শিক্ষিকা শ্রীমতী ইতু দাস।

শ্রোতা বন্ধুরা, অঙ্গনার রান্নাঘরে অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অঙ্গনার রান্নাঘরে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি, গল্প করে থাকি, কথা বলে থাকি রান্না নিয়েই। আপনারা সবাই জানেন রান্না এটাও একটা শিল্প, এটাও একটা ভালো লাগা ভালোবাসার একটা কাজ। আমাদের চারদিকে যেসব শিল্প বা সৃজনাত্মক কাজকর্ম আমরা করে থাকি বা দেখি, যেমন ছবি আঁকা, গান করা, আবৃত্তি করা, নাচ করা, এছাড়া মেয়েরা নারীরা বিভিন্ন যে বুটিকের কাজ করে, এগুলির মতোই এই রান্না করাও এটাও একটা সৃজনাত্মক কাজ। এটাতেও থাকে ভালো লাগা ভালোবাসা। এবং আমরা মনে করি বা আমরা নারীরা যখন রান্না করি, অন্য কাজগুলির থেকেও আমরা মনে করি এটাতে আরও বেশি ভালো লাগা বা ভালোবাসা আছে। কারণ আমরা কিভাবে রান্না করলে আমাদের প্রিয় মানুষগুলির মন ভালো রাখতে পারব, ওরা স্বাদ আস্বাদন করে কিভাবে ভালো পাবে ভালোবাসবে, সেটা একটা আমাদের চিন্তা থাকে। সেজন্য রান্না করতে গেলে আমরা আমাদের সমস্ত মন প্রাণ জুড়েই আমরা রান্না করে থাকি। আর এই অঙ্গনার রান্নাঘরে অনুষ্ঠানে আজকের আলোচনায় আমাদের অতিথি বা যার সাথে, যে নারীর সাথে আমরা কথা বলবো, উনি ইতু দাস, একজন শিক্ষিকা।

0: গোমতী জেলার উদয়পুর থেকে। নমস্কার ম্যাডাম,
1: নমস্কার।
0: আপনাকে অঙ্গনার রান্নাঘরে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
1: আমি অঙ্গনার রান্নাঘরে অনুষ্ঠানে অতিথি হিসাবে আজকে আমাকে চিহ্নিত করার জন্য আমি আকাশবাণী বিলোনিয়ার কেন্দ্র আমার ব্যক্তিগত তরফ থেকে বিলোনিয়া আকাশবাণী কেন্দ্রকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।
0: আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। তো ম্যাডাম, আপনার যে পরিচয়টা আপনি দিয়েছিলেন, আপনি একজন শিক্ষিকা, তো এই শিক্ষকতার পাশাপাশি তো আপনি রান্নাবান্না করছেন, তো প্রথমেই আসি, কোন বয়স থেকে বা কখন আপনি রান্নাবান্না শিখেছেন?
1: আসলে প্রথমেই রান্নার কথা যখন বলা হয়েছে, রান্না সম্পর্কে বলতে হবে আমাকে, তো প্রথমেই আমার একটা কথাই মনে পড়ল। আসলে আমি বিয়ের আগে সেরকম রান্নাবান্না কিছুই করিনি কোনোদিন, কারণ অনেক অল্প বয়সে আমার বিয়ে হয়েছিল। এই যখন আমার 19 বছর প্লাস হলো তখনই আমার বিয়ে হয়ে গেছিল,
0: মানে পড়াশোনা
1: পড়াশোনা চলাকালীন। তো স্বাভাবিকভাবেই আমি কোনো রান্নাবান্না সেমনভাবে করিনি তখন। তো বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে যখন আমি প্রথম, এ বাড়িতে আমি প্রথম বউ, তো আমার শাশুড়ি মা, পরম পূজনীয় শাশুড়ি মা, তিনি খুব ভালো ভালো রান্না করতে পারতেন। তো আমার রান্নাবান্না শেখাটা সবটাই মার কাছ থেকে।
0: আচ্ছা,
1: আমি আমার বাপের বাড়িতে সেরকম কোনোদিনই রান্নাঘরে আমি যাইনি, কারণ আমার বড় আরও 2 বোন ছিল, ওরাই রান্নাবান্না করতো, আর একটু ফাঁকিবাজিও ছিল। রান্না করা মানেই মনে হতো সাংঘাতিক কিছু, তো সেরকমভাবে আমি রান্নাবান্না কিছুই করিনি। কিন্তু বিয়ের পর এসে আমি যাই শিখেছি সবটাই আমি আমার মার কাছ থেকে, শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি।
0: তাহলে আপনার এই যে হাতের, আপনার হাতের রান্না, আপনি খুব ভালো রান্না করেন, এগুলির অনুপ্রেরণা তাহলে আপনার শাশুড়ি মাই।
1: হ্যাঁ,
0: তো আপনি কি মনে করেন, এই রান্নাবান্নাটা কি একটা শিল্প, একটা ভালো লাগা বা ভালোবাসার একটা কাজ?
1: রান্নাবান্নাটা একদমই একটা শিল্প, কারণ এই রান্নাবান্নাটা এমনই একটা জিনিস, এটা সত্যি সেটা মন থেকে করতে হবে, এবং এই জিনিসটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি।
0: আচ্ছা, আর এই রান্নাবান্না, ভালো রান্না করেও কিন্তু আমরা অনেক মানুষের, শুধু সংসারে নয়, সংসারে স্বামী ছেলে বা পরিবারের অন্যান্যরা নয়, আমরা এছাড়া অন্য অনেক মানুষের, আমরা দুজন মানুষকে আজকে আমরা যদি বাড়িতে নেমন্তন্ন করি, আমি যদি একটা ভালো রান্না করে একটা পদ আমি পরিবেশন করতে পারি, খাওয়াতে পারি, তাহলে কিন্তু অনেকটাই এই রান্নাবান্নাও দিয়ে, ভালো রান্না করে আমরা মানুষের মন কিন্তু জোগাতে
1: করতে
0: পারি।
1: পারি।
0: হ্যাঁ, তো আপনার কাছ থেকে আজকে শুনবো আমাদের যে
1: ট্রেডিশনাল
0: হ্যাঁ
1: যে
0: ট্রেডিশনাল হ্যাঁ যেসব রান্নাবান্না যেগুলি আজকালকার দিনে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকালকার তো সমাজ থেকে আমরা অনেক কিছুই হারিয়ে ফেলছি। হ্যাঁ, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, সেটা শুধু রান্নাবান্না না, অন্য সব কিছুর দিক থেকে এগুলি হারিয়ে যাচ্ছে, এবং আমাদের উচিত এখন ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখতে গেলে, সুস্থভাবে বাঁচিয়ে রাখতে গেলে আমাদেরই এখন দরকার পুরনো যেই ঐতিহ্যগুলো, যে অবশ্যই আমরা নতুন জিনিস আমরা গ্রহণ করব, যেটা সমাজের জন্য ভালো, শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, অবশ্যই সেটা গ্রহণ করব, এবং সেটার সাথে সাথে আমাদের যে পুরনো যে সংস্কৃতি, ঐতিহ্য, সব দিক থেকে ওই অংশগুলোকেও আমরা বাঁচিয়ে রাখব। তাহলেই আমরা ঘরে, যেমন ওই জিনিসগুলো যদি আমরা ঘরে রান্নাবান্না করি, অন্ততপক্ষে ওরা খেয়ে হলেও এখনকার প্রজন্ম খেয়ে, আজকে খেয়ে স্বাদ পেলে হয়তো বলবে যে মা এটা কালকে করো, হ্যাঁ বলবে। তো এইরকম পুরনো জিনিস, যে পুরনো দিনের যে রান্নাবান্না, এগুলোর মধ্যে আজকে কয়েকটা পদের যে উপকরণ বা কিভাবে রান্না করতে হয়, এগুলো শুনবো আপনার কাছ থেকে।
1: আচ্ছা,
0: প্রথমে কি বলবেন, মানে কোন পদটা নিয়ে
1: প্রথমেই
0: বলবেন?
1: বলছি, ট্রেডিশনাল রান্না বলতে আমরা আসলে এখনকার যুগের ছেলে মেয়েরা কিন্তু ট্রেডিশনাল রান্নাটা সেরকম ভাবে তারা পায় না, কারণ সেই অনলাইনে তারা সব খাওয়া অর্ডার করে খেয়ে নেয়, স্বাভাবিকভাবে ওদের কাছে এই রান্নাগুলি সেরকম ভাবে গুরুত্ব পায় না।
0: না, হয়তো হয়তো আমরা অনলাইনেও বা হোটেলে বা বিভিন্ন ইয়েতে
1: ওইখানেও, হ্যাঁ
0: আমরা, হ্যাঁ
1: ট্রেডিশনাল রান্না ওইখানে

0: হচ্ছে
1: হচ্ছে
0: হলেও সেই ঘরে,
1: যে
0: হ্যাঁ,
1: রান্নাটা।
0: ঘরে করা মায়ের হাতে বা যাই হোক
1: হুম হুম
0: বড়জনদের হাতে ঘরে করা রান্নাটা ঘরে করে যদি খাওয়াতে পারি হয়তো সেটা
1: অনেক
0: আরেকটু,
1: বেশি তৃপ্তি,
0: হ্যাঁ হ্যাঁ,
1: হ্যাঁ অনেকটা
0: তৃপ্তি এবং হয়তো আরেকটু ভালো হবে।
1: ভালো হয়।
0: হুম হুম
1: তো আজকে আমি সেই ট্রেডিশনাল রান্নার মধ্যে,
0: হুম
1: এখানে আমি সেরকম মানে বড় পদগুলি নিয়ে বলছি না, আমি জাস্ট মানে ছোট্ট রান্না যেগুলিকে আমরা এখন একদমই, আবার এখন এটা অনলাইনের যুগে, এখন আমরা অনেকেই এগুলি ইউটিউব দেখে দেখে আমরা এগুলি রান্না করি।
0: হ্যাঁ হ্যাঁ
1: তো তার মধ্যে আমি এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা,
0: হুম
1: আমরা যে ঝিঙে,
0: হুম হুম
1: ঝিঙের যে খোসাগুলি
0: হুম
1: আছে
0: হুম
1: এগুলি
0: হুম
1: তো খুব শক্ত
0: হুম
1: থাকে,
0: হুম
1: তো এগুলি আমরা কোনো সময় রান্না করি না,
0: হুম
1: কারণ এগুলিকে কেউ খুব শক্ত হলে কি করে খাবো
0: হুম
1: এগুলি আমরা। তো আমি এই ঝিঙের যে খোসাগুলি আছে
0: হুম
1: খোসাগুলিকে আলাদা করে নিয়ে
0: হুম
1: এই খোসাগুলির সাথে একটু কাঁচামরিচ, একটু পেঁয়াজ,
0: হুম
1: একটু রসুন
0: হুম
1: দিয়ে এটাকে কাঁচাই গ্রাইন্ডারে এটা গ্রাইন্ড করে নিই,
0: না আপনি এটাকে কি করবেন মানে?
1: বাটা, এটা
0: আচ্ছা,
1: একটা
0: ঝিঙে বাটা,
1: ঝিঙে
0: ঝিঙের
1: বাটা,
0: খোসা
1: ঝিঙের
0: বাটা,
1: খোসা বাটা,
0: আচ্ছা।
1: হ্যাঁ,
0: হুম
1: এটা ট্রেডিশনালের মধ্যে
0: হুম
1: এটা পড়ে,
0: হুম
1: কারণ এগুলি এখন বাটা সেরকম ভাবে ছেলে মেয়েরা খেতে চায় না,
0: হুম হুম হুম
1: কিন্তু এগুলি খুব কম তেলে
0: হুম
1: খুব মানে অল্প সময়েও করা যায়,
0: হুম
1: খুব টেস্টি খাবার হয়। তো সেখানে এই ঝিঙের খোসাগুলিকে নিয়ে,
0: হুম
1: হ্যাঁ, এটা বাটা করা যায়,
0: হুম
1: সেই বাটাটার মধ্যে এই যে বললাম কিছু পেঁয়াজ, একটু পেঁয়াজ বেশি না,
0: হুম
1: একটু রসুন, একটু কাঁচামরিচ,
0: হুম
1: আর ধনে পাতা থাকলে ধনে পাতা এটার
0: হুম
1: সাথে দেওয়া যায়, এটাকে একসঙ্গে গ্রাইন্ড করে তারপরে হালকা অল্প একটু তেল দিয়ে, যেটা একদম কম তেলে হয়ে যায়,
0: হুম
1: তেলের মধ্যে একটু শুকনো মরিচ আর একটু কালি জিরা
0: আচ্ছা
1: দিয়ে তারপরে ওই যেটা গ্রাইন্ডার করা হলো
0: হুম হুম
1: ওইটাকে এটার মধ্যে ঢেলে দিতে হয়,
0: হুম
1: দিয়ে এটাকে অনেকক্ষণ একটু লবণ একটু হলুদ দিয়ে এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করে নামানোর আগে একটু চিনি দিয়ে এই বাটাটা নামালে খুব টেস্ট
0: মানে
1: হয়,
0: যখন শুকনো শুকনো
1: শুকনো
0: হবে।
1: শুকনো হবে,
0: হুম
1: তখন এই বাটাটা মানে গরম ভাতের সাথে খেলে খুব টেস্ট হয়। মানে
0: আচ্ছা,
1: জানি না আমি খুব ভালো রান্না
0: না
1: করতে
0: আচ্ছা,
1: পারি
0: না
1: না,
0: আমিও,
1: কিন্তু
0: আমি করে খাবো,
1: হ্যাঁ
0: আমি
1: হ্যাঁ হ্যাঁ
0: কোনোদিন খাইনি আপনার
1: হ্যাঁ
0: কাছে শুনলাম।
1: ঝিঙের, হ্যাঁ, ঝিঙের খোসাটা অনেকেই খায় না,
0: আচ্ছা
1: অন্য বাটা অনেকেই খায়, কিন্তু
0: হুম
1: এটা সবাই ভাবে। আরেকটা হলো আমাদের যে ফুলকপি
0: হুম
1: আছে,
0: হুম হুম
1: ফুলকপির নিচে যে শক্ত জায়গাটা
0: হুম
1: আছে
0: হুম হুম
1: একদম,
0: হুম
1: ওটা তো আমরা সবাই ফেলে দিই,
0: হুম হুম হুম
1: এই শক্ত জায়গাটার ভেতরে
0: হুম
1: একটা নরম অংশ আছে,
0: হুম হুম
1: এই নরম অংশটাকে নিয়ে
0: হুম
1: সেম মানে এরকম ভাবেই
0: হুম
1: উপকরণগুলি দিয়ে
0: হুম
1: একটু মানে পেঁয়াজ, একটু রসুন, হ্যাঁ, একটু ধনে পাতা দিয়ে
0: হুম
1: এই বাটাটা আরো বেশি টেস্ট হয়, মানে
0: আচ্ছা
1: ফুলকপি কফির যে নিচের যে শক্ত
0: হুম
1: জায়গাটা
0: হুম
1: এটার ভেতরের অংশটা
0: হুম হুম
1: ওইটা দিয়েও বাটা করা যায়। এই
0: আচ্ছা
1: দুটো বাটা মানে আমি একটু একটু করি,
0: হুম
1: হ্যাঁ,
0: হুম
1: সবাই খেয়ে মোটামুটি বলে, জানি না, ওই
0: হুম
1: আমার স্কুলেও পিকনিক হলে স্যার ম্যাডামরা বলবে, ম্যাডাম তুমি ওই বাটাটা করে নিয়ে আসবে,
0: আচ্ছা
1: তো ওই পিকনিকের আগে আমার এই বাটাটা দিয়েই প্রথম স্টার্ট
0: আচ্ছা,
1: হয়।
0: তাহলে ঘরের মানুষের মুখে মুখরোচক খাওয়ার যেটা তৈরি করেন সেটা তাহলে আপনি স্কুলেও নিয়ে যান।
1: হ্যাঁ,
0: হ্যাঁ,
1: স্কুলে নিয়ে
0: ওইখানে
1: যাই,
0: গিয়েও,
1: হ্যাঁ, এই
0: ওইখানে,
1: বাটাটা আবার ওরা বেশ পছন্দই করে, জানি
0: ওইখানে
1: না আমি
0: নিয়েও
1: কি,
0: আপনার কলিগদের সাথে
1: হ্যাঁ
0: এটা আপনি
1: হ্যাঁ
0: শেয়ার
1: হ্যাঁ,
0: করেন,
1: বাড়িতে
0: খুব
1: তো
0: ভালো।
1: আছেই, আমার ছেলে যখনই আসে,
0: হ্যাঁ হুম
1: ও তো এখানে এত বেশি খাওয়া
0: হুম
1: না মাছ
0: হুম
1: মাংস এগুলিকে,
0: হুম হুম
1: বাড়িতে
0: হুম
1: আসলে বলবে মা তোমার বাটাটা খাবো,
0: আচ্ছা
1: সেই
0: আচ্ছা,
1: বাটাটা ও বেশ ভালোবাসে।
0: তাহলে
1: আর
0: আপনি ঘরের পরিবার পরিজনদের
1: হুম হুম
0: যেমন মন জুগিয়ে মানে রান্না বান্না
1: হুম
0: করছেন, ওরা যেমন আপনার রান্নায় স্বাদ পায় এরকম, তাহলে আপনি আপনার কলিগদের মাঝেও মন
1: হুম হুম
0: জোগাতে পেরেছেন আপনার রান্না বান্না দিয়ে।
1: হ্যাঁ হ্যাঁ
0: তাহলে এটা অবশ্যই আমরা মনে করি একটা ভালো রান্না, অবশ্যই এই শিল্প অবশ্যই সৃজনাত্মক
1: একদম,
0: কাজ এবং নিজেকে আত্মপ্রকাশের একটা ব্যাপার। হ্যাঁ
1: মানে ওই একটা রান্নাটা মানে শিল্প এই জন্যই, কারণ এটা খুব মানে মন ধীর স্থির এটা করতে হয়,
0: হুম হুম
1: তার জন্য আমার মনে হয় এটাকে শিল্প বলাটাই
0: হুম
1: ঠিক,
0: হুম
1: কারণ তাড়াহুড়ো করলে এগুলি হবে না,
0: হুম
1: বাটা এগুলি তাড়াহুড়া করলে হবে না।
0: সেটাই,
1: আমার হাজবেন্ডও খুব ভালো বাটা করতে পারতো, ও
0: আচ্ছা।
1: খুব বাটা এক্সপার্ট ছিল।
0: তাহলে আপনি আপনার রান্নাবান্নার কাজে আপনার স্বামীর সহযোগিতাও
1: হ্যাঁ, ওর
0: পেয়েছিলেন?
1: কাছ থেকে ও মানে এগুলি খুব ভালো করতো, মানে আমাকে বলতো তুমি করো, কিন্তু ও পাশে থাকতো,
0: হেল্প করতেন
1: হেল্প
0: উনি?
1: করতো, আর ও বাটা খুব ভালোবাসতো।
0: আচ্ছা, দুঃখের বিষয়ে উনি তো
1: হ্যাঁ
0: এখন নেই। আচ্ছা, যাই হোক, এই আপনি এই দুটো কাজ, এই যে ঘরে রান্না বান্নায় পটু এবং আপনি একজন শিক্ষিকা, সেই 10টা 5টা বা আপনার যেহেতু ট্রান্সফারেবল জব, আরো আগেই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় এবং আস্তে আস্তে সন্ধে হয়, এই দুটো কাজ কিভাবে আপনি ব্যালেন্স করে চলছেন সেটা অবশ্যই এখনের নারীদের কাছে বা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা

0: বলতে হয়, কারণ আমরা তো এখন এখনের যারা নারী, আগের যুগ তো নেই,
1: না
0: সবাই
1: একদম,
0: এখন, হ্যাঁ সবাই এখন চাকরি বাকরি করছেন, বা চাকরি বাকরি না করলেও কিছু একটা কাজে
1: সবাই
0: নিজেদেরকে,
1: কাজের
0: হ্যাঁ, নিয়োজিত
1: নিয়োজিত
0: রেখেছেন,
1: রেখেছে
0: এবং অবশ্যই নিয়োজিত রাখা উচিত
1: উচিত
0: সবসময়, যে ঘরেই যে
1: একদম।
0: ওনারা নিজেদেরকে কাজের, ঘরের কাজে যে যুক্ত রাখবেন এমন
1: একদম
0: না, আজকাল যে যুগ,
1: পাশাপাশি,
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: আজকালকার
1: কিছু
0: যুগে
1: একটা
0: মেয়েদের, মেয়েরাও সমানভাবে এগিয়ে চলেছে পুরুষদের পাশাপাশি।
1: পাশাপাশি।
0: তো কি কি কি বলবেন আজকের সমাজের নারীদের কাছে, যে দুটো কাজ আপনি কিভাবে ব্যালেন্স করেছেন বা করেন?
1: আসলে ওই ব্যালেন্স করতে গেলে ওই সবার প্রথম ওই সময়টার দিকে লক্ষ্য রাখতে হয়।
0: হুম হুম
1: যদি আমরা একটু সময়টাকে ম্যানেজ করতে পারি তাহলে এটা ব্যালেন্স করা কোনো অসুবিধা হয় না।
0: হুম
1: রান্নাবান্নাটা ওই মাথায় থাকতে হয় যে এই সময়ের মধ্যে এটা করতে হবে,
0: হুম
1: এই সময়ের মধ্যে আমার স্কুলে যেতে হবে,
0: হুম
1: হ্যাঁ এরকমভাবেই ব্যালেন্সটা করি
0: এবং
1: সাধারণত।
0: দুটো কাজকেই আপনি
1: হ্যাঁ
0: প্রাধান্য দেন,
1: একদম
0: মানে
1: সমানভাবেই
0: হ্যাঁ
1: প্রাধান্য দিই,
0: সমানভাবেই
1: কারণ
0: প্রাধান্য।
1: খেতে তো হবেই,
0: হুম হুম
1: পরিশ্রম করতে হবে, স্কুলে গিয়ে পরিশ্রম করতে হবে, তার
0: হুম
1: জন্য তো খেতে হবেই,
0: হুম
1: তো স্বাভাবিকভাবে সে খাওয়াটাও নিয়ে যেতে হবে।
0: হুম
1: আর নিয়ে যদি একজনকে একটু খাওয়াতে পারি,
0: হুম
1: ও ভালো লাগে এটা যে বলে, এটাই
0: হুম
1: অনেকটা আত্মতৃপ্তি
0: আচ্ছা
1: এই আর কি।
0: আচ্ছা, এবার শুনবো আপনার কাছে আরো আরো রান্নার পথ, বলুন।
1: আর এগুলি তো বাটার কথা বললাম,
0: হুম
1: আর আরেকটা হলো যে কচু।
0: হুম
1: কচুটা কিন্তু আমরা বিশেষ করে ভাদ্র মাসের
0: হুম
1: অমাবস্যাতে বিষ
0: হুম
1: কচু সবাই রান্না করে,
0: হুম
1: এটা
0: হুম
1: সবাই পারে,
0: হুম
1: সবাই ওই দিনটাতে বিষ কচু রান্নার জন্য সবাই উদগ্রীব থাকে খাওয়ার জন্য।
0: হুম
1: তো ওইটাতেও ওই একই কথা বলতে হয়, আমার স্বামী ভীষণ মানে ইয়ে ছিল, মানে এত বেশি এক্সাইটেড ছিল,
0: হুম
1: মানে ভাদ্র মাসের কচু রান্না করবে মানে ও মানে ওর বন্ধু বান্ধবদের বাড়ি থেকেও কচু নিয়ে আসতো,
0: হুম
1: ওদেরকেও গ্রাইন্ড করে দিত,
0: হুম
1: সঙ্গে আমাকে রাখতো, বলতো
0: হুম
1: তুমি গ্রাইন্ড করো আমি
0: হুম
1: তোমার পাশে আছি।
0: হুম
1: বিষ কচু তো অনেকে ভয়ে ধরতে চায়
0: হুম
1: না,
0: হুম হুম
1: ও মানে না, ও আমাকে কেটে টেটে দিত,
0: হুম
1: ওই বিষ কচুটা আমি রান্না
0: হুম
1: করতাম,
0: হুম
1: বিষ কচু ঝোল
0: হ্যাঁ
1: মাংস দিয়ে।
0: কিভাবে করতেন
1: হ্যাঁ
0: এটা তো আর আর এক মাস বা দু
1: হ্যাঁ
0: দেড় দু মাস
1: কিছুদিন
0: পরেই, হ্যাঁ
1: পরেই,
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: ভাদ্র মাসের
1: হ্যাঁ হ্যাঁ
0: অমাবস্যাতে
1: হ্যাঁ
0: এটা হয়, এবং এটা আমাদের একটা
1: ট্রেডিশনাল একটা
0: ট্রেডিশনাল, হ্যাঁ
1: একদম,
0: ওই
1: এটা
0: দিন ওই
1: সবার ঘরে ঘরে,
0: অমাবস্যাটা এটা
1: হ্যাঁ
0: খেলে
1: হ্যাঁ
0: নাকি,
1: গায়ে হাত
0: হ্যাঁ
1: ব্যথা বেদনা
0: হাত পায়ে
1: এগুলি
0: ব্যথা বেদনা এগুলো,
1: কমে যায়
0: হ্যাঁ এটা নাকি একটা ওষুধের কাজ
1: ওষুধের
0: করে,
1: মতো।
0: হ্যাঁ এটা হয়তো
1: তো
0: আঞ্চলিক ভিত্তিতে বিভিন্ন জায়গায়
1: হুম
0: বিভিন্ন
1: হুম
0: রকম ভাবে রান্না হয়, কিন্তু
1: হুম
0: যাই হোক সবাই খান এটা, এবং আপনি কিভাবে করেন এটা একটু
1: হ্যাঁ
0: বন্ধুদের সাথে শেয়ার করুন।
1: এটা ওই প্রথমে বিষ কচুটাকে
0: হুম
1: ওর খোসাটা ছাড়াতে হয়,
0: হুম
1: ওইটা হাতে প্লাস্টিক বেঁধে বা
0: হুম
1: কিছু একটা দিয়ে
0: হুম
1: এটাকে খোসাটা ছাড়িয়ে তারপর এটাকে কেটে নেওয়া হয়,
0: হুম
1: অনেক সময় টুকরো টুকরো করে কাটা
0: হুম
1: হয়,
0: হুম
1: কেটে তারপর এটা গ্রাইন্ডারে দেওয়া হয়।
0: হুম
1: কিন্তু এরকম করলে অনেক সময় মানে এটা থেকে যায়, মানে ভালো মিহি হয় না,
0: আচ্ছা
1: তার জন্য এটাকে যদি এরকম ভাবে মানে ওই কতগুলি ইয়ে আছে না যেগুলি দিয়ে ঘষে
0: হ্যাঁ
1: এগুলিকে একদম
0: স্টিলের যে,
1: স্টিলের
0: হ্যাঁ
1: যেগুলি
0: হ্যাঁ
1: ওটাতে
0: হ্যাঁ
1: করে তারপরে গ্রাইন্ডারে দিলে
0: হুম
1: একদম মিহি হয়ে যায়,
0: আচ্ছা
1: বাস বিষ কুচুটাই
0: হুম
1: হয়ে গেল। তারপর এটা মানে করার মধ্যে
0: করার সময় কি একটু গরম জল কাছে রাখবে বা কি?
1: কাছে হ্যাঁ রাখতে
0: হ্যাঁ
1: হয়, হাত যদি
0: হুম
1: এরকম
0: হুম
1: কিছু হয়
0: হুম
1: তখন গরম জলে হাতটা দিতে হয়।
0: হুম
1: তারপর এটা কড়াইতে প্রথম তেল দিতে হবে একটু
0: হুম
1: বেশি করে, এটাতে
0: হুম
1: আবার কম তেলে হবে না, বাটা যেমন কম তেলে হয়ে
0: হুম
1: যায়,
0: হুম
1: হ্যাঁ কিন্তু কচুতে কিন্তু তেল বেশি লাগে একটু।
0: হুম হুম
1: হ্যাঁ
0: হুম
1: তেলটা দিয়ে কচুটাকে আগে একদম ভাজা ভাজা করে নিতে হবে,
0: হুম
1: ভাজা ভাজা করার পর এটা নামিয়ে রাখতে হবে,
0: হুম
1: আর পাশাপাশি
0: মানে
1: ছিমিটা
0: এটা পুরো ড্রাই করে ফেলতে
1: একদম
0: হবে,
1: ড্রাই ড্রাই করে
0: তাহলে
1: ফেলতে হবে,
0: চুলকোবে না,
1: গায়ে
0: তাহলে
1: গলায়
0: গলা
1: চুলকোবে
0: চুলকোবে
1: না,
0: না।
1: চুলকোবে না,
0: হুম
1: তো এটা রেখে দিতে হবে।
0: হুম
1: তারপর পাশাপাশি শিমের বিচি
0: হুম
1: এগুলি সিদ্ধ করে নিয়ে নিতে হবে, সেখানে দিত দেওয়া যায়, কুমড়োর ডুগা দেওয়া
0: হুম
1: দেওয়া
0: হুম
1: যায়,
0: হুম
1: এগুলি আলাদা করে, আলু এগুলি আলাদা করে কেটে রেখে দিতে হবে। তারপরে মাছের মাথা দিয়ে করা
0: হুম
1: যায়, মাংস দিয়ে করা যায়, মাংস
0: হুম
1: থাকলে মাংসটাকে আলাদা করে একটু ভেজে
0: হুম
1: মশলা দিয়ে এটাকে রাখতে হবে।
0: হুম
1: তারপর সবগুলিকে একসাথে আবার কড়াইতে তেল দিয়ে সেই কচুটাকে দিয়ে
0: হুম
1: আবার কচুটাকে দেওয়ার আগে সেখানে আবার পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা,
0: হুম
1: জিরা বাটা,
0: হুম
1: ধনে বাটা
0: হুম
1: সবগুলি দিয়ে তারপর ওই মাছের মাথাটা
0: হুম
1: দিয়ে ওই
0: হুম
1: কচুগুলিকে ঢেলে দিতে হবে,
0: আচ্ছা যাই হোক, কেউ মাছের মাথা দিয়েও
1: দেহ
0: খেতে পারেন,
1: কেউ মাংস
0: কেউ
1: দিয়ে
0: মাংস
1: অংশ
0: দিয়েও
1: দিয়ে
0: খেতে
1: খেতে,
0: পারেন,
1: হ্যাঁ হ্যাঁ
0: এছাড়া শুনেছি এটা এই
1: এটা
0: কচুটা নাকি জিওল মাছ দিয়ে
1: জিওল
0: খুব
1: মাছ
0: ভালো
1: দিয়ে
0: হয়।
1: খাওয়া যায়, তারপরে কই মাছ দিয়ে খাওয়া
0: হ্যাঁ
1: যায়, কই মাছ দিয়েও বেশ ভালো লাগে।
0: আচ্ছা,
1: হ্যাঁ
0: আর এখন যেহেতু জিওল মাছও আমরা এখন একটু কম পাই, অতটা পাই না বা অনেক দাম পড়ে যায়, ওই জন্য অনেকে আমরা এখন মাংস দিয়ে খেয়েও রুচি।
1: সবে
0: হ্যাঁ
1: ইলিশ মাছ দিয়ে তো এটা বলে লাভ নেই, ইলিশ মাছের মাথা,
0: আচ্ছা
1: আর ইলিশ মাছ দিয়ে সবচেয়ে বেশি টেস্ট হয়, ইলিশ মাছের মাথাটা দিয়ে বেশি টেস্ট হয়, ওই সেম এরকম ভাবেই উপকরণগুলি।

0: দিয়ে তারপরে সেটাকে আবার অনেকক্ষণ সেটাকে ভাজতে হবে।
1: আচ্ছা,
0: যত বেশি ভাজা হবে তত মানে গলাতে
1: মানে এই
0: ধরবে না,
1: মশলাগুলোর সাথে কচুটাকে আবার দিয়ে
0: আবার দিয়ে
1: ভাজতে হবে।
0: তারপরে ওইটা ইলিশ মাছের
1: হুম
0: মাথা হোক এমনি
1: হুম
0: মাথা হোক বা
1: হুম
0: মাংস হোক,
1: হুম
0: এটা একসঙ্গে দিয়ে অনেক
1: হুম
0: অনেকবার এটাকে ভালো ভালো করে
1: হুম
0: ভেজে
1: হুম
0: তারপর গরম জল দিতে
1: গরম
0: হবে,
1: জল দিতে
0: ঠান্ডা
1: হবে।
0: জল দেওয়া যাবে না।
1: হুম,
0: তারপরে গরম মশলা দিতে হবে, দিয়ে
1: মানে যত ভালো ভাজা হবে
0: হ্যাঁ
1: এটার
0: তত
1: চুলকানিটা, মানে
0: হ্যাঁ
1: বিষ কচুর যে
0: বিষ
1: বিষটা
0: বিষটা
1: ওইটা
0: হ্যাঁ, আবার
1: মানে।
0: ওইটার একটা বাটাও হয়, আমি এটা করি ওষুধের
1: আচ্ছা
0: মতো,
1: আচ্ছা,
0: ওই যে কচুটাকে আলাদা করে
1: হুম
0: রাখা হলো
1: হুম
0: এই কচুটাকে নিয়ে আমি আবার ওই পজিশনে একটু মানে পেঁয়াজ একটু রসুন দিয়ে
1: হুম
0: আমি আলাদা আবার একটু বাটা করি। বিষ
1: হুম
0: কচু বাটাটা অন্য কচুর থেকে অনেক বেশি টেস্ট হয়,
1: আচ্ছা, আমি বাটা কোনোদিন খাইনি,
0: হ্যাঁ
1: বিষ
0: এটা
1: কচু
0: একদম
1: ঝোলটাই
0: মানে
1: খেয়েছি।
0: ওষুধের কাজ করে বিষ কচু
1: আচ্ছা
0: বাটাটা আর কি।
1: আচ্ছা, খাবো।
0: হ্যাঁ
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন অঙ্গনার রান্নাঘরে অনুষ্ঠানে বিভিন্ন রান্নার পদ নিয়ে বিভিন্ন আলোচনা আপনারা শুনবেন, কিভাবে মানে বিভিন্ন রান্না করা যায় এই নিয়েই বলছেন শিক্ষিকা ইতু দাস, গোমতী জেলার উদয়পুর থেকে। তো এবার আপনার কাছে আমার জিজ্ঞাসা যে বর্ষাকালীন এ কচু না, এটা কচুটা নিয়ে আরেকটা কথা যেটা মনে পড়েছে, সেটা হলো এটা যেহেতু ভাদ্র মাসের অমাবস্যায় আমরা খাই, এটার সাথে হয়তো এটা আঞ্চলিক ভিত্তিতে বিভিন্নখানে বিভিন্ন রকমভাবে করে, কিন্তু অনেককেই শুনেছি এটার সাথে বিভিন্ন যে ওষুধের যে গাছ মানে বিভিন্ন পাতা, যেমন অনেকে সজনার সজনের সজনের ছাল বাটা দেন, অনেকে আবার কি একটা পাতা আছে গেঁদাল পাতা না কি যেন, এই এই একটা পাতাও দেন, এগুলো দিলে নাকি এটার গুণটা
0: গুণটা
1: নাকি
0: আরো বেশি
1: হ্যাঁ
0: বাড়ে, মানে
1: আরেকটু নাকি
0: যেটা
1: বাড়ে।
0: অমাবস্যাতে তো
1: হুম
0: সেটা
1: হুম
0: ওই পাতাগুলির একটা আলাদা
1: হ্যাঁ,
0: একটা
1: আরেকটা আরেকটা লতা
0: উপকারিতা।
1: কাঁটা কাঁটা লত গাছ আছে, লতানো গাছ আছে, যেটাকে বলে হাড় ভাঙা, এগুলো নাকি ব্যথা
0: হ্যাঁ
1: ব্যথার
0: ব্যথা
1: জন্য এগুলো এমনিতেই খেয়ে থাকেন
0: হুম
1: আগের দিনে মানুষ যারা ছিলেন
0: হুম
1: বয়স্ক
0: হুম
1: মানুষরা, এগুলো নাকি অনেকে এখানে বেটে দেন,
0: বেটে
1: বেটে
0: দেন,
1: দিলে
0: হ্যাঁ
1: নাকি
0: হ্যাঁ এটা উপকারিতা
1: হ্যাঁ
0: আরো বাড়ে।
1: উপকারিতা আরো বাড়ে। তো এখন যেহেতু বর্ষাকাল, বর্ষাকালীন এই সিজনের আর কি কি খাওয়া
0: তারপরে
1: দাওয়া মানে আমরা খেতে পারি, যেটা আমরা হাতের কাছেই সহজেই পেয়ে
0: আচ্ছা
1: যাই, মানে এটার জন্য হাজার হাজার টাকা খরচ করা লাগে না, সেটা আপনার কাছ থেকে শুনবো।
0: বর্ষাকালে প্রথমে বলতে হবে যে আমাদের যে ছোট মাছগুলি,
1: হুম হুম
0: হ্যাঁ
1: হুম
0: ছোট মাছগুলি বর্ষাকালে খুব পাওয়া যায়,
1: হুম এই যে ধরা মাছ জমি
0: হ্যাঁ
1: থেকে
0: হ্যাঁ
1: যেটা পাওয়া
0: একদম
1: যায়,
0: ওই
1: দোলা
0: জলাতে
1: পাচ্ছে,
0: যেগুলি
1: হ্যাঁ
0: পাওয়া
1: হ্যাঁ
0: যায়
1: হ্যাঁ
0: এই ছোট মাছগুলিকে মানে পাতুরি করা বলে যেটাকে আর
1: আচ্ছা,
0: কি,
1: হুম
0: ছোট মাছগুলিকে ভালো করে ধুয়ে, অনেক
1: হুম
0: ছোট মাছ আছে এগুলো কাটতেও হয় না,
1: হুম
0: খুব
1: হুম
0: বেশি ছোট
1: হুম
0: মাছ
1: হুম
0: যেগুলি
1: হুম
0: ওইগুলিকে একটু ভালো করে ধুয়ে নিয়ে
1: হুম
0: তারপরে সব প্রিপারেশন, পেঁয়াজ বাটা, হ্যাঁ কাঁচামরিচ,
1: হুম
0: তারপরে একটু জিরা, জিরা দিতে হয় না
1: হুম
0: এই পাতুরিটাতে দিতে হয় না, একটু সর্ষে বাটা,
1: হুম
0: এগুলি দিয়ে মেখে কলা পাতার মধ্যে,
1: হুম
0: কলা পাতার মধ্যে এগুলিকে মুড়িয়ে
1: হুম
0: আমরা যে মাটির
1: হুম
0: চুলা
1: হুম
0: যেটাকে
1: হুম
0: বলি,
1: হুম
0: গ্যাসের
1: মাটির
0: চুলা না,
1: উনুন, হুম
0: হ্যাঁ
1: হুম
0: মাটির উনুন
1: হুম
0: যেটা,
1: হুম
0: মাটির উনুনে যদি এটাকে করা যায়
1: হুম
0: এটা অনেক বেশি টেস্ট হয়।
1: তাহলে আপনার মাটির উনুনে রান্নার
0: হ্যাঁ
1: অভিজ্ঞতাও আপনার
0: একদম
1: আছে,
0: আছে
1: যেহেতু
0: একদম,
1: শাশুড়ি মার
0: হ্যাঁ
1: হাতের শিখা, এবং আপনার কত বছর আগে বিয়ে হয়েছে?
0: বিয়ে হয়েছে তো আজকে থেকে 33-34 বছর আগে,
1: আচ্ছা, তখন তো
0: তখন
1: তাহলে
0: মাটি
1: গ্যাসের চুল্লি কারো
0: ছিল
1: ঘরেই
0: না
1: এদিকে
0: আমাদের,
1: এসেছে।
0: ছিল
1: আচ্ছা
0: গ্যাসে
1: আচ্ছা,
0: ছিল, কিন্তু আমার শাশুড়ি মা সবসময় ওই মানে মাটির উনুনেই
1: হ্যাঁ
0: মানে বেশি পছন্দ করতো, ভাত রান্না করা, গরুর যাও সিদ্ধ
1: হ্যাঁ
0: করা,
1: হ্যাঁ হ্যাঁ,
0: তো ওইগুলি আমি ওইখানেই করতাম,
1: তাহলে আপনার
0: হ্যাঁ
1: এটা অভিজ্ঞতা আছে,
0: হ্যাঁ মাটির
1: এবং
0: উনুনে রান্না
1: হ্যাঁ
0: করার
1: এবং
0: অভিজ্ঞতা
1: এখনো
0: আছে।
1: ইচ্ছে হলে পারবেন।
0: হ্যাঁ এছাড়া মাটির উনুনে রান্না তো আসলেই খাওয়া মানে শরীরের জন্য ভালো।
1: হ্যাঁ, তাহলে এই এই পাতুরা যেটার কথা বললেন,
0: হুম
1: গুঁড়ো
0: হুম
1: মাছের
0: হুম
1: পাতুরা
0: হুম
1: বা এরকম আরো যেসব
0: হুম
1: পাতুরা টাইপের যে তরকারিগুলো আছে, তাহলে এগুলি গ্যাসের
0: হ্যাঁ
1: চুল্লি থেকে মাটির
0: মাটির
1: চুল্লিতে
0: উনুনে করলে এটা
1: ভালো
0: অনেক
1: হয়।
0: বেশি ভালো হয়, শরীরের জন্য ভালো,
1: হ্যাঁ
0: খেতেও ভালো। ওই যে
1: আচ্ছা,
0: বললাম না সেই বাটার কথা
1: হুম
0: বললাম,
1: হুম হুম
0: সেখানেও আমরা বেগুন পুরা যেটাকে
1: হুম হুম
0: বলি
1: হুম হুম
0: সেটাও যদি আমরা মাটির উনুনে
1: হুম হুম
0: যখন রান্না বান্না শেষ হয়ে
1: হুম
0: যায়,
1: হুম
0: হ্যাঁ যে কয়লাটা থাকে
1: হুম
0: এটার মধ্যে যদি আমরা সেটাকে পুড়ে
1: হুম
0: তারপরে ভর্তা করে
1: হুম
0: খাই
1: হুম
0: সেটাও খুব টেস্ট হয়,
1: আচ্ছা,
0: মানে মাটির উনুনে এটা
1: হুম
0: অনেক বেশি টেস্ট হয় আর
1: পোড়াটা
0: কি,
1: পোড়াটা
0: পুরাটা খুব
1: ভালো
0: ভালো
1: হয়।
0: হয়,
1: হ্যাঁ,
0: রান্নাটাও ভালো হয়
1: হুম
0: পুরাটাও ভালো হয়,
1: হুম হুম আচ্ছা
0: পুরাটাও ভালো হয় আর কি, খাওয়াটাও অনেক
1: হ্যাঁ
0: টেস্ট হয় আর কি।
1: আচ্ছা, আরেকটা এরকম পোড়া আরেকটা হয় টমেটো নাকি
0: হ্যাঁ
1: এরকম?
0: টমেটোটা তো খুব টেস্ট হয়,
1: হ্যাঁ
0: টমেটোটা এরকম পুরে তারপরে এটাকে সেম প্রসেসে এটাকে করা যায়,
1: এবং এগুলোতে কিন্তু তেল মশলাও তেমন
0: না
1: একটা লাগে না,
0: একদমই
1: একটু
0: লাগে
1: কাঁচা
0: না,
1: সর্ষের
0: বেগুন
1: তেল।
0: বেগুন ভর্তা এই বাটাইগুলিতে একদমই তেল লাগে না, খুব কম তেলে হয়, আর পাতুরিতেও তেল খুবই কম লাগে।
1: আচ্ছা
0: হ্যাঁ,
1: আচ্ছা,
0: ছোট মাছ, গুড়া মাছের যে
1: হুম হুম
0: পাতুরিটা
1: হুম হুম
0: বললাম,
1: হুম
0: এটা কলা পাতার মধ্যে
1: হুম
0: মুড়িয়ে
1: হুম
0: যখন এটা দেওয়া হয়,
1: হুম
0: হ্যাঁ, উনুনের মধ্যে বসিয়ে দেওয়া
1: হুম
0: হয়
1: হুম হুম
0: ঢেকে,
1: হুম
0: বাস এটা ওই উনুনের মানে একটু একটু হিটে এটা
1: হুম
0: হয়, তো
1: হুম
0: এই জন্য এটা খুব টেস্ট হয়। এটা তো তেল একদমই কম লাগে।
1: আচ্ছা, এটাতে কড়াই ব্যবহার করেন না তাওয়া?
0: তাওয়া, তাওয়ার মধ্যে দিয়ে
1: হ্যাঁ,
0: তারপর এটাকে কলা পাতাটাকে মুড়িয়ে
1: হুম,
0: তারপর এটা ঢাকনা দিয়ে দিতে হয় আর কি।
1: আচ্ছা, এটাকে এরপরে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে নাকি?
0: হ্যাঁ, একটু একটু উল্টিয়ে দিলে ভালো, ভালোভাবে এটাকে বেঁধে একটু
1: হুম,
0: উল্টিয়ে দিলে একটু বেশি মানে ভালোভাবে
1: ধরেন
0: হবে।
1: মোটামুটি 250 গুঁড়ো মাছের
0: হুম,
1: পাতুরিটা করতে কতক্ষণ সময় লাগবে?
0: তো ধরো আধা ঘন্টা।
1: আচ্ছা,
0: হুম,
1: তাহলে আমরা এই বর্ষাকালে এটা খেতেই পারি।
0: একদম বর্ষাকালে এই রান্নাটা খাওয়া যায়
1: হ্যাঁ,
0: এবং এগুলি খুব মানে মুখরোচক খাওয়া
1: এবং
0: সচরাচর।
1: এবং বাচ্চাদেরকেও এগুলো খাওয়ানো
0: হ্যাঁ,
1: দরকার,
0: দরকার।
1: ওরা স্বাদ পেলে
0: হ্যাঁ,
1: অবশ্যই,
0: অবশ্যই
1: এবং
0: খাবে।
1: স্বাদ পাবে, এবং স্বাদ পেলে অবশ্যই কালকে মানে আগামী দিনে বলবে মা ওইটা
0: হ্যাঁ হ্যাঁ,
1: করো,
0: একদম একদম।
1: কারণ ওরা স্বাদ পেলে তাহলে ওদের মধ্যেও এরকম
0: হুম,
1: একটা ইচ্ছে থাকবে
0: ইচ্ছে
1: যে
0: থাকবে।
1: ওটা কিভাবে করতে হয়,
0: হুম হুম
1: হ্যাঁ, কিভাবে খেতে হয়,
0: হুম
1: এটা থাকবে।
0: হুম
1: আর আর বর্ষাকালের, আচ্ছা, মাঝখান দিয়ে তো শুনে নিলাম বেগুন
0: হুম
1: পোড়া, যেহেতু চুলা
0: হুম
1: উনুন,
0: উনুনের
1: কাঠের
0: যেটা,
1: উনুনের
0: হ্যাঁ
1: কথা এসেছিল, এই জন্য
0: হ্যাঁ
1: বেগুন পোড়া,
0: হুম
1: টমেটো পোড়ার কথাও শুনেছি।
0: হুম
1: এই বর্ষাকালীন আরেকটা ছোটখাটো ছোটখাটো রেসিপি আর একটা কি বলতে পারবেন?
0: বর্ষাকালে কচুটা তো খাওয়া, ইলিশ
1: হ্যাঁ হ্যাঁ,
0: মাছটাও
1: ওটা তো
0: খাওয়া হয়।
1: ওটা ওটা খাওয়া,
0: হ্যাঁ, ইলিশ মাছ সিদ্ধ,
1: বিষ্কচুষ,
0: ইলিশ মাছটাও বর্ষাকালে যখন
1: আচ্ছা,
0: ইলিশ মাছটা
1: হ্যাঁ হ্যাঁ,
0: আসে
1: হুম হুম
0: ওইটাও মানে সিদ্ধটা তো খুবই ভালো লাগে
1: হুম হুম হুম হুম
0: বর্ষাকালের খাওয়াই ধরতে
1: হুম
0: গেলে
1: হুম
0: এটা।
1: হুম হুম
0: যদিও এখন ইলিশ মাছটা অনেক বেশি মানে দাম আমাদের,
1: হুম হুম হুম হুম
0: কিন্তু ওইটাকেও কিন্তু আমরা বর্ষাকালে কিন্তু আমরা খেতে পারি।
1: আচ্ছা, আরেকটা মাছ ফাঁকি দিয়ে বলেছিলেন,
0: হুম,
1: কাঁঠালের বিচি, যে কাঁঠালের,
0: হ্যাঁ, কাঁঠালের বিচি, এটা দিয়ে
1: কাঁঠালের বিচির এটা
0: কাঁঠালের
1: কিভাবে?
0: বিচি বাটা,
1: আচ্ছা,
0: হ্যাঁ, এটা বর্ষাকালে হয়, কারণ
1: হুম হুম
0: কাঁঠালের বিচিটা
1: হুম
0: বর্ষাকালেই
1: হুম
0: পাওয়া যায়।
1: হুম
0: ওইটা হয় কি, কাঁঠালের বিচিগুলিকে প্রথম কাঁচা বিচিগুলিকে কেটে,
1: হুম
0: হ্যাঁ, তারপরে এটা কড়াইয়ের মধ্যে একটু মানে মানে তেল ছাড়া
1: হুম
0: টালিয়ে নিতে হবে,
1: হুম হুম
0: নিয়ে সেটাতে একটু কাঁচামরিচ দিয়ে
1: হুম
0: ওইটাকে একটু আলাদা করে
1: হুম
0: নাড়িয়ে নিয়ে
1: হুম
0: তারপর এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করলে একটু ধনে পাতা দিতে হবে,
1: হুম
0: ব্যাস। এটা তেলও দিতে হবে না, কিচ্ছু না, একদম
1: আচ্ছা,
0: তেল
1: এই সময়
0: ছাড়া।
1: তো আমরা শীতের ধনে পাতাটা অনেক সময় পাই
0: ও
1: না,
0: বিলিতি ধনে
1: তাহলে ওই যে
0: পাতাটা,
1: বিলিতি, যে
0: হ্যাঁ
1: ধনে
0: হ্যাঁ,
1: পাতাটা, এটা
0: ওটা দিলে
1: মোটামুটি
0: খুব
1: অনেকের
0: সুন্দর
1: বাড়িতেই থাকে,
0: সেন্ট আসে আর
1: এটা
0: কি।
1: দিয়েও
0: হ্যাঁ
1: খাওয়া
0: হ্যাঁ
1: যায়।
0: হ্যাঁ, কাঁঠালের বিচির সাথে
1: হুম
0: ওই ধনে পাতাটা দিলে,
1: হুম হুম
0: আর বাকি একটু পেঁয়াজ, একটু
1: হুম
0: রসুন, পেঁয়াজটা একদমই কম
1: হুম
0: দিয়ে এটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে ব্যাস খেয়ে যাওয়া। মানে এটাতে কোনো তেলই লাগে না,
1: ওটা তেলে ভাজার
0: না
1: দরকার নেই,
0: কিছু তেল, ওই
1: মানে
0: খারি
1: শুকনো
0: শুকনো,
1: কড়াইয়ে
0: হ্যাঁ,
1: টেলে,
0: কড়াইতে টেলে
1: হ্যাঁ,
0: এটা করে নেওয়া যায়।
1: আর যারা শিলনোড়ায় বাটতে পারেন, তো শিলনোড়ার
0: হ্যাঁ,
1: বাটা তো অবশ্যই, মনে হয়
0: আরো
1: শিলনোড়া
0: ভালো,
1: বাটা কি আরেকটু
0: আরেকটু
1: টেস্ট,
0: টেস্ট,
1: হ্যাঁ
0: আরেকটু টেস্ট,
1: হ্যাঁ
0: গ্রাইন্ডার থেকে আরেকটু টেস্ট হয়।
1: হ্যাঁ, সেটাই, মানে
0: হুম হুম
1: ট্রেডিশনাল আমরা যত দিকেই যাব
0: হুম
1: সেটা আরো স্বাদ
0: আরো
1: বাড়িয়ে
0: বেশি
1: দেয়,
0: স্বাদ বাড়িয়ে
1: স্বাদ
0: দেয়।
1: বাড়িয়ে দেয়, হ্যাঁ, সেটাই। শ্রোতা বন্ধুরা, আপনারা অঙ্গনার রান্নাঘরে শুনলেন, রান্নাঘরে টুকিটাকি বিভিন্ন পদ, বিশেষ করে বর্ষাকালীন কয়েকটা পদই আপনারা শুনলেন। আপনারা চেষ্টা করবেন এভাবে ঘরে রান্না করতে, বিশেষ করে আমাদের নারী বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তাহলে ট্রেডিশনাল যে প্রথাগত আমাদের যে রান্নাবান্নাগুলি আছে, ওগুলির মাধ্যমে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য ফিরে আসবে, আমরা আমাদের আগামী প্রজন্মকেও আমাদের যে ঐতিহ্য সংস্কৃতি এগুলি শেখাতে পারবো। আর এই নিয়ে আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি ছিলেন গোমতী জেলার উদয়পুর থেকে শিক্ষিকা ইতু দাস। নমস্কার ম্যাডাম।
0: নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অঙ্গনা রান্নাঘরে, সংযোজনা ছিলেন ঝুমা নাথ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ।

গণনা কার্যক্রম চলাকালীন নিযুক্ত গণনাকারীগণ আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের পরিবার, আবাসন ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। যারা অনলাইনের মাধ্যমে স্বগণনা বা সেলফ এনুমারেশন করতে ইচ্ছুক, তারা ভারত সরকারের নির্দিষ্ট জনগণনা পোর্টালে গিয়ে আগামী 17 জুলাই থেকে 31 জুলাই 2026 তারিখের মধ্যে স্বগণনা সম্পন্ন করতে পারবেন। জনগণনায় প্রদত্ত সকল তথ্য আইনগতভাবে সম্পূর্ণ গোপন রাখা হবে এবং শুধুমাত্র সরকারি পরিসংখ্যানগত কাজে ব্যবহার করা হবে। অতএব সকল নাগরিককে জনগণনা 2027 কার্যক্রম সফল করার উদ্দেশ্যে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদান্তে প্রধান জনগণনা আধিকারিক, জেলা শাসক ও সমাহর্তা, দক্ষিণ ত্রিপুরা, জনগণনা পরিচালনালয়, ভারত সরকার।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন পুরীতে অনুষ্ঠিত মহাপ্রভু জগন্নাথ দেবের পুণ্য রথযাত্রা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে। শুরু করতে যাচ্ছি পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। আজ রয়েছে একই গীতিকারের লেখা বিভিন্ন হিন্দি ছায়াছবির গান, আজকের গীতিকার মজরু। অবকাশ রঞ্জনীতে প্রথম গানটি নেওয়া হয়েছে মেরি সনম ছায়াছবি থেকে, গেয়েছেন আশা ভোসলে, ছবির নাম মেরে সনম।

এবারে গানখানি দ্বৈতকণ্ঠে শুনুন, আশা ভোঁসলে এবং মোহাম্মদ রফি, ছবির নাম তিসরি মঞ্জিল। গানের সুর করেছেন রাহুল দেববর্মণ।

এবারে মমতা ছবিতে দ্বৈতকণ্ঠে গিয়েছেন লতা মঙ্গেশকর এবং হেমন্ত কুমার। গানের সুর করেছেন রওশন।

আপনারা শুনছেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। আজ শুনছেন একই গীতিকারের লেখা বিভিন্ন হিন্দি ছায়াছবির গান। আজকের গীতিকার মজরু।

গানখানি শুনলেন আর পার ছবি থেকে, গেয়েছেন গীতা দত্ত, গানে সুর করেছেন ওপি নায়ার। এবারে গানখানি নেওয়া হয়েছে মিস্টার অ্যান্ড মিসেস ছবি থেকে, সুরকার ওপি নায়ার।

অবকাশ অঞ্জনী অনুষ্ঠানে এবারে গানখানি শুনুন পেইং গেস্ট ছবি থেকে। গানের সুর করেছেন শচীন দেববর্মন, শিল্পী কিশোর কুমার এবং আশা ভোঁসলে।

এবারে গানখানি শুনুন, চায়না টাউন ছবি থেকে, গেয়েছেন মোহাম্মদ রফি এবং সহশিল্পীবৃন্দ, সুরকার রবি, গীতিকার মজরু। আপনারা শুনছেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান, একই গীতিকারের লেখা। আজকের গীতিকার মজরু।

এই গানটির সাথে শেষ হল পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। আজ শুনলেন একই গীতিকারের লেখা বিভিন্ন হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী বিলোনিয়া।

শুনলেন যন্ত্র সঙ্গীত। আকাশবাণী বিলোনিয়া, পরবর্তী অনুষ্ঠান লোকসঙ্গীত, শুনবেন লোকগীতি।

0: লোকসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ লোকগীতি শুনলেন। আজকের শিল্পী ছিলেন পৌশালী বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী বিলোনিয়া। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে। এখন শুনুন ককবরক অনুষ্ঠান। প্রথমে কবিতা পাঠ, পাঠ করছেন রথীন্দ্র দেববর্মা।
1: আনি কবলমনি বুম বলাই বুমুং খানা তক বুবরখে কতই বসলি চাখাই কথই হাসাল তঙই নাশিগি নাইখাই বলংবা হাসি নগো ইয়াফাঙ তানই ওয়াইসেবি নাইখাই বলে কথই হাই অঙ্গ বুমুংলে বিনি পুখিরি কতর ইয়াসকুলা ইয়া তৈ জাগাবকারি ও সুশিরু তুগুই বুফুর মালাং সিনাই থাইসান কারৈ থাইনিব খেব থাইনিন কারৈ থাইতাম্ব খেব কারা সাকারে কারংনি লগ বুবার থাইয়া বুথাই সাবন বলাই তং থাইমা থাই কেসার থাইয়ৈ লাথাও আচুক তঙ্গই খরগ জন্তা রাবৈ বলাই কলংমা খায়ৈ সবাবাই বলাই জাক রানীমা বমুং রুই বুবানি সিমি বথাই মরগৈ সুসিং নাইফুরো কবনী থাঙ্গ তাম ওয়ানসুংনা পুংনাই তখাবা থাইসাল সালাং খানা তামনি আসক বুথাইন বলাই নাইসিগি নাইখাই রাংসা খবজাখাই খাগৈ তোমা জেমনি সলাও থাইসা বুথাইন গলাইয়া খায়ৈ আমা বাবু বাই বাকসা গাইসানাই লেংটি লাইতৈ খাপুরম ফাইও সেরাইনি বুখা বলে আমা বাবুনি কংন খানাইয়া রাখাগৈ নাইও দানি বথিবাই সেলং মাসিসা সিনজ বিকি খাই স্লাগৈ কপাই রেখা নানাবানী ও ফরঙ্গ আনো খৈসং মনব রই বেড়াই চা ফানো তবু তাজাদি তক থাইসমু বুথাই সাংন মসাঙ্গই খাপুন বমানো মসি রংসাকসা বমং কেরাং হিমরৈ বসাকাই থুই বাসা সিসাওই খাপুরমু নাইবা কেরাংকাই সগৈ পাখ্যা কেরাং মনৈ সকাত নাফরু মখাং হুইতারৈ মসৈসা কাপখা কায়তো রমানী সামংন সঙ্গলে সাংনাঙিয়া অংনা গরৈ পাইথংনি সালো হুইজা কাবানো মসৈসা অংমা গাহাই সামুয়া কারৈ বুঞ্যতেন তৈব সাংন বলাইনা গরৈ দাবুনি কগলমনি মুং ইয়ারং খানি হামজংমা তুলি সিফাংন খাবাই নাইকুলৈ তংমা সাই মানলিয়া বুফুরো জানি খানি অংকরৈ থাঙ্কা ওয়াইসা বলব ওয়াইসা মোথাল ওয়াইসা আসগ ওয়াইসা বসাব ওয়াইসা সকাং ওয়াইস উফেল নফং ন সকাং হিমি বনায় লামা লামপরা বাসৈ বনায় ইহি ফাইলিয়া মানলিয়া খানি তুলিসি ফাংন ফিরক ফাইসতন খাও তাইবাইসা আংলে নাসিংগৈ তঙ খানি তুলিসি খাও তংফুরু বসুকসে তংথগৈ তংমা নংনি ন সকাং নখলা বুসুক দুলবুরি ইট বাই হা ন খাচবই ন ন আংকায়ী তন্মা বসুক তৈলুই আফং পমরুই ওয়ানি বেড়াবাই নন আংদমুই পঞ্চাতক সানি ইয়াংনি কাতিরৈ লাইসা বুলাই ন সারিয়া খায়ৈ নন আং নাই তংমা সবানি স্রাই মুং নংবা চাখানা সবানি স্রাই মুং নংবা হরকানা দামসানি নবার সীমানি বাইন ইয়ারংবা চৌই থাঙ্গা বাং কুন্দ্রিনি নবারং খনা থন্তামুরানি ইয়ারংবা চৌই রাংসংনি মৌরা থাঙ্কা উংনা তংমাইয়া ইমাং নংমাহাই ইয়াফা সলাইও সৈসা সলাগ ওয়াতি কিরাইও ফেরাং কংমাহাই তৈয়বা খথাং পেরমানি কাহাই কেববা সাও ও জরা ন ওয়াতি নবানি জরা ন খুগ রক বুফাং ওয়াফাং রক বাইমানি জরা তৈ কত রংমানি জরা হাইন খানা হনৈ ওয়ানসুগ জরা ন সকপাই খানা আশেক হাসালকে নংয়া রংনা খা নন ফিরক নাখে বেলাই নতুখা নন তৈলমাং ইয়াকুং রুয়াইখ্যা নন দুমসামাং বিষমা সাকা ইয়া রংসা সুই তেওয়সা ফাইদি খানি তালি সুবুফাং মহাভারত সাজাক তমাহাই অভিমন্যলে হামনানি রঙ্গ ফিরগৈ ফাইনা সিয়া দাবংনি মলে অমহায়ংখাইলে সাইয়া দাবংনি পৈঠা কবলংনি মং খাতং রসামং করং ককথাই খিলি ও করং ওয়ারং চির চৈতর হক হক গিয়া ওয়ারিং সা খাইমিয়া বৈশাং মাইকাইয়া মাইবাহান খাইয়া বৈশাং মাইকাইনা নাংনাই চৈতর হক সংনা নাংনাই পশো হক নাইনা নাংনাই আগুন হক নাইনা নাংনাই মাইসিং কসংমা আশুক দাবারি দাবরক তুই হল দংদারি আইচুক বাসাউই নক বুড়াই ফারি ওয়ানি দাপানো খুগো কুসুবুই তামনো খাতুংনা সামারি অম্পা আইচুক তগলা কচিক সলাইবা বলং তমসা সিসা সলাইবা বইসে সকাং হাপাবো সাউই খেতুংলে সরংমা জুদা বাইয়া সাপ চালাই বন সলাইবা খানি বরক ব মন নৌরো গিয়া তমাসক সরং সামারি অম্পা মূসা বদাগিনা নাংয়া ওয়াও শুক্র গ খা বিং বিং খানি ওয়ানসুক্তুই বিনি অংজা গিয়া বলং সাকচাওই হাতাল খালায়ী হুংন রুগুইব পাখিয়া রায়দা তমা বা বিশিগুরি উই আগুন তাল ফাকাই কতালজারি বাই ইয়াকুং সুজাগুই ওয়াথাবাই তৈলুজাক গানো আ জরানন নাসিংগী খাও খাতংগী তঙ্গ আশিকাই বিনি গিরিমা খাও মূসাসক সামুং দেরা করক হে নগদামা কিফিল লাংন আহাইতে তৈন মৈতমানজাগ নানা বরি সক ফরমা কগ্ন হামজে কতালবাই কব গমা সাগলাক সেলাং হাইমা খাতি ওয়ান জাতি মা সাবাই মাওয়ালাই গলাক থেন্টাসে হঞ্জাক গান হাবো হা বাচিং হুব হুক বাচিং বাগৈব রোজাক গান মুসুক মাসানি বাগ্য নাইয়ানো টকসা মাসানি বাগ্য নাইয়ানো মালা ফাগুনা তানা হনকৈব ওয়াহাদামা রোজা ওয়ান নিনি থঙ্গারো কেব হাবগলাক নিনি মাজাংন কেব তাঙ্গলাক নিনি তিগলা কেব সিরগলাক খানি খাসুক বাই মালাইনা নাইখে বাদওয়া বাচাওয়ানো নফাংতি হাবকে নসকাং খারনাই নসকাং হাবকে নফাংতি খারনাই বামনসাইয়া খাইয়া খাইলে হাকে নমা তংরাওয়ানো খানো মেথামাং খানো বান্দিমাং হুংনি মাইকতক চনবানাখ্যা মফল থাইসম আশ কৈথাইকিয়া দিংরা বুদুক চনামা নাখ্যা খাকলো চাকুমুরা গরানার গৈ উয়ার বতিসাই পাইখ্যা খতরুক জাপা ওয়ানা সরংখা ইয়াখুংয়ানি মাই বেবা গাবাইখ্যা উরাজাঙানি ওয়ানালে তংখ তাইকিসা জরা তংবা হুগ হাবা বাই ওয়ামং সৈমং বাই গদালজাক লংমা চামারি অম্পা তাবুকলে লাইবমা অংখা যত আমজুংমা আশিকাই সকিয়া সৈনাই কাইতরসা বন ফানরেখা হাপিং গুড়ি উই মৈমাইসিং থাকিয়া লগিসং তৈয়ী।

অপরক অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কবিতা পাঠ, পাঠ করে শোনালেন রথীন্দ্র দেববর্মা। অনুষ্ঠানে এবারে শুনুন ককবরক আধুনিক গান, আজকের শিল্পী সঞ্জিতা দেববর্মা।

শুনলেন। ককবরক আধুনিক গান শিল্পী ছিলেন সঞ্জিতা দেববর্মা। এরই সাথে শেষ হল আজকের মতো ককবরক অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে অনুষ্ঠান কিষাণবাণী।

নমস্কার কৃষক ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিষাণবাণী অনুষ্ঠান। জানিয়ে দিচ্ছি আজকের কিষাণবাণীর অনুষ্ঠান সূচি। প্রথমে শুনবেন আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ। বাজার দর এ পর্বে শুনবেন শান্তির বাজার নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষি যৌপনের বাজার দর। এছাড়া শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো কৃষক বন্ধু। আজকের আলোচনার বিষয় উন্নত মানের দেশি এবং শঙ্কর প্রজাতির ছাগল পালনের নানা দিক। আর এ নিয়ে আলোচনার জন্য এবং আপনাদের সমস্ত রকম প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন প্রাণী চিকিৎসক ডাক্তার দিলীপ নমো। এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করার জন্য ফোন করবেন 8731875545 এই নম্বরে। শুনলেন আমাদের আজকের কিষাণবাণীর অনুষ্ঠান সূচি। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে।

জানিয়ে দিচ্ছে আবহাওয়া বার্তা। লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ আবহাওয়ার পূর্বাভাসে জানাচ্ছে, আগামী 17 জুলাই 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 33।

ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25-26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড় সর্বোচ্চ ঘন্টায় 11 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 96-65% পর্যন্ত পরিবর্তিত হতে পারে। শুনলেন আবহাওয়া বার্তা, এবার জানিয়ে দিচ্ছি কৃষি পরামর্শ।

গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টির ফলে নিচু জমিতে জল দাঁড়িয়ে গেছে। আউশ ধান পাশ কাঠি বেরোবার পর্যায়ে এবং আমন ধানের চারা মূল জমিতে লাগানোর কাজ চলছে। এই অবস্থায় ভারী বৃষ্টি সমস্যার কারণ হতে পারে, বিশেষ করে যে সমস্ত জমিতে সদ্য আমন ধানের চারা লাগানো হয়েছে। তাই জল সরে যাওয়ার পর পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা দরকার। সার বা ওষুধ প্রয়োগ আপাতত পিছিয়ে দেওয়াই ভালো। সবজির জমিতে মাটির তসের পরিমাণ বেশি থাকলে ছত্রাক ঘটিত রোগের সম্ভাবনা বেশি থাকে, তাই নিয়মিত জমি পরিদর্শন করা দরকার। লাউ, শসা, টমেটো ইত্যাদির মতো সবজি হেলে পড়া ও কাণ্ড ভেঙে যাওয়া রোধ করতে ঠেস দেওয়ার ব্যবস্থা করা দরকার। সব জমিতে জল জমে থাকা এড়াতে ভালো নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা দরকার। আমন ধান মূল জমিতে স্থানান্তরের সময় হয়ে গিয়েছে। অল্প বয়সে স্বাস্থ্যকর চারা রোপণ করা দরকার। প্রতিস্থাপনের জন্য উপযুক্ত কৌশল আপনারা ব্যবহার করবেন। চারা তোলার খুব অল্প সময়ের মধ্যে সাবধানে খুব তাড়াতাড়ি মূল জমিতে রোপণ করে নিতে হবে। পরবর্তীতে জমির আগাছা পরিষ্কার করার কাজ সহজ করার জন্য আপনারা বর্গাকারে চারা রোপণ করতে পারেন। এক আল থেকে আরেক আলের দূরত্ব এবং গাছ থেকে গাছের সঠিক দূরত্ব বজায় রেখে আপনারা চারাগুলো লাগাতে পারেন। এক জায়গায় দুই থেকে তিনটির বেশি চারা না লাগানোই ভালো। বাদাম এখন প্রাথমিক বৃদ্ধির পর্যায়ে রয়েছে। বপনের 45 দিন পর্যন্ত জমি আগাছামুক্ত রাখলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। যে সমস্ত জমিতে আগে বীজ লাগানো হয়েছে সেখানে মূলের সহজ বৃদ্ধির জন্য জমির মাটি আপনারা তুলে দিতে পারেন। এই সময় আর্দ্র মেঘলা আবহাওয়ার জন্য শসা, মিষ্টি কুমড়ো ইত্যাদি ফসলে কাণ্ড পচা বা কাণ্ড ক্ষরণ এবং পাউডারি মিলডিও নামক রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। প্রতিকার করার জন্য কপার অক্সিক্লোরাইড এবং সালফ্যাক্স 2-3 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন। গরম ও আর্দ্র আবহাওয়া প্রাণীদের অস্বস্তির কারণ, তাই প্রাণীদের খাদ্য রাতের দিকে দিন, সকালে বা বিকেলের দিকে যখন তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকে তখন চড়তে দিন এবং যথাসম্ভব টাটকা সবুজ খাদ্য দিন। সকাল ও বিকেলের মাঝখানে প্রাণীদের ছায়া রেখে প্রোটিন ও খনিজ খাদ্য দিন। কুখাদ্য পরিপাক এবং গ্রহণের প্রক্রিয়া ঠিকঠাক রাখতে ঘাস এবং খড় ছোট ছোট টুকরো করে কেটে সন্তুলিত দানার সঙ্গে মিশিয়ে তারপর খেতে দিন। শুনলেন আবহাওয়া বার্তা এবং পরে শুনলেন কৃষি পরামর্শ। লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ থেকে এই আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ জানানো হয়েছে।

বাজার দর পর্বে জানিয়ে দিচ্ছি শান্তির বাজার নিয়ন্ত্রিত বাজারে বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। আলু প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 1600 থেকে 1800 টাকা, প্রতি কেজি বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। বেগুন প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে 4600 থেকে 5000 টাকা, প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 টাকা। ঢেঁড়স প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 4000 থেকে 5000 টাকা, প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 টাকা। তিতাকরলা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 6000 থেকে

0: 7,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 80 টাকা। ঝিঙ্গা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 6,000 থেকে 7,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 80 টাকা। লঙ্কা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 11,000 থেকে 12,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 150 টাকা। শসা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 4,000 থেকে 5,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 60 টাকা। মিষ্টি কুমার প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে 3,000 থেকে 3,500 টাকা, প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 টাকা। আদা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 14,000 থেকে 15,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 200 টাকা। টমেটো প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 5,000 থেকে 6,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 80 টাকা। পেঁপে প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 1,500 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 20 টাকা। কাঁকরোল প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 2,500 থেকে 3,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 40 টাকা। পটল প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 3,500 থেকে 4,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 60 টাকা। শুনলেন বাজার দর পড়বে শান্তির বাজার নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। আপনারা শুনছেন অনুষ্ঠান কিষাণ বাণী, শুরু করছে আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। হ্যালো কৃষক বন্ধু, আমাদের আজকের আলোচনার বিষয় উন্নত মানের দেশি এবং শঙ্কর প্রজাতির ছাগল পালনের নানা দিক। আর এ নিয়ে আলোচনার জন্য এবং আপনাদের সমস্ত রকম প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন প্রাণী চিকিৎসক ডাক্তার দিলীপ নমো। এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করার জন্য ফোন করবেন 8731875545 এই নম্বরে। নমস্কার দিলবাবু।
1: নমস্কার।
0: কিষাণবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত। যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় উন্নত মানের দেশি এবং শঙ্কর প্রজাতির ছাগল পালনের নানা দিক, তা আপনার কাছ থেকে প্রথমে জানব, আসলে আমাদের কৃষক ভাই বোন যারা ছাগল পালন করছেন, উন্নত প্রজাতির বলতে সাধারণত কোন কোন প্রজাতিগুলোকে বোঝায়, যদি সেই বিষয়ে একটু আলোচনা করেন।
1: উন্নত প্রজাতি বলতে আমরা সেগুলিকে বুঝি যেগুলি মাংস, মানে মাংস উৎপাদন অনেক বেশি করে, তার সাথে সাথে দুধ উৎপাদনও বেশি করে। তার মধ্যে আছে যেমন আমাদের যমুনাপুরী আছে, বিটাল আছে, আর আমাদের ত্রিপুরা আর ওয়েস্ট বেঙ্গলে যে বা আসামে যে ব্রিডটা পাওয়া যায় সেটা হলো ব্ল্যাক বেঙ্গল, যেটাকে খুব প্রলিফিক ব্রিড বলি। মানে সেটাতে কি হয়, দ্রুত গ্রোথ হয়, তার সাথে সাথে কি হয় এটা থেকে 2 থেকে 3টা পর্যন্ত বাচ্চা দিতে পারে একে টাইমে, আর এটা রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো। আর এটা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল, তারপর ত্রিপুরা, তারপর আসাম, ওই এরিয়ার মধ্যে ওইটার মাংসটার খুবই চাহিদা আছে। আর আমরা, আমি যেটা বলেছি যমুনাপারি, এটা নর্থ ইন্ডিয়ার মধ্যে পাওয়া যায়, সেটার গ্রোথ খুব ভালো। এটার এটা ডুয়েল পারপাস, মানে এটা মাংস উৎপাদনের জন্য ব্যবহৃত হয়, আবার দুধ প্রোডাকশনের জন্য, দুধ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। সেটা প্রাপ্তবয়স্ক যখন হয়ে যায় সেটার গ্রোথ 30 থেকে 35 কেজি পর্যন্ত হয়।
0: আচ্ছা আচ্ছা, তাহলে বিশেষ করে দুটো প্রজাতি,
1: বিটালও আছে তার মধ্যে, আঙ্গুর একটা ব্রিড আছে, সেটা কি হয় সেটাতে সাধারণত আমরা তো ভেড়া পালি পশমের জন্য, কিন্তু আঙ্গুরা এটা ছাগল হলো, এটা থেকে যে পশম আছে এটা থেকে ভালো এই পশমটা দিয়ে শাল বানানো যায়।
0: আচ্ছা আচ্ছা, তাহলে এই তো আমাদের কৃষক ভাই বোন জানলেন উন্নত প্রজাতির কী কী যে ছাগল পালন করবেন। আচ্ছা, এখন বিশেষ করে ছাগল পালন করতে গেলে আমাদের কৃষক ভাই বোন কী কী উপায়ে লাভবান হতে পারেন?
1: প্রথমত ছাগল সম্বন্ধে আমি কিছু কথা বলি। ছাগলটাকে আমরা সাধারণত গরিব মানুষের গরু বলি।
0: একদম।
1: দেখা গেল যে একটা ছাগল, 4টা ছাগল একটা গরুর সমান হয় যদি সঠিক পরিচর্যা করা হয়।
0: আচ্ছা।
1: হ্যাঁ, সঠিক পরিচর্যা করতে গেলে যে কোনো মার্জিনাল কৃষকও এটা লালন পালন করতে পারবে, সেটার জন্য কোনো মানে বেশি জায়গার প্রয়োজন নেই।
0: আচ্ছা।
1: তার জন্য আমাদের প্রথমত সাইন্টিফিক বৈজ্ঞানিকসম্মতভাবে পরিচর্যা করতে হবে, তার থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ প্রোডাকশন পাবো।
0: আচ্ছা।
1: তার জন্য কী কী করতে হবে, যেমন বাসস্থানটা, মানে সাইন্টিফিকলি মানে বৈজ্ঞানিকসম্মতভাবে আমরা বাসস্থানটা করতে হবে। তাহলে কেমন হতে হবে বাসস্থানটা হতে হবে একটু উঁচু জায়গাতে হতে হবে, যেখানে জল না জমে, সেচেতে না হয়। তারপর আলো বাতাসেরও ব্যবস্থা থাকতে হবে, যাতে ভেন্টিলেশনটা থাকে। ভেন্টিলেশন থাকলে কি হয়, রোগ জীবাণু কম হয়।
0: আচ্ছা।
1: তারপরে সেটা, সে জায়গাটায় ওয়াটার, মানে জলের পরিষ্কার বিশুদ্ধ জলের ব্যবস্থা থাকতে হবে।
0: আচ্ছা।
1: তারপর এটা ওই যেখানে বাসস্থানটা করব সেখানে কোনো মশা

0: মাছি যাতে না থাকে ওই রকম ব্যবস্থা থাকতে হবে। এটা হলো বাসস্থান। তারপর বাসস্থানের মধ্যে আসে কি, তার কতটুকু জায়গা লাগে,
1: কতটুকু ছাগলের জন্য কতটুকু লাগবে।
0: হ্যাঁ হ্যাঁ, এখন যদি আমি যদি মনে বলি একটা প্রাপ্তবয়স্ক স্ত্রী ছাগল, সেটার জন্য কত টাকা, যদি সাইন্টিফিক ভাবে যাই, আমরা বিজ্ঞানসম্মত যাই, তাহলে 1 থেকে 1.5 মিটার স্কোয়ার, হ্যাঁ এরকম জায়গা লাগবে। আর যদি একটা প্রাপ্তবয়স্ক পুরুষ ছাগলের জন্য যায়, তাহলে 2 থেকে 2.5 মিটার স্কোয়ার জায়গা লাগবে। আর যখন স্ত্রী ছাগলটা প্রেগনেন্ট হয়ে যায়, সাধারণত তার জন্য আমরা একটু বেশি পরিমাণে জায়গা দিতে হবে, 2 মিটার স্কোয়ার দিলে হবে। বাসস্থানের পরে আমি দেখব খাদ্য, খাদ্য ব্যবস্থা। এখন ওটা যদি সাইন্টিফিকলি বা এটার মধ্যে পর্যাপ্ত পুষ্টি না থাকে, তাহলে এটা পর্যাপ্ত পরিমাণে গ্রোথ আসবে না। তার জন্য আমি কিভাবে খাবারটা দিতে হবে, এটার জন্য আমি কিছু কথা বলছি। যেমন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ সবুজ ঘাস দিতে হবে। ঘাসের মধ্যে কী আছে, যেমন প্যারা গ্রাস আছে, কঙ্গো সিগন্যাল আছে, তারপর নেপিয়ার গাছ আছে, এগুলি আমরা দিতে পারবো। তারপরে আমরা কনসেন্ট্রেট ফিড দেব। যেমন আমাদের প্রোডাকশনের 70% যায় খাদ্যের খরচের মধ্যে, ঠিক আছে। সেটা যদি আমরা ঘরেও বানিয়ে দিতে পারি, তাহলে দেখা গেল যে এটা মানে প্রোডাকশন খরচটা অনেকটা কমে আসে। তার মধ্যে কনসেন্ট্রেট ফিডের মধ্যে আমরা যদি এটা ঘরে বানাই, তাহলে কি কতটুকু দিতে পারবো। সাপোজ আমি 100 কেজি ধরলাম।
1: আচ্ছা,
0: 100 কেজি ধরলে তার মধ্যে কি কি দিতে হবে। যেমন ভুট্টা আমি 35 কেজি দিতে পারি,
1: ভুট্টার গুঁড়ো,
0: হ্যাঁ ভুট্টার গুঁড়ো দিতে পারি। তারপর গমের ভুষি দিতে পারি 30 কেজি।
1: আচ্ছা,
0: তারপর সরিষার খোল বা সয়াবিন খোলও দিতে পারি 32 কেজি, 32 কেজি। তারপর যে খনিজ লবণ পাওয়া যায় সেটা দেবো 2 কেজি, আর আমরা যে সাধারণ লবণ খাই, খাবার লবণ, এটা দেবো 1 কেজি। তাহলে এটাকে ভালো করে পেস্ট করে ওইটা আমি সঠিক পরিমাণ তার বয়স অনুযায়ী, কোয়ান্টিটি অনুযায়ী আমি দিতে পারবো। যেমন 3 থেকে 6 মাসে আমি সেটাকে 150 থেকে 200 গ্রাম পার দিন, পার ডেতে প্রতিদিন দিতে পারি।
1: আচ্ছা,
0: তারপরে যদি আমি 6 থেকে 12 মাস ধরি বয়স ছাগলটার, তাহলে 250 থেকে 300 কেজি দিতে, 300 গ্রাম দিতে পারি প্রতিদিন। তারপর যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তখন 300 থেকে 500 গ্রাম দিতে পারবো। আর যখন প্রেগনেন্ট হয়ে যায়, তখন তো গর্ভবতী হয়ে যায়, তখন তার দৈহিক অনুযায়ী খাবারটাও একটু বেশি লাগে, তার জন্য একটু বাড়িয়ে দেব, 500 থেকে 700 গ্রাম প্রতিদিন দেব। আর পুরুষ ছাগলের জন্য 400 থেকে 600 গ্রাম দেব প্রতিদিন। সেটা গেল খাবার ব্যবস্থাপনা।
1: আচ্ছা, আপনারা শুনছেন লাইভ ফোনের অনুষ্ঠান হ্যালো কৃষক বন্ধু। এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করার জন্য ফোন করবেন 8731875545 এ নম্বরে। আমাদের আজকের আলোচনার বিষয় উন্নত মানের দেশি এবং শঙ্কর প্রজাতির ছাগল পালনের নানা দিক।
0: তারপরে আসছি এখন যেটা হলো, সেটা খুবই ইম্পর্টেন্ট, যে স্বাস্থ্য পরিচর্যা।
1: একদম,
0: স্বাস্থ্য পরিচর্যা যদি রোগ হয়ে যায়, তাহলে
1: কৃষক ভাই বোন ভালো এর থেকে লাভ পাবে না,
0: লাভ পাবে না। তার জন্য আমরা যাতে রোগ প্রতিরোধ করতে পারি আগে হওয়ার থেকে, তার জন্য আমরা কি দেখতে হবে,
1: প্রিভেনশন ইজ বেটার দেন কিওর।
0: একদম, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো আমরা কি করতে হবে, প্রথমে টিকাকরণ করতে হবে সঠিক সময়ে।
1: একদম,
0: তো টিকাকরণ আমাদের অনেকগুলা রোগ হয়, তার মধ্যে যেমন পিপিআর হয়, গোটপক্স হয়, তারপর FMD হয়। তো PPR যে পেস্টিডেস পেস্টিস রুমিনেন্টস একটা রোগ হয়, তো এটা আমি যখন ছাগলটা 3 থেকে 4 মাস বয়স হয়, সেই বয়সে একটা ডোজ দেব, তারপর প্রতি 3 বছর পর বছর দেব। কিন্তু এটা কোনো কোনো জায়গাতে 1 বছর পরেও আবার রিপিট করে বুস্টার ডোজটা।
1: আচ্ছা,
0: তারপর গোটপক্স হয়, মানে এটা ছাগলের একটা বসন্ত হয়, এটা 3 মাসে দেয়, তারপর প্রতি বছর বছর এটা বুস্টার দেওয়া হয়।
1: আচ্ছা,
0: তারপরে আছে FMD, সেটা 4 মাসে দেওয়া হয়, তারপর প্রত্যেক 6 মাস অন্তর অন্তর রিপিট করা হয়।
1: এগুলো তো কৃষক ভাই বোন যে কোনো প্রাণী চিকিৎসালয়ে গিয়ে করাতে পারেন।
0: হ্যাঁ, সেটা প্রাণী চিকিৎসালয়ে করাতে পারে, তারপর আমরা ক্যাম্প করেও দিয়ে দিই।
1: আচ্ছা,
0: তারপর আছে আমাদের কৃমিনাশক।
1: আচ্ছা, একদম,
0: কৃমি যদি সংক্রমণ থাকে কি হয়, এটা শরীরে পুষ্টিটা খেয়ে নেয়,
1: ঠিক তাই।
0: তার জন্য আমরা কৃমিনাশক দিই, কখন কখন দিই, কৃমিনাশক প্রতি 3 থেকে 4 মাস অন্তর অন্তর দেওয়া হয়। যখন এটা ঘাস চারণ ভূমিতে ঘাস খাবে, ঘাসের সাথে ওইটা কৃমির ডিমটা এটা শরীরে গিয়ে, তখন কৃমির ইনফেস্টেশন হয়, মানে কৃমির সংক্রমণ হয়। তার জন্য আমরা প্রতিনিয়ত কৃমিনাশকটাও দেব। এগুলি হলো স্বাস্থ্য পরিচর্যার মধ্যে একটা মানে খুবই একটা ভূমিকা পালন করে।
1: একদম,
0: টিকাকরণ এবং তার সাথে সাথে কৃমিনাশক ওষুধ দেওয়াটা। তারপরে আছে প্রজনন ব্যবস্থা। এখন সব কিছু গেল, কিন্তু দেখা গেল এটা ঠিক

0: মতন আমি একটা ভালো জাতের সাথে ক্রস করাইনি, তাহলে
1: হুম হুম
0: তো পর্যাপ্ত গুরুত্ব আসবে না। তার জন্য আমার সঠিকভাবে যে ছাগলটা নির্বাচন করব, পুরুষ ছাগলটাকেও আমি হেলদি একটা ফ্লক থেকে, যেটার প্রপার হিস্ট্রি আছে, ভ্যাকসিনেশন করা আছে, এটার কোনো মানে বংশগত মানে রূপ নেই, সেটা দেখেই আমরা এটাকে সিলেকশন করব। তারপরে যখন গর্ভবতী হয়ে যাবে, তার জন্য আমরা গর্ভবতী হয়ে গেলে তাকেও আমরা সঠিক পরিচর্যা দেব, তাতে করে আমরা লাভ পেতে পারি কৃষক ভাইয়েরা।
1: আচ্ছা, এছাড়া আর কোন কোন বিষয়ের উপর আমাদের কৃষক ভাই বোন নজর দিতে হবে?
0: নজর দিতে হবে
1: বিশেষ
0: যেটা,
1: করে আমাদের কোন ধরুন আমাদের কোনো কৃষক ভাই বোন নতুনভাবে ছাগল পালন শুরু করবেন, তখন ওরা মানে প্রথম থেকে কয়টি স্ত্রী ছাগল বা কয়টি পুরুষ ছাগল দিয়ে শুরু করবেন, এবং তার জন্য ওনারা কি কি ব্যবস্থা গ্রহণ করবেন এগুলিকে পরিচর্যা করার জন্য, পালন
0: আচ্ছা
1: করার জন্য?
0: প্রথমে সাপোজ বড় সড়ো না করে প্রথম একটা ট্রেনিং এর জন্য
1: হুম হুম
0: সে নিজে বাড়িতে করতে পারে। যেমন 5টা স্ত্রী ছাগল নিল, একটা পুরুষ ছাগল নিল,
1: হুম হুম
0: নিয়ে তার বাড়ি ঘরে জায়গা থাকে, ওই যে আমি একটা পরিমাণ বলেছি ওই পরিমাণ অনুযায়ী জায়গা করে ওইটাতে পালন করে স্টার্ট করতে পারবে। তারপর নিকটবর্তী পশু স্বাস্থ্য কেন্দ্র যোগাযোগ করে ওইখান থেকে কখন কি কৃমিনাশক দিতে হয়, কখন তার ভ্যাকসিন দিতে হয়, এটা এটা প্রতিনিয়ত ডাক্তারের সাথে
1: যোগাযোগ রাখা
0: পরামর্শ নেবে। তারপর রোগ প্রতিরোধ করার জন্য কি, সাপোজ আমি একটা বাজারে গেলাম বা
1: হুম হুম
0: কোনোখানে গেলাম, মানে মার্কেটে গেলাম,
1: হুম হুম
0: যখন আসলাম দেখা গেল আমি ওইখানে একটা ইনফেক্টেড, বা আমি জানি না তো ওইখানে রোগ আছে কি নাই,
1: একদম
0: তার জন্য আমি হঠাৎ করে এসে আমার ফার্মে ঢুকে গেলাম,
1: হুম
0: হবে
1: হুম
0: না।
1: হুম হুম
0: এটার জন্য বায়ু সিকিউরিটিটা খুব মেনটেন করতে হবে। আমি যখন ফার্মে ঢুকব তখন চুনের মধ্যে পাগুলি লাগিয়ে তারপর ফার্মে ঢুকবো, বাজার থেকে যে ড্রেসটা পরে এসেছি এটা চেঞ্জ করে তারপর
1: হ্যালো
0: ফার্মে ঢুকবো।
2: হ্যালো নমস্কার,
1: হ্যালো নমস্কার, কে বলছেন?
2: আমি বিলোনিয়া উত্তর সাগর সীমা থেকে বিশ্বজিৎ পান।
1: হ্যাঁ হ্যাঁ, বিশ্বজিৎ বাবু বলুন।
2: হ্যাঁ নমস্কার, আমি বলছি যে মানে আমরা তো গরুকে ভ্যাকসিন দিই,
0: হ্যাঁ
2: ছাগলকে ভ্যাকসিন দেওয়া যায় কিনা, মানে আমরা তো যে পুরুষ ছাগলটা এটা মানে কম পাওয়া যায়, আমরা পাইলেও মানে চুরিয়ে যায় কোনো বা যে কোনো কিছু করে কুত্তা টুত্তা কামড় দেয় সেটা
0: হ্যাঁ হ্যাঁ
2: নষ্ট হয়ে যায়, বেশি দিন টিকে না।
0: হ্যাঁ হ্যাঁ
2: তো আমরা এই পশু হসপিটাল থেকে যে গরুরে যে ভ্যাকসিন দেওয়া হয় এবং
0: হুম হুম
2: ছাগলের এরকম ভ্যাকসিন পাওয়া যায় কিনা?
0: হ্যাঁ, ছাগলকেও ভ্যাকসিন দেওয়া হয়। আপনারা নিকটবর্তী যে পশু সখী আছে ওদের সাথে যোগাযোগ করলে ছাগলের বসন্ত টিকাও দেওয়া হয়, তার সাথে সাথে পিপিআর ভ্যাকসিনও দেওয়া হয়। আপনারা এখানে যোগাযোগ করেন, আর না হয়
2: না
0: আপনি,
2: না সেটা তো বলছি, আমি বলছি যে গরুকে ডাক ধরানোর জন্য যে ভ্যাকসিন দেওয়া হয় এটা ছাগলকে দেওয়া
0: না
2: হয়?
0: না এটা যেটা বলছেন কৃত্রিম প্রজননের জন্য, এখনো
2: হ্যাঁ
0: এটা
2: হ্যাঁ হ্যাঁ
0: স্টার্ট
2: হ্যাঁ
0: হয়নি, কৃত্রিম প্রজননটা এখনো স্টার্ট হয়নি।
2: ঠিক আছে, ধন্যবাদ।
1: ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী সময় যখন ফোন করবেন রেডিওর ভলিউমটা কমিয়ে দেবেন, তাহলে ভালো শুনতে পারবেন। ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। আচ্ছা, আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। তো বিশেষ করে কোনো কৃষক ভাই বোন যদি প্রথম থেকে যদি ছাগল পালন শুরু করতে চান, আচ্ছা বিশেষ করে যখন ওনারা ছাগল বাজার থেকে ক্রয় করবেন বা কোনো ফার্ম থেকে যখন ক্রয় করবেন, তখন কি কি বিষয়ের উপর ওনাদের সতর্ক থাকা
0: হ্যাঁ,
1: প্রয়োজন?
0: যখন বাজার থেকে ক্রয় করবেন তখন দেখতে হবে এটা হেলদি আছে কি না,
1: আচ্ছা
0: কখনো বসে থাকে, তার অ্যাক্টিভিটি তেমন থাকে না,
1: হুম হুম
0: ঠিক আছে, চোখ
1: হুম হুম
0: দিয়ে জল পড়ে বা অনেক সময় যে নাক দিয়ে জল পড়ে, তারপর প্রপারলি এটা মানে ডাল থাকে, প্রপারলি অ্যাক্টিভ থাকে না, সেটা
1: আচ্ছা
0: দেখতে হবে। তারপর গ্রোথটা ঠিক আছে কিনা, অনেক সময় দেখা গেল যে এটা ইমাসিয়েটেড থাকে, মানে তখনই তো বাজারে নিয়ে আসে যে
1: হুম হুম
0: বিক্রি করে যায়,
1: ঠিক
0: তো
1: তাই
0: এটা দেখতে হবে যে বাইরে থেকে দেখে হেলদি কি না সেটা দেখতে হবে। আর তারপর হিস্ট্রিটা জানতে হবে, এটাকে ভ্যাকসিন করা হয়েছিল কি হয়নি, তারপর কখন কৃমিনাশক দিয়েছিল, আর যখন মানে প্রপার হিস্ট্রি এটা নিতে হবে।
1: আচ্ছা আচ্ছা। আর বিশেষ করে আমাদের কৃষক ভাই বোন যখন নিজেরা ছাগল পালন করবেন, তখন এই যে বিভিন্ন ধরনের রোগের কথা আপনি বলছেন, তো রোগের লক্ষণগুলো কী কী হতে পারে?
0: যেমন পিপিআর হলে
1: হুম হুম
0: ডায়রিয়া থাকবে, তার
1: আচ্ছা
0: সাথে শরীরের লোমগুলো বেশ রাফ থাকবে,
1: হুম হুম
0: মসৃণ থাকবে না,
1: হুম
0: তার
1: হুম
0: সাথে সাথে জ্বরও থাকবে,
1: আচ্ছা
0: খাবার খাবে না, একদম ডাল থাকবে, নিস্তেজ হয়ে থাকবে,
1: আচ্ছা আচ্ছা
0: এটা পিপিআর এর লক্ষণ। এবং মর্টালিটি খুবই বেশি, একদম 90% হয়ে যায়, দেখা গেল 100-এর মধ্যে 90% মর্টালিটি হয়ে যায়, মানে
1: আচ্ছা
0: মরে মৃত্যু হয়ে যায় ইনফেক্টেড হয়ে।
1: হুম
0: তারপর
1: এর একমাত্র প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে টিকাকরণ,
0: টিকাকরণ করতে হবে সঠিক সময়ে।
1: হুম হুম।

0: তারপরে আছে কন্টাজিয়াস একথেমা, একটা রোগ আছে, সেটাতে কি হয় নাকে মুখে ঘা ঘায়ের মতো হয়ে যায়।
1: হ্যাঁ ঠিক ঠিক,
0: হ্যাঁ
1: আমরা অনেক সময় দেখি, আমরা
0: হ্যাঁ
1: যখন
0: এটা
1: কৃষক
0: একটা
1: ভাই
0: ভয়াবহ
1: বোনের
0: রোগ।
1: সাথে সাক্ষাৎকার নিতে যায়, ওনারা বলছেন ছাগলের মুখের মধ্যে একদম গুটি গুটি
0: হুম
1: গুটি
0: হুম
1: একটা,
0: সেটা কন্টাজিয়াস একথেমা, এটা
1: আচ্ছা
0: বসন্তের মতো একটা রোগ,
1: হুম হুম
0: সেটাও মানে একটা ভাইরাল ঘটিত রোগ।
1: আচ্ছা আচ্ছা,
0: সেটার জন্য পর্যাপ্ত পরিমাণে আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, টিকাকরণ করতে হবে।
1: এই রোগের
0: সেটাই একটা
1: প্রতিরোধ
0: এই রোগের প্রতিরোধে ওই টিকাকরণ
1: টিকাকরণ,
0: করতে হবে। আর যখন একটা ইনফেক্টেড হয়ে যায় তখন ভালো গুলি থেকে এটা সেপারেট করে আরেকটা রুমে বা আরেকটু দূরে রাখতে হবে, সেটার খাবার টাবার সম্পূর্ণ আলাদা করে দিতে হবে যাতে একটা আরেকটার সংস্পর্শে না আসতে পারে। যখন ভালো গুলো সংস্পর্শে চলে আসবে এটা থেকে একটু ইনফেক্টেড হয়ে যাবে, এই জন্য এটাকেও সেপারেট রাখতে হবে, আইসোলেশন রাখতে হবে।
1: আচ্ছা আচ্ছা। আর ধরুন আমাদের কৃষক ভাই বোন আর কি কি বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার যদি ছাগলের রোগ যেন না হয়? আর বিশেষ করে আরেকটা ব্যাপার হচ্ছে, ছাগলের গায়ে অনেক সময় উকুন হয়,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: এটা হচ্ছে পরজীবীর
0: হ্যাঁ
1: আক্রমণ
0: হ্যাঁ
1: হয়,
0: হ্যাঁ
1: এর প্রতিরোধ বা এর প্রতিকার কীভাবে করবে সে
0: এর
1: বিষয়ে যদি বলেন।
0: প্রতিকার প্রথমত আমাদের দু রকমের কৃমি ঔষধ পাওয়া যায়,
1: হুম হুম
0: একটা এন্ডো একটো, এন্ডো মিন্স ইনসাইড ইনসাইড যে প্যারাসাইট আছে, কৃমি আছে সেটাও মারবে, তারপর আউটসাইড যে কৃমি ইনসেক্ট আছে
1: হুম হুম
0: আউটসাইড,
1: হুম হুম
0: যেমন আঠালি হতে পারে,
1: হুম হুম
0: তারপর উকুন হতে পারে, এটার জন্য একটা কম্বাইন্ড ওষুধ পাওয়া যায়। তো এটা পার্শ্ববর্তী পশু হাসপাতাল থেকে পরামর্শ নিয়ে খাওয়ানোটা উচিত। তো এটা খেলে কি হয়, বাইরে থেকে যে উকুন থাকে বা আঠালি থাকে এগুলিও ঝরে যায়, তার সাথে সাথে ভিতরে যে কৃমি থাকে এগুলিও মরে যায়। তো আমি মনে করি এটা নিকটবর্তী পশু স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করে ডাক্তারের পরামর্শ নিয়ে এটা খাওয়ানো উচিত, সেটা দিলেও এটা থেকে প্রতিকার পাওয়া যায়।
1: আচ্ছা। আর আমাদের এইসব অঞ্চলে বিশেষ করে আমাদের দক্ষিণ ত্রিপুরাতে হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন।
2: কোন জাতির ছাগল পালন করলে ঘাসের পাশাপাশি খাওয়ালে?
0: হ্যালো বুঝতে পারিনি, হ্যালো আবার একটু বলুন।
2: কোন জাতের ছাগল পালে এবং ঘাসের পাশাপাশি কি খাওয়ালে মানুষ তাড়াতাড়ি বড় হবে?
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, কি
0: আচ্ছা
1: হ্যাঁ,
0: আচ্ছা
1: যদিও আমাদের স্যার কিন্তু এ বিষয়ে বলে দিয়েছেন, তো আপনি আর আরেকবার শুনতে থাকুন।
0: আপনি কনসেন্ট্রেট ফিড, যেটাকে আমরা দানা খাবার বলি, সেটা খাওয়াতে পারেন, যেটা ঘরে বানিয়েও খাওয়াতে পারেন, যেমন ভুট্টার গরু থাকবে, সাপোজ আমি যদি 100 কেজি হিসাব ধরি, ভুট্টা গরু থাকবে 35 কেজি, তার সাথে সাথে গমের ভুসি থাকবে 30 কেজি, তারপর সরিষা খৈল যেটা থাকে এটা থাকবে 32 কেজি, মিনারেল মিক্সচার যেটা খনিজ লবণ এটা থাকবে 2 কেজি, আর আমাদের সাধারণ খাবার লবণ এটা থাকবে 1 কেজি, তাহলে হয়েছে 100 কেজি। সেটা থেকে এবার আমি বয়স অনুযায়ী কোয়ান্টিটি অনুযায়ী দেবো, প্রতিদিনে কতটুকু লাগে সেটা অনুযায়ী দেবো। এটারও একটা চার্ট আছে, যেমন 3 থেকে 6 মাসের মধ্যে আমি 150 থেকে 200 গ্রাম দেবো দৈনিক।
1: আচ্ছা,
0: তারপর হ্যালো হ্যাঁ
1: হ্যাঁ
0: ঠিক
1: হ্যাঁ,
0: ঠিক
1: বাকি
0: আছে
1: বয়স অনুসারে আপনি
0: হ্যাঁ, যেমন
1: পরিমাণগুলো
0: 6 থেকে 12 মাস দেব 250 থেকে 300 গ্রাম, ঠিক আছে দৈনিক। তারপর অ্যাডাল্ট যখন হয়ে যাবে তখন 300 থেকে 500 গ্রাম পর্যন্ত দিতে পারে, তার সাথে ঘাস পর্যাপ্ত পরিমাণ চারণভূমিতে যতটুকু পায়
1: সবুজ ঘাস,
0: সবুজ ঘাস খাবে। তারপর যখন প্রেগনেন্ট হয়ে যাবে তখন 500 থেকে 700 গ্রাম দেব
1: প্রতিদিন,
0: আর প্রতিদিন,
1: হুম হুম
0: আর তার সাথে পুরুষ পুরুষ ছাগলকে দেব 400 থেকে 600 গ্রাম
1: প্রাপ্তবয়স্ক,
0: দৈনিক, তার সাথে সাথে চারণভূমির সবুজ ঘাস খাবে।
1: ঠিক আছে, ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, তাহলে আরেকটা বিষয় হচ্ছে, ধরুন আমাদের কৃষক ভাই বোন তো হ্যালো নমস্কার, হ্যাঁ কে বলছেন? হ্যালো নমস্কার, কে বলছেন?
3: হ্যাঁ আমি ধর্মনগর থেকে অভিনাশ।
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
3: আমি জানতে চাই যে আমরা যেমন গরু বাচ্চা দিলে গরু সেই গরু বাচ্চাকে আমরা 1 সপ্তাহ পরে কৃমি ওষুধ খাওয়াতে পারি, আর দ্বিতীয় ডোজ আমরা 27 দিন পরে খাওয়াতে পারি, কিন্তু ছাগলের ক্ষেত্রে সেটা কি কিভাবে আমরা?
0: হ্যাঁ হ্যাঁ ছাগলের ক্ষেত্রে সেম, আপনি 21 দিন দিয়ে দেবেন, তারপর ঠিক 7 থেকে 15 দিন পরে রিপিট করবেন, তারপর প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আবার রিপিট করবেন।
3: আচ্ছা আচ্ছা। আর আর ছাগলের যে মুখে একটা রোগ প্রায় আক্রান্ত হয়, আর কিছু খেতে পারে না, সেজন্য আমরা কি ধরনের ওষুধ?
0: আপনারা বাড়ি ঘরে এটাকে আপনারা থাকে বোরিক অ্যাসিড।

0: থাকে, এটাকে আপনি নারকাল তেল দিয়েও লাগাতে পারেন তার জন্য। কিন্তু আপনার পার্শ্ববর্তী পশু চিকিৎসালয়ে যোগাযোগ করবেন, ওইখান থেকে অবস্থা দেখে ডাক্তার অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবে, যেটা লাগে ওই অনুযায়ী ওই কন্ডিশনে ওইটা প্রেসক্রাইব করে দিয়ে দেবে। কিন্তু
1: ঠিক আছে, ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো ডাক্তারবাবু, সময় বলে দিচ্ছি আমাদের আজকের মতো বিদায় নিতে। তো আপনি বিশেষ করে আমাদের কৃষক ভাই বোনদের উন্নত মানের দেশি এবং শঙ্কর প্রজাতির ছাগল পালনের নানা দিক এই নিয়ে বিস্তৃত পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা তখন শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো কৃষক বন্ধু। আজকের আলোচনার বিষয় ছিল উন্নত মানের দেশি এবং শঙ্কর প্রজাতির ছাগল পালনের নানা দিক, আর এ নিয়ে আলোচনা করেছেন প্রাণী চিকিৎসক ডাক্তার দিলীপ নম। তাহলে কৃষক ভাই বোনেরা, কিষাণবাণী অনুষ্ঠান আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হলো ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে।

এতক্ষণ শুনলেন কৃষক ভাইদের জন্য প্রচারিত অনুষ্ঠান কিষাণবাণী, আকাশবাণী বেলুনিয়া। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। আজ রাত 8:05 ভারতের 16তম জনগণনা উপলক্ষে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্রসনা রেড্ডির বেতার ভাষণ রিলে করে শোনানো হবে। সন্ধে 7:35 কলকাতা কেন্দ্রের বাংলায় প্রচারিত সংবাদ, 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রথমে ককবরক সংবাদ এবং পরে স্থানীয় বাংলা সংবাদ। রাত 9:30 সরগম অনুষ্ঠানে খেয়াল শুনবেন গিরিজা দেবীর কণ্ঠে। রাত 10:00 হারানো দিনের গানের অনুষ্ঠান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আজ রাত 8:05 ভারতের 16তম জনগণনা উপলক্ষে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডির বেতার ভাষণের অব্যবহিত পরেই রয়েছে ক্যাম্পাস কুইজ। অংশগ্রহণে দেবদারু এইচএস স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, তারপরেই গুণীজন সান্নিধ্যে সাক্ষাৎকার দেবেন এ অনুষ্ঠানে প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী বিমল দাস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী বিমল দাস, সাক্ষাৎকার নেবেন স্নেহাশিস চক্রবর্তী।

আকাশবাণী বিলোনিয়া, এখন ভক্তিগীতির অনুষ্ঠান বন্দনা। আজকের শিল্পী অমরিক সিং অরোরা।

এতক্ষণ ভক্তিগীতির অনুষ্ঠান বন্দনায় শুনলেন অমৃক সিং আরোরার কণ্ঠে ভক্তিগীতি আকাশবাণী বিলোনিয়া। এখন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলায় প্রচারিত সংবাদ, পরে আগরতলা কেন্দ্র থেকে ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মধ্যেও ভারত এবছর বিপুল পরিমাণে ফসল উৎপাদন করেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বিভিন্ন অর্থনৈতিক সমস্যার মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আরও নিবিড় সহযোগিতার ওপর জোর দিয়েছেন। ওড়িশার পুরীতে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল প্রথম পরিবেশ বান্ধব হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। পুরুষদের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে কার্ডিফে ভারত ইংল্যান্ডের মুখোমুখি। ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মধ্যেও ভারত এবছর 37.6 কোটি খাদ্যশস্য উৎপাদন করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌহান বলেন, বিজ্ঞানীরা কৃষকদের সঙ্গে একযোগে কাজ করার জন্য সরাসরি মাঠে যাচ্ছেন। ক্ষেত বাঁচাও অভিযানের অঙ্গ হিসেবে 1657টি বৈজ্ঞানিক দল 728টি জেলায় যান। প্রায় 1 কোটি কৃষকের সঙ্গে তারা কাজ করেছেন। এক্ষেত্রে যে জেলাগুলিতে এলনিনোর নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে সেগুলিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, সরকার মিশন ICAR 100-এর অধীনে 100 ইয়াং সায়েন্টিস্ট গ্রাম চ্যালেঞ্জ কর্মসূচি চালু করবে। এই চ্যালেঞ্জ চলাকালীন তরুণ বিজ্ঞানীরা ভবিষ্যতে চাহিদা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, নির্ভুল কৃষি পদ্ধতি এবং জলবায়ু সহনশীল কৃষিকাজের মতো ক্ষেত্রগুলিতে উদ্ভাবনের লক্ষ্যে জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নেবেন। এছাড়াও কৃষি মন্ত্রক 100টি জলবায়ু সহনশীল গ্রাম গড়ে তুলবে। এই গ্রামগুলিতে জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত পরিস্থিতিতে সুস্থায়ীভাবে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা হবে। গত 1 বছরে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ICAR 44টি ফসলের ক্ষেত্রে 386টি উন্নত প্রজাতির উদ্ভাবন করেছে। এর মধ্যে 94% জলবায়ু সহনশীল এবং 29টি পুষ্টিগুণ সমৃদ্ধ বায়ো ফর্টিফাইড।
1: এক সাল মে 44 ফসল কি 386 নই কিসমে জিনমে সে 94 ক্লাইমেট রিজিলিয়েন্ট হ্যায় 29 বায়ো ফর্টিফাইড হ্যায় ইয়ে বিকশিত কি হ্যায় বাগবানি কি 117 কিসমে হমনে অলগ অলগ আলনিনো কে প্রভাব কে কারণ অর ওয়েসে ভি জো সংবেদনশীল জিলে উনকে লিয়ে আকস্মিক যোজনা বনাই হ্যায়। আজ মে গর্ব সে কহতা হুঁ ICAR কৃষি পরিবর্তন কা অগ্রদূত বন চুকা হ্যায়।
0: উত্তর পূর্ব ভারতে প্রযুক্তি গবেষণা ও উদ্ভাবনের নতুন পরিকাঠামো গড়ে তোলার কাজে গতি আনতে ত্রিপুরায় একটি এক্সেলেন্ট সেন্টার এবং ইনোভেশন হাব তৈরি করা হচ্ছে। এই কাজের জন্য IIT খড়গপুর, ত্রিপুরা সরকারের তথ্য প্রযুক্তি দফতর এবং সেন রিসার্চ টেকনোলজিস লিমিটেডের মধ্যে ত্রিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভের চুক্তিতে স্বাক্ষর করেন IIT খড়গপুরের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী, সেনরিসা টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কুমার সাহা এবং ত্রিপুরা সরকারের তথ্য প্রযুক্তি বিভাগের নির্দেশক জিয়া রাগুল গেশান বি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আন্তর্জাতিক স্তরে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সহ বিভিন্ন অর্থনৈতিক সমস্যার মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আরও নিবিড় সহযোগিতার ওপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে আজ বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের পঞ্চম বৈঠকে তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার ফলে প্রতিটি দেশ অর্থনৈতিক সংকটের সম্মুখীন। বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা, যৌথ স্বার্থে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণ

0: এবং আলোচনার মাধ্যমে নানা সমস্যার সমাধানের পথ খুঁজে বের করতে হবে। শ্রী ডোভাল আরও বলেন, বিমস্টেক ভারত মহাসাগরীয় অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় অঞ্চলগুলিকে যুক্ত করেছে। এই অঞ্চলের মোট অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ প্রায় $5 লক্ষ মার্কিন ডলার।
1: BIMSTEC's long-standing goals of regional security, connectivity, capacity building and economic security should continue to drive our collective efforts. For India, BIMSTEC represents our vision of neighborhood first, our commitment to Act East policy and the Mahasagar vision, which stands for mutual and holistic advancement for security and growth across regions.
0: কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, মান নির্ধারণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে বেঙ্গালুরুতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি একটি সমঝোতাপত্র স্বাক্ষর করবে। এই দেশগুলির জাতীয় মান নির্ধারণকারী সংস্থার প্রধানদের এক বৈঠকের পর তিনি একথা জানান। ওড়িশার পুরীতে অগণিত ভক্ত সমাবেশে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় মহাপ্রভু জগন্নাথ দেবের বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। পবিত্র পাহান্ডি বিজে ও ছেঁড়া পাহারা রীতির পর আজ বিকেলে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার তিনটি সুদৃশ্য রথ টানার আনুষ্ঠানিক সূচনা হয়। শঙ্খধ্বনি, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং জয় জগন্নাথ ধ্বনিতে লক্ষ লক্ষ ভক্ত সুবিশাল কাঠের রথগুলি টেনে বড় দাগু ধরে গুর্নিচা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন। সন্ত্রাসবাদীদের অর্থের যোগান দেওয়া এবং অবৈধ অনুপ্রবেশের একটি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ 13টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ জেলা, হরিয়ানার ফরিদাবাদের বল্লভগড়, উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবন্দ, দিল্লিসহ অন্যান্য অঞ্চল। উত্তরপ্রদেশ এটিএসের দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতে এই অভিযান চলছে। ওই এফআইআরে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যারা রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের ভারতে অবৈধ অনুপ্রবেশের সহায়তা, জাল ভারতীয় পরিচয়পত্র তৈরি এবং দেশের বিভিন্ন জায়গায় তাদের পুনর্বাসনে সাহায্য করার কাজে যুক্ত। তল্লাশি চলার সময় পশ্চিমবঙ্গের কালিকাপুরের হারোরা আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম থেকে $40 লক্ষ নগদ এবং সোনা উদ্ধার হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল রিয়া নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানার জিন্দ থেকে জিন্দ ও সোনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত সেই সব দেশের তালিকায় যুক্ত হবে যাদের কাছে হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা রয়েছে। এই তালিকায় জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি রয়েছে। পরিবেশ বান্ধব ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হওয়ার মতো নকশা করা হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এই হাইড্রোজেন ট্রেনটিতে 10টি কোচ রয়েছে। এটি 3200 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন প্রপালশন ব্যবস্থাপনার মাধ্যমে চলবে। 80তম স্বাধীনতা দিবস উৎযাপনের প্রস্তুতিকে কেন্দ্র করে এবছরের 15 আগস্ট পর্যন্ত দিল্লির ঐতিহাসিক লালকেল্লা চত্বর জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে। ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণের এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতার মোহনপুর ক্যাম্পাসে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়ের 70 জন শিক্ষার্থীকে নিয়ে শুরু হয়েছে 7 দিনের বিশেষ সামার ক্যাম্প। মেঘনাথ সাহা হলে গতকাল এর উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ক্যাম্পে প্রথম 3 দিনে বিজ্ঞানভিত্তিক আলোচনা, শিক্ষকদের সঙ্গে মতবিনিময় এবং সায়েন্স সিটি পরিদর্শনের আয়োজন করা হয়েছে। এর পরের 4 দিন অংশগ্রহণকারীরা আইজারের অত্যাধুনিক গবেষণাগারে হাতে কলমে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার বিশেষ অভিজ্ঞতা অর্জন করবেন। শ্রী মজুমদার ছাত্রছাত্রীদের নানা বিষয়ে প্রশ্ন করার অভ্যাস করে তুলতে পরামর্শ দেন।
2: Why is the world which can make you the scientist? When you have that capacity or that kind of mindset of asking question why, that will help you to become a scientist. And people like you, you are the brighter students of this country, our Kendriya Vidyalaya, you have been selected on the basis of some criteria, I feel so, and you have the opportunity and I would like to request you, don't make it a burden, enjoy it and keep asking questions.
0: নতুন দিল্লিতে আজ কংগ্রেস সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি সাংবাদিকদের জানান, সংসদে আসন্ন বাদল অধিবেশনে যেসব গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা হবে সেই বিষয়ে দলের অবস্থান নিয়ে তারা আলোচনা করেছেন। বালুচিস্তানের উপকূলবর্তী

0: জিওয়ানি অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বালুচ ন্যাশনাল মুভমেন্ট বিএনএম গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই সংগঠনের দাবি, পাকিস্তানি কর্তৃপক্ষ স্থানীয় জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালাচ্ছে। মায়ানমার উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে দুটি নৌকাডুবির ঘটনায় 500 জনের বেশি রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, মায়ানমারের নিরাপত্তা বাহিনীর দমননীতির ফলে প্রায় 12 লক্ষ রাষ্ট্রহীন রোহিঙ্গা বাংলাদেশের জনাকীর্ণ শরণার্থী শিবিরগুলিতে আটকা পড়ে রয়েছেন। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে গতরাতে 2-1 গোলে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। ভারত শেষ পাওয়া খবরে 30 ওভারে 3 উইকেট হারিয়ে 168 রান করেছে। এসবাস্টনের প্রথম ম্যাচে ভারত 6 উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ 1-0 এগিয়ে রয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মধ্যেও ভারত এবছর বিপুল পরিমাণে ফসল উৎপাদন করেছে। ওড়িশার পুরীতে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে
2: ইন্ডিয়া পোস্ট.গভ.ইন ওয়েবসাইট।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপর্ণা দেব বর্মা তিনি ককতমা ববাক রকমখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনা হরিয়ানা জিন রেলওয়ে স্টেশন নিসিমি জিনতে সুনিপত নিবিসিংগ ভারতনি পুইলা হাইড্রোজেন ট্রেন চেঙ্গেরিওয়ানো খনা নিসিমি হাস্তেও চেঙ্গজাগানো লুকুলে খামং ইসাই নৈচিসিনি হা কতরনি লগে হাস্তেও রথযাত্রাতের যাই যাইখে বরম দেবই পালাই জাগৈ তঙ্গু বসকাং ককতিশাল নিউ জার্সিনি ম্যাটলাইফ স্টেডিয়াম হায়ুমকা ফুটবল ফাইনাল ম্যাচও আর্জেন্টিনা বাই স্পেন থাইয়ানো তাবু ককতমা শুক্রবৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনা হরিয়ানা বেড়াইমাও থাঙ্গানো আরব জিন রেলওয়ে স্টেশন নিসিমি জিনতেই সুনিপত নিবিসিংগ ভারতনি পুইলা হাইড্রোজেন ট্রেন চেঙ্গেরিওয়ানো ভারতনি ডিজাইন তাই তাংসেপ নিবিসিংতেই স্নামজাক ও ট্রেন হাকতরনি হামচাজাক রেলওয়ে তাংবেখ্রেপনি বাবায়ও ভারতনি হামক্রাই ইংমানি ফুনুক মারি ও হাইড্রোজেন ট্রেন কাইচিকুস তঙ্গানো আবনো কারিব ও ট্রেন কবাংমা বেরেমনি নাইমথাংনি সেপ তঙ্গু ও ট্রেন চেঙ্গজাকমা বাই ভারত হাকতর হাইড্রোজেন বাই ট্রেন চলিনাই সেপনি মুংরেমো ফাইয়ানো ও মুংরে মতঙ্গ আমেরিকা জার্মান জাপান চীন র মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনা পাঞ্জাব বেড়াইনানি থাঙ্গানো ব আরো জলন্ধর কন্টেনমেন্ট রেলওয়ে স্টেশন ন চেঙ্গি রিওয়ানো তে অমৃত ভারত স্টেশন তাংবতাং নিবিসিং তৈব স্নিচি ব্রৈ রেল স্টেশন ন ভার্চুয়াল তৈ চেঙ্গি রিওয়ানো আবনকারিব মন্ত্রীবক্রক সন্ত রবিদাস এক্সপ্রেস ন চেঙ্গি রিওয়ানো জলন্ধর থাঙ্গানি সেকাং মন্ত্রীবক্রক চণ্ডীগড়নি পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ব বেড়াইনায়ানো আরব জুদা জুদা বেখ্রেপ হামক্রাই তাংবতাং ন চেঙ্গি রিওয়ানো তিনি রথযাত্রা হাকতর নিলগি হাস্তেও ব রথযাত্রাতের যাই যাইখে বরম রুবই পালাই জাগৈ তঙ্গু রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু রাষ্ট্রবক্রক ইয়াকসু সিপি রাধাকৃষ্ণন মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তে কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাকতর তাই হাকতর ফাতারনি যত লোকরক্ন খাকাহাম ইয়াফারকা আগরতলাব জগন্নাথজিউ মোতায়নক ইস্কন মোতায়নক হরে কৃষ্ণ মোতায়নক উদয়পুর মেলাঘর বিলোনিয়া জুলাইবাড়ি বাইখোরা সাবরুম মনুবাজার ন খবই হাস্তেনি জুদা জুদা আমচাইও নাইথথক রথকারীজাখা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু আগরতলানি পূর্বাশা বুস্কাঙ্গ ইস্কন মোতায়নক বাই সংসাজাক রথযাত্রা তেরন চেঙ্গি রেখা আরও মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা এমপি রাজীব ভট্টাচার্য তেই আগরতলা পুর নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার তংখা আগরতলানি আশ্রম লামপ্রাও হাস্তেফা ইস্কন হরে কৃষ্ণ মোতায়নক বাই সংসাজাক রথযাত্রা তেরন চেঙ্গি রেখা আগরতলানি জগন্নাথ বাড়ি নিসিমি সংসাজাক রথ আউলিনি জুদা জুদা লামা বেড়াইখা আরও কবাংমা তংথানি বরকরক মানজাখা এমপি বিপ্লব কুমার দেব আগরতলানি যুগেন্দ্রনগরনি আদর্শ যুব সংস্থান বাই সংসাজাক রথযাত্রানো চেঙ্গি রেখা

রাংমন্ত্রী প্রণজিৎ সিনহা রায় উদয়পুরী জগন্নাথ দেব নি রথযাত্রা তেনু চেঙ্গিরিখা আর মাঞ্জাখা উদয়পুর পৌর পরিষদ নি চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার বাকমা জগন্নাথ জিউমতাইনক নি রথযাত্রা নো চেঙ্গিরিখা বিধানসভা নি স্পিকার রামপদ জমাতিয়া বাইখোড়া ইস্কন নি রথযাত্রা তের মাঞ্জাখা তাংচুরু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এমপি বিপ্লব কুমার দেব মেলাগড় তিনি রথযাত্রা তের তাই বাণিক নি শাল নি শালো সাই সাই তংথানি বরক রক মাঞ্জাখা খনানি সিমি হাস্তে ও চেংজাগানে লুকুলে খামুং বিশিং নই সাই নই চিসিনি আবো উঙ্গানে হাকতনি পুইলা ডিজিটাল লেখ লুকুলে খামুং আবো মোবাইল অ্যাপ্লিকেশন তে ওয়েব নি বিশিং তে মনিটরিং বাই কক থুম নাহারনানি তে আমজকুই নাই জাগানে অবো বাই লুকুলে খামুং সরাই সরাই উঙ্গানে লুকুলে খামুং নাইখুং নি দাগি ফাং রতন বিশ্বাস তিনি তাংন কতর ককমা থুম নাই রকনি থুম অকক্ন শাকা ব শাকা হাস্তে ও খনানি সিমি চেংগানে শাক বাই থাংলে খামুং নি সামুং আবো চলিওয়ানে অ তালনি শাল থামচিসা শালমারি জরা আবনি উগলো আগস্ট নি পুইলা শালমারি নিসিমি আগস্ট শাল থামচি জরা নক নগ থাঙ্গই লেখানানি সামুং তাংজাগানে হাস্তেনি লুকু লেখামানি ফিল নেই বেরেম বিশি নই সাই নই চিসনি ফেব্রুয়ারি তালো চেংজাগানে আবনো জাসারেনানি বাগৈ হাস্তে হাপাংতে লুকু লেখামুং নাইখুং কথালাই তিয়ার ইংলাই দঙ্গো খনানি সিমি অ জুলাই শাল থামচিসা জরা শাকবাই থাং লেখানানি বেরেম বরক রক নগ আচুগুইন অনলাইন পোর্টাল se.census.gov.in নিবিশিংতৈ জানিজা ককথুম শাকবাই থাং ন ফিল আপলাই মানানো দাগি ফাংতেই বসাকা শাক বাই থাংলে খানানি সামুঙ্গ বরক রক বাই থাংনি মোবাইল নম্বর বাই ওয়ান টাইম পাসওয়ার্ড নি বিশিংতৈ পোর্টালো লগ ইন খাই মানবায়ানে সয় কক্থুম রুমানি উল কাইসা সেলফ এনিউমারেশনস আইডিস নাম জাগানে উল অ এস আই আইডি ফুনুখেন ডেটা আমজগৈ নাই জাগানে তেই সয় হিনৈ সাইমানানে আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ু আকাশবাণী ককতুমা আপডেট মানানি বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপ তে টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব আইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতুমা আপডেট মানাকে টুইটার এবা এক্সেন্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানে মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি নই চিতক শালমারি ককতিশালনি ফুং দামচি সাব আকাশবাণী মন কি বাত পান্ডাব হা কতরতে বুই হা কতর নি লুকুরক বাই ককলাম সালায়ানে অব অঙ্গানে মন কি বাত নি ফিল সারা থামচি তক বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরক নবরক নি ওয়ানসকমা খাকামা কক মন কি বাত রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবার নমো এপস লুকুরক ওয়ানসকমুং রক্ন রহরি মানবায়ানে টোল ফ্রি নম্বর 1800117800 অ নম্বর কল খাইয়ে হিন্দি এবা ইংরেজি বাই ওয়ান সুকমুং রগ্ন রেকর্ড খাই মান বাইয়ানে আবনকারিব 1922 নম্বর মিস কল দিবই জে লিং মানানে অবতিব এসএমএস খাই মান বাইয়ানে ফোন লাইন ও তালনি বসকাং শালনৈতি ব্রি শালমারি জরা ফিয়কজা তঙ্গানে মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তিনি আলং নগ রগ খা কাহাম তংনানি বাগৈ কবাং খলাইয়ে জুদা জুদা থংমুং তাই দারা খামক্রাই ফ্রংনানি বাগৈ দাগিখা তিনি টিআইএফ টিনি কনফারেন্স হলো আলংনক রক্ন কাহাম খাইনানো তুই সংসারজাক পান্ডাও ব অ দাগিমুং রেখা আলংনক রগ তংনাই রক্ন চামুং কাহাম তাই সা খামন তুই যাই যাইকে কক বিতিরিমা রক্ন সামুঙ্গ ফ্রংনানি দাগিখা ককলামো মাঞ্জাখা আলং মন্ত্রী সান্তনা চাকমা সচিবকরা জে কে সিনহা হাস্তে পুলিশ নি দাগিনাই অকরা অনুরাগ নংজাকনাই তুই তাই সা খাম নাইখুংনি সচিব অভিষেক সিং আইজি প্রিজন অসীম সাহা ফুটবল হায়ুং কাপ সেমি ফাইনেল কাইনি বাতাইমুং পাইখা পুইলা সেমি ফাইনেল স্পেন নই বুকজা গোল বাই ফ্রান্স নো মেচে নই ফাইনেল কাশাকা তেই কাইসা সেমি ফাইনেল হায়ুং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ড নৈসা গোল নি ফের বাই মেচে নই তেই বাইসা হায়ুং কাপ নি ফাইনেল কাশাকা ইয়াং ফিলথাম থাইনি বাগৈ অ জুলাই নি শালচি চার শালমারি ও ফ্রান্স বাই ইংল্যান্ড বাতাইলাইয়ানে জুলাই নি শালচি চুকু শালমারি ও নিউ জার্সি নি ম্যাটলাইফ স্টেডিয়াম ও ফাইনেল ম্যাচ এঙ্গানে আরো চ্যাম্পিয়ন এঙ্গানি বাগৈ স্পেন বাই আর্জেন্টিনা থাংলাইয়ানে তাবুক নবার্তিবারনি ককতমা ভারত নি নবার্তিবার নাইখং বুসকাং শালস নি শালকা শালচি শালকা ভারত শালকা উত্তরপ্রদেশ আমচায় কবাং ওয়াতে ওয়াউই মানুহনৈ হজাকমং রেখা ইয়াংগো আগরতলা নবার্তিবার নাইখুংনি বখাক্তৈ বিস্কাং দামনৈ চিব্রিয় শালথাং হাংকর সিপাহী জলা গুমতি শালচিতে খোয়াই হাংকর কবাং ওয়াতে ওয়াউই মানুহনৈ হজাকমং রেখা নবার্তিবার নাইখুং খনা শালনি শাকানি তুংমারি থামচি থামতে খামানি নৈচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তংগানে তিনি শালনি শাকানি তুংমারি তংমানি থামচি ব্রৈতে খামানি নৈচি দক দশম

2 ডিগ্রি সেলসিয়াস। ককতুমা পাইনা নিশিকাং ককতুমা বুবাক রক দেইবাইশা সাফিরু। মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খনা হরিয়ানা জিন রেলওয়ে স্টেশন নিশিমি জিন তাই সুনিপত নিবিশিঙ্গ ভারত নি পুইলা হাইড্রোজেন ট্রেন চেঙ্গে দিওয়ান খনা নিশিমি হাস্তে ও চেঙ্গজাগান লুকুলেখামং নৈ সাই নৈ চিসনি হা কতর নিলগি হাস্তে ওব রথযাত্রাতে যাই যাইকে বরম ডুবই পালাই যাগি দঙ্গ বসকাং ককতিশাল নিউ জার্সিনি ম্যাটলাইভ স্টেডিয়াম হায়ুং কাপ ফুটবল ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা বাই স্পেন থাইন ককব্রক বাই ককতুমা পরিমং তিনি বাকি অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগান খনাফং দাম স্নিতাম সতী ব্রিচিও।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, সারা দেশের সাথে রাজ্য রথযাত্রা উৎসব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা 2027। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের সংশোধনাগারগুলিতে আবাসিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানায় ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। আজ রথযাত্রা, সারা দেশের সাথে রাজ্যে রথযাত্রা উৎসব উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আগরতলায় জগন্নাথজিউ মন্দির, ইস্কন মন্দির, হরেকৃষ্ণ মন্দির, উদয়পুরে মেলাঘরে, বিলোনিয়া, জোলাইবাড়ি, বাইখোড়া, সাবরুম, মনুবাজার সহ রাজ্যের বিভিন্ন স্থানে সুসজ্জিত রথের আয়োজন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আগরতলার পূর্বাশা প্রাঙ্গণে ইস্কন মন্দির আয়োজিত রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আগরতলা আশ্রম চৌমুহনীতেও রাজ্যপাল ইস্কন হরেকৃষ্ণ মন্দিরে আয়োজিত রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন। আগরতলার জগন্নাথ বাড়ি থেকে একটি সুসজ্জিত রথ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রথযাত্রা উপলক্ষে সর্বত্র হাজার হাজার পুণ্যার্থীর সমাগম পরিলক্ষিত হয়। সাংসদ বিপ্লব কুমার দেব আগরতলার যোগেন্দ্রনগরে আদর্শ যুব সংস্থা আয়োজিত রথযাত্রার উদ্বোধন করেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুরে জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতলমচরণ মজুমদার। বাগমা জগন্নাথজিউ মন্দিরের রথযাত্রা সূচনা করেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। বাইখোড়া ইস্কনের রথযাত্রা উৎসবে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, সাংসদ বিপ্লব কুমার দেব। মেলাঘরে আজ রথযাত্রা উৎসব ও মেলার দ্বিতীয় দিনে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয়। আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা 2027। এটি হবে দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা, যেখানে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব ভিত্তিক মনিটরিং ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই এবং তদারকি করা হবে। ফলে জনগণনায় দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে। জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস আজ মহাকরণে সাংবাদিক সম্মেলনে কথা জানান। তিনি জানান, রাজ্যে আগামীকাল থেকে শুরু হবে স্বগণনার কাজ। তা চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। এরপর 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে গণনা কার্যক্রম পরিচালিত হবে। রাজ্যের জনগণনার দ্বিতীয় পর্যায়ে 2027 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে। শ্রী বিশ্বাস জানান, জনগণনা 2027 সফলভাবে রূপায়ণের লক্ষ্যে রাজ্য সরকার ও জনগণনা দপ্তর যৌথভাবে প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামীকাল থেকে 31 জুলাই পর্যন্ত স্বগণনা পর্বে নাগরিকরা ঘরে বসেই অনলাইন পোর্টাল ac.census.gov.in এর মাধ্যমে নিজেদের তথ্য নিজেরাই পূরণ করতে পারবেন। রাজ্যের 8টি জেলাতে এবার কোনো কাগজের ফর্ম ছাড়াই সম্পূর্ণ ডিজিটাল উপায়ে মোবাইল অ্যাপ ওয়েব পোর্টালের মাধ্যমে তথ্য জমা দিতে পারবে। এ উদ্দেশ্যে মোট 33টি প্রশ্ন চূড়ান্ত করা হয়েছে। রাজ্যের নাগরিকরা কোনো গণনাকারী বাড়ি আসার আগেই নিজেদের সুবিধাজনক সময়ে অনলাইন পোর্টালের মাধ্যমে পরিবারের তথ্য জমা দিতে পারবেন। জনগণনা অধিকর্তা আরও জানান, স্বগণনার ক্ষেত্রে নাগরিকরা তাদের নিজস্ব মোবাইল নম্বর ব্যবহার করে ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে পোর্টালে লগ ইন করতে পারবেন। পোর্টালে 16টি আঞ্চলিক ভাষার যে কোনো একটি বেছে নিয়ে ফর্ম পূরণ করা যাবে। সফলভাবে তথ্য জমা দেওয়ার পর একটি অনন্য সেলফ এনিউমারেশন আইডি তৈরি হবে। পরবর্তী সময় গণনাকারী যখন বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালাবেন, তখন শুধু এই এসি আইডি দেখালেই ডেটা যাচাই অনুষ্ঠিত হয়ে যাবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের সংশোধনাগারগুলিতে আবাসিকদের মানসিক সুস্থতার জন্য আরও বেশি করে বিভিন্ন খেলাধুলা ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। আজ TIFT-র কনফারেন্স হলে সংশোধনাগারগুলির সংস্কার ও আধুনিকীকরণের বিষয়ে আয়োজিত সভায় তিনি এই নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ গ্রহণ করলে স্বাস্থ্যের মেয়াদ শেষ হওয়ার পর তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে রোজগার করতে পারবে। যারা সাজার মেয়াদ শেষ হওয়ার পর মুক্তি পেয়ে মূল স্রোতে ফিরে এসেছেন, তাদের পরবর্তী জীবনযাত্রার প্রতিও নজর রাখতে হবে। সংশোধনাগারের কারা আবাসিকদের সঠিক পুষ্টি, চিকিৎসা প্রভৃতি বিষয়েও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। সভায় আলোচনায় অংশ নেন কারামন্ত্রী সান্ত্বনা চাকমা, মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের সচিব অভিষেক সিং, আইজি প্রিজন অসীম সাহা প্রমুখ। সভায় কারা দপ্তরের সচিব বিদেশ পাণ্ডে, কেন্দ্রীয় সংশোধনাগার সহ বিভিন্ন সংশোধনাগারে আবাসিকদের সংখ্যা, তাদের জন্য খাদ্য, চিকিৎসা সহ গৃহীত যাবতীয় ব্যবস্থা সম্পর্কে বৈঠকে অবহিত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এই মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। একবার শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ, টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে আইআর নিউজ এলআরসি, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এয়ার অফিসিয়াল। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার ব্যাক স্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানা সফরকালে জিন্দ রেলওয়ে স্টেশন থেকে জিন্দুর সনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করবেন। সম্পূর্ণভাবে ভারতের নকশা ও প্রকৌশলভাবে তৈরি সংযোজিত এই ট্রেনটি দেশীয় প্রযুক্তিতে গড়ে তোলা হয়েছে, যা উন্নত রেলওয়ে প্রযুক্তির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান ক্ষমতার প্রতিফলন। এই হাইড্রোজেন ট্রেনটিতে 10টি কোচ রয়েছে, যা এটিকে এ পর্যন্ত তৈরি হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেনগুলির মধ্যে অন্যতম দীর্ঘ ট্রেনে পরিণত করেছে। ট্রেনটি হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তির সাথে চলবে। এই প্রযুক্তিতে হাইড্রোজেনকে বিদ্যুতে রূপান্তরিত করে ট্রেনটি চালানো হবে। এই প্রক্রিয়ায় উপজাত হিসেবে কেবল জলীয় বাষ্প নির্গত হয়, ট্রেনটি চলার সময় কোনো কার্বন নিঃসরণ হবে না। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার পৌরোহিত্যে আজ জোলাইবাড়ি ব্লকে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এমডিসি ক্যানারা রিয়াং, ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিনিধিগণ। সভায় জোলাইবাড়ি ব্লক এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পানি সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ গুজরাটে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাজ্যে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি ও দুগ্ধ চাষীদের আর্থিক ক্ষমতায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিনজারাবু রাম মোহন নাইডু জানিয়েছেন, উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের লক্ষ্য হল 120টি নতুন গন্তব্যে বিমান পরিবহন ব্যবস্থা যুক্ত করা এবং আগামী 10 বছরে 4 কোটি যাত্রীর ভ্রমণের সুযোগ সৃষ্টি করা। নতুন দিল্লিতে উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায় বিষয়ক এক কর্মশালায় বক্তব্য রাখার সময় শ্রী নাইডু একথা জানান। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 7 দিনে পূর্ব উত্তর পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, গোমতি, দক্ষিণ সিপাহী জেলা ও খোয়াই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। ফুটবল বিশ্বকাপে 2 সেমিফাইনালের লড়াই শেষ হয়েছে। প্রথম সেমিফাইনালে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠে। দ্বিতীয় সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচে প্রত্যাবর্তন ঘটিয়ে ইংল্যান্ডকে 2-1 গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আগামী 18 জুলাই ফ্রান্স মুখোমুখি হবে ইংল্যান্ডের, আর 19 জুলাই নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। সেখানে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ফ্রেন্স ইউনিয়ন জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ফ্রেন্স ইউনিয়ন 2-0 গোলে বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। সারা দেশের সাথে রাজ্যেও রথযাত্রা উৎসব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা 2027। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের সংশোধনাগারগুলিতে আবাসিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানায় ভারতের প্রথম হাইড্রোজেনের যাত্রার সূচনা করবেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

গোলে বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। সারা দেশের সাথে রাজ্য রথযাত্রা উৎসব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা 2027। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের সংশোধনাগারগুলিতে আবাসিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানায় ভারতের প্রথম হাইড্রোজেনের যাত্রার সূচনা করবেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

0: census is only a robust as the truthful of the data collected, incomplete or hesitant responses directly impact the state's resources, mapping, planning and formulation of policies for socio-economic development. For the first time, advanced digital methodologies are being deployed to make this entire process completely secure and transparent, ensuring that your personal data remains strictly confidential and protected. Therefore, I earnestly urge all residents and community leaders across the state of Tripura to participate wholeheartedly in Census 2027. Besides my appeal to every household, when the designated census officials and enumerators visit your homes, please welcome them and treat them with due respect by extending your full cooperation and provide honest and accurate data to the enumerators while visiting your house. Fulfilling this solemn civic duty is not just an administrative requirement, but a direct contribution to the progress, policy precision and socio-economic empowerment of our state. Our collective participation is the ultimate guarantee of our collective progress. Let us stand together to ensure that no household is left behind and no voice goes uncounted. Your accurate response today guarantees a stronger, well-planned and highly prosperous Tripura tomorrow. Janaganana se Janakalyan. Jai Hind. Namaskar.
1: এতক্ষণ শুনলেন ভারতের জনগণনা 2027 নিয়ে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর একটি আবেদন। অনুষ্ঠানটি প্রচারিত হল একযোগে আকাশবাণী আগরতলা, এফএম উজ্জয়ন্ত, আকাশবাণী কৈলাসহর, আকাশবাণী বিলোনিয়া এবং ত্রিপুরার সমস্ত রিলে কেন্দ্র থেকে। এতক্ষণ শুনলেন ১৬তম জনগণনা উপলক্ষে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডির বেতারে আবেদন। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন ক্যাম্পাস কুইজ। অংশগ্রহণে আজ রয়েছে দেবদারু এইচএস স্কুল। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন স্নেহাশিস চক্রবর্তী।
2: আমরা আকাশবাণী বিলোনিয়া থেকে অনেকটা দূরে দেবদারু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আমরা রয়েছি। সেখানে স্কুলের ক্লাস নাইন থেকে না নবম শ্রেণী থেকে দ্বাদশ অর্থাৎ নয় দশ এগারো বারো অর্থাৎ নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটি ক্লাসের স্টুডেন্ট এখানে রয়েছে। তাদের সঙ্গে আমরা গল্প করব। গল্পের মধ্যে প্রশ্ন থাকবে, উত্তর থাকবে এবং সে উত্তর যে সঠিক দেবে তার জন্য কিছু রয়েছে, কথা হবে পরে। তাহলে ক্যাম্পাস কুইজ আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা হলো একদম সোজা প্রশ্ন, ঠিক আছে? সিপাহী বিদ্রোহের ইতিহাস তো পড়েছো তোমরা, হ্যাঁ আছে তো? সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? হাত তুলবে। ওকে ফাইন, তোমার নাম বলো।
3: আমার নাম রানা দেবনাথ।
2: রানা দেবনাথ
3: ক্লাস টুয়েলভ এ পাঠরত একজন ছাত্র।
2: ওকে ফাইন, উত্তরটা বলো।
3: মঙ্গল পান্ডে।
2: ভেরি গুড, ওর জন্য হাত তুলে দাও। তাহলে এই ধরনের প্রশ্ন থাকবে, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে জানা হলো। গুড, আমরা পরের প্রশ্নে আসি। প্রশ্ন হলো গৌতম বুদ্ধ, এখানে কেউ কেউ আছে হয়তো গৌতম বুদ্ধের মানে শিষ্য, তোমরা বুদ্ধের অনুসারী, ঠিক আছে আছে তো? তো তোমাদের মধ্যে কে কে আছে গৌতম বুদ্ধের, গৌতমের শিষ্য, বুদ্ধের শিষ্য? ওনার এখানে কেউ আছে? নেই। তো গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন, ঠিক আছে? উনি যে নির্বাণ লাভ করেছিলেন একটা গাছের

0: নিচে বসে গাছটার নাম কি? একটু একটু একটু একটু একটু একটু বলো।
1: অসত্য গাছ।
0: ভেরি গুড। কি নাম যেন বললে?
1: ভূমিকা পাল।
0: ভূমিকার জন্য একটা হাততালি হোক। খুব ভালো বলেছেন। গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন যেখানটাতে বসে, সেই জায়গায় উনি যেখানে নির্বাণ লাভ করেছেন একটা অশ্বত্থ গাছ ছিল, যে গাছের নিচে করেছিলেন সেটা হলো অশ্বত্থ গাছ। ঠিক আছে, এবার চলে আসি মুঘল। মুঘল ইতিহাস আমরা পড়েছি তো। তো মুঘলদের সময় সবার একটা সরকারি ভাষা থাকে, যেমন আমাদের সরকারি ভাষা কি? আমরা আমাদের সরকারি ভাষা কি কোনটা কোনটা বলো তো? না, আমাদের সরকারি ভাষা যেটা হলো, হ্যাঁ ইংরেজি সেটা তো আছে, রাজ্যে বাংলা এবং ককবরক দুটো আছে। ঠিক মোগল ভাষায়, মোগল ভাষায় সরকারি ভাষা কি ছিল? মোগল ভাষায় সরকারি ভাষা কি ছিল? কি ছিল মোগল ভাষায় সরকারি ভাষা কি ছিল? গেস করতে পারো, বলো না, অসুবিধা নেই। ভুল হলে কেউ ভুল বলবে, কেউ শুদ্ধ বলবে। মোগল সময়ে, মোগল পিরিয়ডে সরকারি ভাষা কি ছিল? সাহা, স্নেহা বলবে? বলবে না? তোমার জানা আছে? তুমি কেউ জানা আছে? কেউ না? উত্তরটা বলে দেবো, ফার্সি ভাষা। ফার্সি, ঠিক আছে। আমাদের দেশে তো অনেকে শাসন করেছেন, করেছেন না? শক, হুন্দল, মোগল, পাঠান সবাই এসে সবাই শাসন করে গেছে। শেষে ব্রিটিশ কত বছর শাসন করে গেছে আমাদের? প্রায় 200 বছর। 200 বছরের পরাধীনতার গ্লানি শেষে আমরা কবে স্বাধীনতা লাভ করি? ভেরি গুড। এই বছর আমরা কততম স্বাধীনতা দিবস পালন করব? শুদ্ধ বলবে। এই বছর আমরা কততম স্বাধীনতা দিবস পালন করব? 1947-এর 15 আগস্টে যদি আমরা স্বাধীনতা লাভ করে থাকি, এখন হলো 2026 সাল, তাহলে কত হলো, কত বছর, কত?
1: 80তম।
0: 80তম, ঠিক বলেছে? ঠিক বলেছে কি? 80তম বলেছে কি? ঠিক বলেছে? চুপ করে আছো, ঠিক বলনি, আবার আসবো। ঠিক কোনটা বলো? কত বছর? 47-এ করেছি, এখন 26। ও তো একদম ঠিক বলেছে, 80তম হবে। 26 হলো না? 47, ওখানে 3, তাহলে 3 হলে আর বাকি কত হলো? 53, 56 কত? 79 হলো। তো 79 বছর পূর্তি 80তম স্বাধীনতা দিবস, একদম সঠিক উত্তর। তোমার নাম যেন কি?
1: চুমকি দেবনাথ।
0: চুমকি একদম সঠিক উত্তর দিয়েছে, একটা হাততালি হয়ে যাচ্ছে। তোমরা স্কুলে পালন করো তো না সবাই স্বাধীনতা দিবস? পালন হয়, পালিত হয়। আচ্ছা, এবার চলে আসে পরের প্রশ্নে। অতীশ দীপঙ্কর, অতীশ দীপঙ্কর কে ছিলেন? একদম সোজা প্রশ্ন। আমি কিছুক্ষণ আগে বুদ্ধের কথা বলেছিলাম, বলিনি তো? সেখানে আমাদের এই দেশে বিভিন্ন সময় বিভিন্ন পরিব্রাজক এসেছিলেন, ফাই হিয়েন, হিউয়েন সাং, অনেকে এসেছিলেন তো। তো সেখানে এই অতীশ দীপঙ্কর নামেও একজন এসেছিলেন, ঠিক আছে? উনি কে ছিলেন? অতীশ দীপঙ্কর, আমি উত্তরটা প্রশ্ন মধ্যে উত্তরটা বলে দিয়েছি। অতীশ দীপঙ্কর ছিলেন বৌদ্ধ পণ্ডিত। কি পণ্ডিত? বৌদ্ধ পণ্ডিত। এবার চলে আসি পরের প্রশ্নে। জামা মসজিদ কে নির্মাণ করেন? জামা মসজিদ, ওনার আরো একটা বিখ্যাত স্থাপত্য রয়েছে, পরে বললে বলবে। ওনার আরো একটা বিখ্যাত স্থাপত্য রয়েছে, আমাদের যে সপ্তম আশ্চর্য আছে না, সপ্তম আশ্চর্য বিভিন্ন রকমের বিভিন্ন বস্তুর বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, উনি ওই রকম একটা প্রতিষ্ঠানও করেছিলেন। তো এখানে আমি যেটা বলবো যে মুঘল সাম্রাজ্য, আমি যেটা বলেছি জামা মসজিদ, জামা মসজিদ কে নির্মাণ করেছিলেন? কে? তাজমহলকে করেছিলেন? জোরে বলো, শাহজাহান, মমতাজ, ওনার রানী, ওনার সমাধি হলো তাজমহল, মমতাজ, তাজমহল। ঠিক একইভাবে শাহজাহান কি করেছিলেন? একটু আগে প্রশ্ন কি দিয়েছিলাম? জামা মসজিদ।

0: তাহলে জামা মসজিদ কে নির্মাণ করেছিলেন? শাহজাহান। হয়েছে এবার? ঠিক পৃথিবীর যে সব সাতটা সপ্তম আশ্চর্য যেটাকে আমরা বলি তাজমহল, তার মধ্যে একটি অন্যতম। ঠিক আছে, আমরা যখন বেড়াতে যাই আমরা কি করি, আগ্রা, আগ্রাতে রয়েছে দিল্লির পাশে, আমরা সবাই কিন্তু তাজমহল দেখতে যাই। হ্যাঁ, এটা না দেখলে মনে পৃথিবীটা দেখা হয়নি, মানে ভারতবর্ষের মধ্যে এমন কিছু জায়গা রয়েছে। পরের প্রশ্নে চলে আসছি। প্রশ্ন হলো, মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী ছিলেন? মুঘল সাম্রাজ্যের, আজকে ইতিহাস নিয়ে পড়েছি, হ্যাঁ হোক না, মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী ছিলেন? কোন সম্রাট, শেষ সম্রাট কে ছিলেন ভারতের? হ্যাঁ, কে কে বলেছে ঔরঙ্গজেব? ভেরি গুড। কি নাম তোমার?
1: অরবিন্দ ত্রিপুরা।
0: অরবিন্দর জন্য একটা হাত তুলে দাও। ক্লাস 12 অরবিন্দ একদম সঠিক উত্তর দিয়েছে, ঔরঙ্গজেব ছিলেন আমাদের, কি বলেছে, মুঘল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী ছিলেন ঔরঙ্গজেব। বসো, গুড। পরের প্রশ্ন, কার রাজসভায় অষ্টপ্রধান ছিলেন? কার রাজসভায় অষ্টপ্রধান কে ছিলেন? আফজল খান কে মারছিল বাগনক দিয়ে? বাগনক কে ইউজ করতেন, কে ব্যবহার করতেন? কে আফজল খাঁকে উনি হত্যা করেছিলেন বাগনক দিয়ে? কে? একদম সোজা আমি বললে আসবে, এখন গেস করো না, কেউ এক দুটো বলো দেখি, হলে হলো না হলে অন্য ব্যাপার, আবার চলে যাব অন্যদের কাছে। কে? শিবাজি, শিবাজি মহারাজ। একদম সোজা বললেন, মারাঠাবীর শিবাজি মহারাজ। ঠিক আছে, উনি ছিলেন অষ্টপ্রধান। এবার চলে আসো আমাদের, আমরা খুব কাছে একদম, এবার ভিতর ত্রিপুরার ভিতর ঢুকে যাই। ঠিক আছে, ত্রিপুরার ভিতর ঢুকি আমাদের, আমাদের উত্তর, তোমাদের স্কুল দেবদারু হায়ার সেকেন্ডারি স্কুল অর্থাৎ দেবদারু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কত সালে স্থাপিত হয়েছিল? ওকে,
2: 1960 খ্রিস্টাব্দ।
0: 1960 সঠিক বলেছে। কি যেন নাম তোমার?
2: চুমকি দেবনাথ।
0: চুমকি একদম সঠিক উত্তর দিয়েছে, হাত তালে দিয়েছে। এবার আসি, জুলেবাড়ি রয়েছে এখানে। ঠিক আছে, জুলেবাড়ি থেকে দেবদারুর সঠিক দূরত্বটা বলবে, আসতে কতক্ষণ সময় লাগে, কত কিলোমিটার বা কত ফালং বলবে, কত কত? জুলেবাড়ি থেকে, জুলেবাড়ি ন্যাশনাল হাইওয়ে যেটা রয়েছে সেখান থেকে স্কুল আসতে এটা কত কিলোমিটার?
1: 3 কিলোমিটার
0: বলছে, পাকা 4 কিলোমিটার বলছে, কনফার্ম গেস? তুমি 3 কিলোমিটার শিওর? তুমিও 4 কিলোমিটার শিওর? আচ্ছা, 3-4 মধ্যে রয়েছে, দুজনের জন্য হাততালি হোক। এই যে ন্যাশনাল হাইওয়ে যেটা গেছে, এটা কত নম্বর ন্যাশনাল হাইওয়ে পুরোটা বলতে হবে না, ও ঠিক বলেছে, NH8। ঠিক আছে, ন্যাশনাল হাইওয়ে 8, 8 নম্বর জাতীয় সড়ক, এটা নামটা ভুলে যাই, জানো?
2: ভূমিকা পাল।
0: ভূমিকা একদম সঠিক উত্তর দিয়েছে, এটা হাততালি দেবো। এবার তোমাদের কাছে আসবো, সাহা, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী কে, তোমাদের বিদ্যালয় শিক্ষামন্ত্রী কে?
2: ডক্টর মানিক সাহা।
0: ভেরি গুড, খুব সুন্দর, হাততালি। এবার তোমার জন্য একদম সোজা, ও তো বিদ্যালয় শিক্ষামন্ত্রী বলেছে, তুমি কোন ক্লাসে আছো? 11, সামনে 12, তারপর কলেজে যাবে এক বছর পরে। তো উচ্চ শিক্ষামন্ত্রী যে, ওনার নাম কি, আমাদের রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রীর নাম কি, জানা উচিত এগুলো? কি নাম? না, তোমার নাম নয় স্নেহা, আমি জেনে গেছি, মন্ত্রীর নাম, উচ্চ শিক্ষামন্ত্রীর নাম কি বলে? ওনার পেছনে বর্মন আছে, বর্মন, বর্মন, কোন বর্মন? আমরা টাইটেল আছে না, যেমন তুমি স্নেহা
2: মজুমদার,
0: মজুমদার, ঠিক ওইভাবে মন্ত্রীর নামের পেছনে টাইটেলটা হলো বর্মন। কোন বর্মন?
2: দুপতি।
0: হ্যাঁ, কি বর্মন?
2: দুপতি।
0: কি বর্মন?
1: কিশোর বর্মন।
0: হ্যাঁ,
1: কিশোর বর্মন,
0: একদম সঠিক উত্তর, ভালো বলেছে। কিশোর

0: বর্মন। তাহলে আমাদের বিদ্যালয় শিক্ষামন্ত্রী হলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, একদম সঠিক উত্তর দিয়েছে। আর উচ্চশিক্ষামন্ত্রী হলেন কিশোর বর্মন। ওনার আরেকটা দপ্তর রয়েছে, সে দপ্তরের নাম কি? কিশোর বর্মন। উনি শুধু বিদ্যালয় উচ্চশিক্ষা মন্ত্রী ছাড়াও ওনার আরেকটা দপ্তর রয়েছে। হ্যাঁ, এটাও জানবো আরেকটা দপ্তর রয়েছে, বলো কি জানো নাম? অরবিন্দ, বলো।
1: কৃষি দপ্তর?
0: কৃষি না, কৃষি হলো রতনলাল নাথ, কৃষি মন্ত্রী। রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী হলেন রতনলাল নাথ। আর কিশোর মন্মন উচ্চশিক্ষা মন্ত্রী, পাশাপাশি যে দপ্তরটা রয়েছে তার নাম বলতে হবে, ওই দপ্তরটার নাম কৃষি
1: নয় দপ্তর,
0: বিদ্যুৎ রতন বাবুর। হ্যাঁ, আর কিছু মনে পড়ে? আচ্ছা, অরবিন্দ ছাড়া কেউ বলো, আমি আবার আসবো। অরবিন্দ ছাড়া কেউ বলবে না, কেউ কি দপ্তর রয়েছে ওনার? হ্যাঁ, সদর না, সদর নয়, এটা একদম মানে গুরুত্বপূর্ণ দপ্তর কিন্তু। হ্যাঁ হ্যাঁ, না স্বাস্থ্য তো আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়। হ্যাঁ হ্যাঁ, রেল, রেল মন্ত্রী দিল্লির হয়, রাজ্যে হয় না। আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রীর নামটা পরে জেনে নেব, আগে জানবো ওনার দপ্তর। আমাদের একটা দপ্তর রয়েছে গুরুত্বপূর্ণ দপ্তর, আমি বলবো? অরবিন্দ বলে দেবো, আমি বলবো, বলে দেবো, পঞ্চায়েত দপ্তর, বারবার বলছিলাম। তাহলে কিশোর বর্মন উনি উচ্চশিক্ষা মন্ত্রী, সঙ্গে পঞ্চায়েত দপ্তর ওনার রয়েছে। এবার চলে আসে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রীকে, রাজ্যের একটা তথ্য সংস্কৃতি দপ্তর যেখানে গান বাজনা থেকে আরম্ভ সব কিছু হয়, প্রোগ্রামগুলো অর্গানাইজ করে, সেই দপ্তরের নামটা, সেই দপ্তরের মন্ত্রীর নাম কি? এখনো কিন্তু আলোচনা হয়েছে, অনেকে বলেছেন কে উচ্চ আমাদের রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী কে? একটু আগে বলেছিলে কিন্তু তুমি একটা কথা, কে বলবে? কে বোঝনি কি বলেছে? আমাদের রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর মন্ত্রী কে?
1: প্রফেসর ডক্টর মানিক
0: শাহ। ইয়েস, প্রফেসর ডক্টর মানিক শাহ, তুমি বলেছিলে না একটু আগে, শিক্ষামন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, উনি হলেন আমাদের রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী। গুড, একটা হাততালি। আমাদের রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী কে? পরিবহন দপ্তর গাড়ি, পরিবহন দপ্তর। আমাদের জেলার পরিবহন দপ্তরের অফিসটি কোথায় আছে? আমাদের আমাদের জেলার পরিবহন দপ্তরের অফিসটি কোথায় রয়েছে? কারণ এটা তো সবাই লাগে, বাইক, স্কুটি, বড় গাড়ি, ছোট গাড়ি, সব কিছুর জন্য তো ইন্স্যুরেন্স, রেজিস্ট্রেশন এগুলো লাগবে তো, এগুলোর জন্য আমাদের জেলার যেটা হেড পরিবহন দপ্তরের যেটা অফিস সেটা কোথায় তোমার? ইয়েস, শান্তির বাজার। কে বলেছে? ইউ
2: গুড, শান্তির বাজার।
0: বাইক ফাইক চালাতে লাগবে না তো, ওখানে যেতে লাগবে তো, ঠিক আছে। তাহলে পরিবহন দপ্তর আমাদের দক্ষিণ জেলা রয়েছে শান্তির বাজার, সেই দপ্তরের মন্ত্রীর নাম কি? কি একদম সোজা, তোমরা টিভি খুললে ওনাকে দেখতে পাও, গালের মধ্যে হালকা দাঁড়িয়ে আছে, কাঁচা পাকা। হ্যাঁ হ্যাঁ, সে তো সুশান্ত চৌধুরী। কি জানো নাম? রানা, একদম সঠিক উত্তর দিয়েছে, সুশান্ত চৌধুরী। হাততালি রানা। তোমাদের এদিকেই মানে দেবদারুর দিকে সম্ভবত সুন্দর একটা কোথাও রাজ্য সরকারের পরিবহন কি বলে পর্যটন দপ্তরের উদ্যোগে একটা পার্ক ফার্ক কোথাও এদিকে আছে কি? কোথায় আছে? হ্যাঁ না, ওটা তো অনেক দূরে, তোমাদের এদিকে দেবদারুর দিকে এখানে সব আছে, এখানে একটা সুন্দর পার্ক গড়ে উঠছে, তোমাদের জানা উচিত ছিল। আছে এই জুলেবাড়ি দেবদারুণী, এই জায়গাটার মধ্যে কোথাও খুব সুন্দর একটা পার্ক গড়ে উঠছে, জল ফল আছে অনেক, বোট বোটিং ফোটিং সব কিছু করা যায়। তোমরা বাড়ির কাছে আছো, তোমরা বলতে পারছো না কোথায় আছে। অরবিন্দ কোথায় আছে? জানা উচিত ছিল, কোথায় বলতে পারবে না? পারবে না বলতে? তোমরা খুঁজে নাও, আমি বলবো না, এটা এটা তোমাদের দায়িত্ব। হ্যাঁ, অসীম বিলাই কোথায়? ওইটা বলে দেখি, বলে দেখি।

0: দেখছি না, আর একটা আছে নাম হ্যাঁ বলে ফেলবে, যা বলবে বলবে, হ্যাঁ বোট ফোট সব আছে এখানে। কি নাম তোমার? উদয়পুর। কেন উদয়পুর? কেন উদয়পুর? যেখানে পড়বে ওই কলেজটার নাম বলো।
1: কাকরাবন।
0: কাকরাবন তো তুমি ডিএলএড করবে তাই বলো, আর এমনিতে এরপর আর পড়বে না কিছু?
1: পড়বো কলেজ।
0: আচ্ছা কলেজ পড়বে, কখন পড়বে, কোন কলেজে পড়বে?
1: বিলোনিয়া।
0: ভেরি গুড। বিলোনিয়া কলেজের নামটা কি?
1: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
0: ভেরি গুড, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়। গুড, ঠিক আছে। তোমার নাম বলো।
2: দীপ্তি রানী ত্রিপুরা।
0: দীপ্তি
2: রানী ত্রিপুরা। দীপ্তি রানী,
0: দীপ্তি, ওকে ফাইন। এই কোনটা? 12।
2: 12
0: কি কি করবে বড় হয়ে?
2: বড় হয়ে
0: কি করতে চাও? চাকরি করবে ইচ্ছা আছে? তাহলে পড়াশোনা করতে লাগবে। কি করতে ভালো লাগে?
2: মাস্টার।
0: স্যার হবে? মাস্টার হবে? ও ভেরি গুড, পড়াশোনা করছো তো ঠিক করে। টিচার হতে গেলে তো টেট পরীক্ষা দিতে হবে, টেট পাস করলে তারপরে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। তোমার নাম বলো।
3: সাম্পারি ত্রিপুরা।
0: সাম্পারি, কোন ক্লাস?
3: 12।
0: 12, তুমি বিলন কলেজে পড়বে? আইসিবি কলেজে। কি নিয়ে পড়বে? আর্টস। কি পড়তে ভালো লাগে, বাংলা না ইংরেজি না অন্য কিছু?
3: বাংলা।
0: হ্যাঁ
3: বাংলা।
0: বাংলা। তোমার?
3: রীতা ত্রিপুরা।
0: রীতা, বিলুনি কলেজ। ওকে ফাইন। ইংরেজি কার কার ভালো লাগে পড়তে? ইংরেজি কার কার পড়তে ভালো লাগে? হাত তোলো তো। একদম অতটুকু না, পুরো উঠতে হবে। শুধু একজন ইংরেজি পড়তে ভালো লাগে, আর কেউ ভালো লাগে না ইংরেজি পড়তে? গুড, দুজনকে পেলাম। আর কার ভালো লাগে ইংরেজি পড়তে? শোনো, ইংরেজি না জানলে পরে ভবিষ্যৎ কি দেখালাম? অন্ধকার, চোখ থাকে অন্ধকার। কারণ এখনে বাড়ি থেকে বের হলেই পরে তোমার ইংরেজিটা লাগবে। কেন লাগবে? সবটাই ডিজিটাল হয়ে যাচ্ছে এখন, সব ই ডিজিটাল না? তা ডিজিটাল পড়তে গেলে বাংলায় আসে কিছু? অন্য কিছু তো আসে, কেসে আসে ইংরেজিতে আসে। তো সাধারণ জ্ঞানটা তো দরকার, এটার জন্য ইংরেজি মাস্ট। ইংরেজি না বললে তো কিচ্ছু পারবে না তো। কম্পিউটার শিখবে, ইংরেজির প্রয়োজন আছে, সব সাজানো আছে। তবে তুমি যদি ইংরেজিটা না বুঝো তাহলে তুমি করবে কি করে? কি করবে বাড়িতে? রান্না আর খাবে? এটা কিন্তু জীবন না। মেয়েদের কি করা উচিত? নিজের পায়ে দাঁড়ানো উচিত। আর মেয়েদের বলছি, ছেলেরা তো দাঁড়াবে, অসুবিধা নেই। পড়াশোনা করতে হবে ভালো করে, নিজের পায়ে দাঁড়াতে হবে, চাকরি বাকরি করতে হবে। হ্যাঁ, অর্থাৎ স্বাবলম্বী হতে হবে, চাকরি করতে হবে না, স্বাবলম্বী বিভিন্নভাবে হওয়া যায়, যায় তো? তাই মাস্ট। নেওয়ার মধ্যে সুখ না দেওয়ার মধ্যে সুখ, কোনটা বলো তো? নেওয়া তো সুখ না দেওয়া তো সুখ? একজন পেয়েছি। নেওয়া তো সুখ না দেওয়া তো সুখ? সবাই বলো কোনটা সুখ? হাত পাতাতে ভালো? হাত পাতা মানে কি? ভেরি বেড। আমি তুমি আমার কাছে চাইলে বলে, আঙ্কেল আমাকে তুমি 5 টাকা দাও, ঠিক আছে? আমি বললাম, কেন তো 5 টাকা দেবো, তোর কী কাজ, কেন দেবো? না তোকে আমি 2 টাকা দিলাম, ভালো লাগবে? এটা অপমান না? দরকার নেই, আমি নিজের পায়ে দাঁড়াবো, দাঁড়িয়ে নিজের পায়ে দাঁড়িয়ে কাউকে সাহায্য করতে পারলে ভীষণ ভালো লাগে। কাউকে সাহায্য করলে ভালো লাগে না? হ্যাঁ, যেমন তুমি একজন দুস্থ, তোমার সামনে খাওয়ার জন্য হাত পাচ্ছে, ঠিক আছে? সবাই তো সব কিছু অসুস্থ মানুষ, তাকে সাহায্য করতে পারলে নিজের মনে একটা স্যাটিসফ্যাকশন আসে। কি আসে? স্যাটিসফ্যাকশন আসে। হ্যাঁ, তাই স্যাটিসফ্যাকশনের জন্য নিজেদেরকে দাঁড়াতে হবে। বলো, আমি 18 বছর পের হলাম, পার হয়ে আমি বিয়ার পিড়িতে বসে গেলাম। দে তো মা বাবা বসিয়ে দে তো। মা বাবা করে কিন্তু, আমরা মা বাবা বসে না, একটা ভালো ছেলে।

পাচ্ছে, ঠিক আছে, সবাই তো সবকিছু অসুস্থ মানুষ, তাকে সাহায্য করতে পারলে নিজের মনে একটা স্যাটিসফ্যাকশন আসে, কি আসে, স্যাটিসফ্যাকশন আসে। হ্যাঁ, স্যাটিসফ্যাকশনের জন্য নিজেদেরকে দাঁড়াতে হবে বলে আমি

0: যান্ত্রিক গোলযোগের জন্য অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। আকাশবাণী বেলোনিয়া অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে। অনুষ্ঠানমালায় এখন রয়েছে গুণীজন সান্নিধ্যে। সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, সাক্ষাৎকার দিয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী বিমল দাস, আর সাক্ষাৎকারটি নিয়েছেন স্নেহাশিস চক্রবর্তী।
1: শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি আকাশবাণী বিলুনের স্টুডিওতে, রয়েছেন আমাদের পাশে আজকের গুণীজন সান্নিধ্য অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষক, প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিদর্শক, সবগুলি দায়িত্ব উনি যথাযথভাবে পালন করেছেন, শ্রী বিমল দাস। তো আমরা প্রথমে স্যারকে স্বাগত জানাবো অনুষ্ঠানে। নমস্কার স্যার।
2: নমস্কার।
1: আপনারা পরিচয় পেয়েছেন আজকের গুণীজন সান্নিধ্য অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি, বিশেষ ব্যক্তি। আমরা ওনার এখানেও স্মৃতিচারণা আসবে, ওনার ভালো বিষয়গুলো সবগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে। এই কারণে আমরা গুণীজন সান্নিধ্য অনুষ্ঠানটা দেখেছি যে লোক কিছু শিক্ষক, কিছু মানুষকে দেখে এবং যাদের মধ্যে সেই গুণগুলি রয়েছে তাদের আমরা আকাশবাণীতে আমন্ত্রণ জানাই এবং তাদের কথাগুলো আমরা আকাশবাণীর মাধ্যমে সেই সব শ্রোতাদের কাছে পৌঁছে দিই। যে আজকে যাকে আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করলাম, ওনার সম্পর্কে, উনি কী করে কী করেছেন, বর্তমান অবস্থায় উনি কী করে এসছেন, ওনার স্বপ্ন কি, ওনার ভালো লাগা কি, এগুলো নিয়ে স্মৃতিচারণা। তো প্রথমে যেটা বলবো, ফার্স্ট আপনার শুরুটা কোথায়, জন্ম থেকে শুরু করবো একদম।
2: মূলত আমার মূল বাসস্থান সাব্রুম শহরে।
1: সাব্রুম শহর মানে একদম সাব্রুম?
2: সাব্রুম শহরে
1: একদম বেড়ে ওঠা, জন্ম?
2: জন্ম
1: সব ওখানে। তাহলে পড়াশোনা ওখান থেকে?
2: আমি ক্লাস ওয়ান থেকে 12 অবধি সাব্রুমে পড়াশোনা করেছি।
1: স্কুলগুলির নাম?
2: স্কুল হচ্ছে ঠিক ফেনী নদীর পাশে একটা স্কুল আছে এখনো, সাব্রুম মডেল স্কুল।
1: আচ্ছা, এখনো আছে স্কুল?
2: এখন আছে স্কুলটা।
1: মডেল থেকে শুরু আপনার?
2: হ্যাঁ, মডেল থেকে শুরু।
1: তারপর
2: এরপর এখান থেকে সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়,
1: 12 স্কুল।
2: আচ্ছা,
1: ওখান থেকে মানে 6 থেকে 12 অবধি ওখানে করেছি।
2: 1984 সনে আমি

0: মাধ্যমিক পাশ করে এখান থেকে আমি চলে যাই এমবিবি কলেজ আগরতলা। ওখানে 1984 সালে আমি এমবিবি কলেজে পলিটিক্যাল সায়েন্স অনার্স দিয়ে পড়াশোনা শুরু করি।
1: আচ্ছা, একটা কথা বলবো, যেহেতু আমরা সাউথের, আপনিও সাউথের, আমরা সবাই সাউথে রয়েছি, আপনার পাশেই আইসিবিবি মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় রয়েছে, তো আপনি এখানে না পড়ে ওখানে চলে গেছেন কেন?
0: না, সে সময় আসলে যোগাযোগ ব্যবস্থাটা ততটা ভালো ছিল না, সরাসরি
1: মানে বিলোনি আসার জন্য,
0: বিলোনি আসার জন্য আমাদের কাছে মনে হয়েছে, কিন্তু আমার একটা স্বপ্ন ছিল
1: যে আমি আগরতলায় পড়ব,
0: আগরতলা এমবিবি কলেজে পড়ব,
1: মানে নাম নাম
0: এটা একটা স্বপ্ন ছিল যে আমার বড় আমার বড় ভাই এমবিবি কলেজে পড়েছে, আমি এমবিবি কলেজে,
1: এমবিবি কলেজে সবাই পড়তে চায়। আগে কিন্তু বিলোনিয়ার অনেকেই এমবিবিতে পড়তেন, অনেকেই পড়েছেন, আপনিও সেই দলেই ছিলেন, আমার স্বপ্ন আমি এমবিবিতে পড়ব। তারপরে শেষ করলেন
0: এমবিবি কলেজ থেকে আমি 1987 সালে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে আমি পাশ করি,
1: স্নাতক
0: অনার্স 1986 সালে আমি মানে বিএ পাশ করি, আর তখন তো অনার্স একসাথেই ছিল। হ্যাঁ, 1987 সালে আমি অনার্স কমপ্লিট করে সাবরুম চলে যাই।
1: আচ্ছা,
0: সাবরুম গিয়ে সেখানে আমি বিভিন্ন সামাজিক মূলক কাজের সঙ্গে যুক্ত হই, অনেকগুলো সামাজিক কাজের সঙ্গে যুক্ত হই, এবং এই সামাজিক কাজের কারণে সাবরুমে সবাই আমাকে চেনে
1: এবং খুব ভালোবাসে,
0: ভালোবাসে তো এটা বলতে পারি না, সবাই মানে চেনে ভালোবাসে।
1: সাবরুমের অনেকে আপনাকে খুব পছন্দ করে, কারণ আপনি যখন এখানে এসেছেন আপনার সম্পর্কে কিছু জানকারী আমাদের তো আমরা
0: না, ঠিক আছে, তখন আমি যখন এমবিবি কলেজে পড়ি, প্রসঙ্গক্রমে আর একটা কথা বলি, সে সময় আমি সাংবাদিকতার কাজ করি,
1: মানে কলেজে পড়াকালীন সময়,
0: কলেজে পড়াকালীন সময়।
1: আচ্ছা, কোন কোন পত্রিকায় কাজ?
0: এমবিবি কলেজ দৈনিক সংবাদ পত্রিকা।
1: আচ্ছা, একদম।
0: তখন আমাদের সাংবাদিক ছিলেন মালিক সাংবাদিক প্রয়াত ভুবন দত্ত ভৌমিক, উনার সান্নিধ্য পেয়ে আমি সাবরুমের সংবাদ প্রতিনিধি হিসেবে কাজ শুরু করি।
1: এটা কি আপনার মনের মধ্যে ছিল যে আমি সাংবাদিকতা করব?
0: সাংবাদিকতা অনেকটা আমরা পারিবারিক সূত্রে করেছি, আসলে এই সাংবাদিকতার কাজটা আমার বড় ভাই করত।
1: আচ্ছা,
0: ও যখন চাকরি পেয়ে গেল তখন আমি তখন বেকার, আমি তখন সাবরুমের প্রতিনিধি হিসেবে দৈনিক সংবাদে আমি মানে সাবরুমের প্রতিনিধি হিসেবে কাজ
1: আগে ভাই করতেন, দাদা
0: আগে ভাই করতেন।
1: দাদার নাম কি?
0: দুলাল দাস।
1: আচ্ছা, উনি আছেন তো?
0: উনি আছেন, এখন আছেন, উনি ইন্সপেক্টর স্কুল সাবরুম অবসরপ্রাপ্ত, উনি এখন একটা প্রিন্ট মিডিয়াতে কাজ করে,
1: এখন আবার সাংবাদিকতার সঙ্গে যুক্ত
0: হয়েছেন, উনি আবার সাংবাদিকতার সঙ্গে যুক্ত
1: হয়েছেন, সেটা জানলাম। তো আপনি ইউনিভার্সিটি কলেজে পড়াকালীন সময় আপনি সাংবাদিকতার প্রতি আপনি ইচ্ছে হলো সাংবাদিকতা করব, এবং তখন থেকে শুরু হলো,
0: এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ঘটনার
1: সাক্ষী
0: আমরা, অনেক ঘটনার মানে অনেক রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অনেকগুলো ঘটনার সাক্ষী আমি।
1: সে যে ঘটনাগুলির কথা বলছেন, অনেকগুলো ঘটনার আপনি সাক্ষী বলেছেন, তার মধ্যে এমন একটা ঘটনা বলুন যে ঘটনাতে ওটাই আপনার মনে দাগ কেটেছে যে এটাই আমার বেস্ট হতে পারে, এমন আর কি, অনেকগুলো ঘটনার কথা বলুন।
0: আসলে অনেকগুলো ঘটনা আছে, আমি তখন সাংবাদিকতা জীবন আমার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, নিশ্চয়ই আপনারা জানেন যে বাংলাদেশে একটা বড় সমস্যা আছে, পার্বত্য চট্টগ্রামে জম্বু জাতিদের জন্য সমস্যা, ওখানে পুনর্বাসনপ্রাপ্ত মুসলমানদের আক্রমণে সেখানে চাকমারা ভিটে মাটি ছেড়ে
1: ব্যাপক ক্ষতিগ্রস্ত
0: হয়েছিল, এবং ভিটে মাটি ছেড়ে 50,000 শরণার্থী তখন সাবরুম চলে এসেছে। এটা এবং এই যে এখানে চলে এসেছে তাদের অত্যাচারের কাহিনী, সে সময় দৈনিক সংবাদে আমরা ওদের জীবন কাহিনীর
1: ফলো
0: করে প্রচার করেছি, এবং এটা আমার খুব ভালো লেগেছে যে এটাকে আমরা একটা ইন্টারন্যাশনাল ইস্যু হিসেবে আমরা এটা প্রতিষ্ঠিত করতে পেরেছি,
1: এবং ওটা আপনাকে ভীষণ
0: মানে খুব মানে আলোড়ন সৃষ্টি করেছে, এবং আমি মানে খুবই গর্বিত। আজকে 1986 তখন সময় চাকরি করি, সাংবাদিকতা করি না, ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল,
1: তার মানে এখন বুঝতে পারছি যদি আপনি শিক্ষকতা না আসতেন তাহলে এই পেশাটা আপনার থাকতো,
0: এই পেশাটাই থাকতো,
1: এবং এই পেশা থেকে আপনি অনেক দূর যেতে পারতেন, কারণ আপনি
0: সেটা তো বলতে পারি না,
1: অনেকগুলো কাজ করেছেন, আমি অনেকগুলোর মধ্যে জাস্ট একটা বিষয় তুলে ধরেছি যে ওখান থেকে যারা এখানে এসেছেন।
0: তবে একটা কথা দিক, সাংবাদিকতা করতে গিয়ে আমার যে আমাদের যে মালিক সম্পাদক ছিলেন ভুবন দত্ত ভৌমিক, উনি সবসময় বলতেন যে বিমল লিখবে খেতে খাওয়া মানুষের কথা, লিখবে সাধারণ মানুষের কথা, লিখবে
1: যে খেতে পাচ্ছে তার কথা, লিখে
0: রাজনৈতিক মানে রাজনৈতিক খবরের বেশি দরকার নেই, সবসময় সাধারণ মানুষের কথা,
1: স্টোরি তৈরি করবে, গল্প তৈরি করবে, সত্য গল্পটা তৈরি করবে। ঠিক আছে, তো এরপরে শিক্ষকতার মধ্যে
0: এরপর আমি শিক্ষকতা চলে আসি। 1990 সালে এর আগে আমি মানে যেদিন থেকে আমি শিক্ষকতা চলে আসি সেদিন আমি সরকারি ভাবে আমি মানে সাংবাদিকতা থেকে ইতি টেনে দিই,
1: অব্যাহতি
0: নিয়েছি। তখন ১৯৯০ ১২ জুন আমি সাব্রুম মনুবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কাজে যোগদান করি।
1: ১৯৯০ আচ্ছা, দীর্ঘ দীর্ঘ সময়।
0: ওখানে আমি
1: অবসর নিয়েছেন কবে?
0: অবসর নিয়েছি ২০২৫ আগস্টে।
1: কত বছর হলো?
0: ৩৫ বছর ৪ মাস।
1: অনেক বছর চাকরি করেছেন। এই লম্বা সময়ের মধ্যে শিক্ষকতা শুরুটা আপনার মনুবাজার থেকে বললেন, মনুবাজার কত বছর ছিলেন?
0: মনুবাজার আমি ছিলাম ১৯৯০ থেকে ২০০০,
1: মানে ৬ বছর করেছেন। তারপর
0: এরপর আমি এখান থেকে বদলি হয়ে চলে গেছি ধলাই ডিস্ট্রিক্টের লংদা রেবিলি।
1: আচ্ছা,
0: ছয়লান্টা ক্লাস ১২ স্কুল।
1: ওখানে কত বছর ছিলেন?
0: ওখানে ছিলাম ৬ বছর।
1: ওখানে ৬, ওখানে ৬। তারপর
0: ১২ বছর। তারপর আমি ২০০০ সালে বদলি হয়ে বরপাথরি ক্লাস ১২ স্কুলে চলে আসি।
1: আচ্ছা, ওখান থেকে বরপাথরি।
0: হ্যাঁ, ওখান থেকে বরপাথরি,
1: মানে সাউথ থেকে নর্থ, নর্থ থেকে আবার সাউথ,
0: আবার সাউথ। এরপর এখান থেকে আমি চলে যাই, বদলি হয়ে চলে যাই ঋষিমুখ ক্লাস ১২ স্কুল।
1: আচ্ছা, সে সাউথে রইলেন।
0: যোগাযোগ ব্যবস্থা তখন খুব ভালো ছিল না, খুব কষ্ট করে চাকরি করতে হয়েছিল,
1: রাস্তাঘাট ছিল না।
0: এখন যে যোগাযোগ ব্যবস্থা মানে খুব দ্রুত চলে
1: যাওয়া,
0: তখন যোগাযোগ ব্যবস্থা তত বেশি ভালো ছিল না, কিন্তু চাকরিতে করতে হতো। এরপর ২০১৪ সনে আমি প্রমোশন পেয়ে বিলুনিয়া গার্লস স্কুলে এসিস্ট্যান্ট হেডমাস্টার হিসেবে কাজে যোগদান করি,
1: সহকারী প্রধান শিক্ষক
0: হিসেবে যোগদান করি।
1: ওখানে কত বছর ছিলেন?
0: ওখানে তো আমি ছিলাম ১১ বছর।
1: আচ্ছা, মানে আপনার চাকরি জীবনের শেষ সময়টুকু ওখানে?
0: শেষ সময় না, আমি চাকরির জীবন ২৫ বছর আমি বিলুনিয়াতে, মানে আমি ২০০০ সনে বিলুনিয়াতে এসেছি, ২০২৫ সালে রিটায়ারমেন্ট করেছি।
1: ২৫ বছর বিলুনিয়া ছিলেন?
0: ২৫ বছর।
1: তার মানে বরপাথরি ঋষিমুখটা অ্যাড করে সব মিলে ২৫ বছর ছিলেন। ওখানে গার্লস সাইতে ছিলেন
0: ১১ বছর।
1: ওখান থেকে তো রিটায়ার করেছেন?
0: ওখান থেকে রিটায়ার করেছি।
1: এবং এই যে শিক্ষকতার জীবন, শিক্ষকতার জীবনে এমন কোন ঘটনা আপনার মধ্যে রয়েছে যেটা আপনাকে খুব শান্তি দেয়, খুব সুখ দেয়? আবার কোথাও এমন কোন বিষয় আছে যেটা আমাকে দুঃখ দেয়?
0: একটা ঘটনা আমার শিক্ষকতার জীবনে একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, এটা আজও আমার মনে পড়ে। সেটা ২০০০ সম্ভবত ২০০২ বা ৩ হবে। এটা একবার জাতীয় পতাকা মানে স্কুলে জাতীয় পতাকা তোলানো হবে, ন্যাশনাল ফ্ল্যাগ, ১৫ আগস্ট।
1: কোন জায়গার কথা?
0: ছয়লান্টা ক্লাস ১২। এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা শিক্ষকতার জীবনে। ব্যাপারটা মানে একটু খুব সিরিয়াস ব্যাপার, যদি বিতর্কিত ব্যাপার, জাতীয় পতাকা তোলা হবে। সে সময় আমাদের রাজ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ চূড়ান্ত আকার ধারণ করেছে,
1: একটা সময় খুব ছিল।
0: একটা গোষ্ঠী ডাক দিয়েছে যে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে না। তা আমরা তো স্কুল আমরা গিয়েছি, তো স্কুলে গিয়েছি আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি। এখন আমরা একজনকে আগের দিন ঠিক করেছিলাম, প্রধান শিক্ষক আসেনি, যে একজন ফ্ল্যাগ তুলবে। দুর্ভাগ্যবশত ওই দিন উনি স্কুল
1: আসেননি,
0: উনি স্কুল আসেন,
1: ভয়ে আসেননি।
0: হ্যাঁ, ভয়ে আসেননি। আমরা কিন্তু অনেকে রয়েছি দাঁড়িয়ে, আমি তো সাউথের ছেলে, সাবরমের ছেলে, আমি দাঁড়িয়ে রয়েছি। এখন জাতীয় পতাকা কে তুলবে? সবাই ভয় ভয়ে একজন আর দিকের দিকে তাকাচ্ছে, একজন আর দিকে তাকাচ্ছে। তাই বললাম জাতীয় পতাকা তুলুন, কেউ তো রাজি হচ্ছেন না। তখন আমাকে বলে আপনি কি তুলবেন? আমাকে অবশ্যই,
1: কেউ না তুললে আমি তো আছি,
0: না না আমি তুলবো, কেন তুলবো না? আমি যদি মানে জাতীয় পতাকাটা তুলতে গিয়ে যদি আমার মানে এই জীবনটা চলে যায়,
1: প্রাণও চলে যায়,
0: প্রাণও চলে
1: যায় দেশের জন্য,
0: দেশের জন্য গিয়েছে, তাহলে আমি তো আমি কেন জাতীয় পতাকাটা তুলবো না? আমি ভয় তাকে, আমি
1: কারণ এই জাতীয় পতাকার জন্য কতজন ফ্ল্যাগ তুলতে গিয়ে ব্রিটিশের গুলিতে নিহত হয়েছেন,
0: গুলি খেতে খেতে মরে গেছে জাতীয় পতাকা। তা আমরা তো একটা সাধারণ পাবলিক, অতি তুচ্ছ পাবলিক, জাতীয় পতাকা স্কুলে উঠবে না এটা তো হতে পারে না। তা আমি বলেছি ঠিক আছে, হুমকি আছে, হুমকি ছিল, আমি কিন্তু ভয় পাইনি, আমি জাতীয় পতাকা আমিই তুলব। এবং আমার শিক্ষকতার জীবনে এটাই সবচেয়ে আমার কাছে মানে খুব মানে স্বস্তিদায়ক ঘটনা মনে পড়ে এত বছর পরে।
1: সেই পতাকা আপনি তুলেছেন সেটা ভীষণ গর্বের ছিল,
0: গর্বের ছিল,
1: এবং সেটা নিয়ে আপনি এখনো গর্ব করেন?
0: হ্যাঁ, গর্ব করি,
1: আমি কাজটা করেছি,
0: এই কাজটা করেছি,
1: আমি কোনো ভয়কে,
0: না না না,
1: আমি ভয়কে জয় করেছি,
0: দেশের জন্য কেন ভয় করি,
1: দেশের জন্য। হ্যাঁ, ঠিক সেটা গেল। স্কুল জীবনে, শিক্ষকতার জীবনে, এখন তো এখনো এখনকার সময়টা আপনি দেখেছেন, আগের সময়গুলো দেখেছেন।
0: আরেকটা ঘটনা আছে, আরেকটা ঘটনা আমার এখন খুব মনে পড়ছে। তখন আমি বরপাথর স্কুলে চাকরি করি, ঠিক আছে, বরপাথর স্কুলে চাকরি করি, স্কুল ছুটি হয়েছে, তো আমি বাজার থেকে বিলুনিয়া গাড়ি ধরবো, এমন সময় দেখি আমাদের একটা ছাত্রী একটা মারুতি ওকে বাড়ি দিয়েছে,

0: ও রাস্তার মধ্যে পড়ে রয়েছে, অনেকে বলছে মরে গেছে না, কি অবস্থা, কেউ ধরছে না।
1: তখন তো যে ধরবে সেই বিপদে পড়বে,
0: কেউ ধরছে না। না, আমি চিন্তা করবো, ও আমার ছাত্রী, আমি সঙ্গে সঙ্গে তাকে ওই মারুতিতে রেখে আমি নিজে বসে আমি ওকে নিয়ে বিলোনি হাসপাতালে নিয়ে এসেছি। এটা আমার কাছে বরপাতুরি থেকে এটা আমার খুব মনে পড়ে।
1: বর্তমান সময়ে যদি হতো তাহলে তো আপনি সরকার থেকে এখন যে নীতিমালা বা যে সিদ্ধান্ত সেখানে 50,000 টাকা,
0: না এটার কথা চিন্তা
1: করেন, আমি বললাম এখন হতো, কিন্তু এখন এটা করেছেন এই কারণে করেছেন কারণ এটা মানে ভয়ে ধরতে চায় না যে আইনি জটিলতা পড়ে যাবেন, তো এটা যাতে না হয় তার জন্য আপনি যখন ওই সময় ব্যাপার যেটা ছিল, আপনি হাসপাতালে যখন নিয়ে আসবেন তখন প্রথমে পুলিশ আপনাকে জেরা করবে, কোথায় ছিল, কিভাবে হয়েছে, আপনি কি কোথায় ছিলেন?
0: আমার কিছু হবে না, আমি তো শিক্ষকতা চাকরি সবাই জানে, আমি বলবো সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে।
1: এই ভয়ে কেউ এগিয়ে আসতে চান, এখন কেউ সাক্ষী দিতে বা কিছুর জন্য কেউ এগিয়ে আসেন না, এটা
0: না সামাজিক লোক
1: হিসেবে
0: সামাজিক দায়বদ্ধতা আছে,
1: এই যে সামাজিক অবক্ষয় যেটা আছে আসতে চায় না কেউ, সেটাকে কি বলবেন?
0: না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, ও কি করে
1: মানুষ। আপনি একজন মুমূর্ষুকে দেখলেন হাসপাতালে তুলে নিয়ে এলেন, তা আপনি আশা করেন না যে আরো একটা লোক সেটা করুক?
0: অবশ্যই আশা করি,
1: সেটাই বলছি আমি। আপনি তো চান যে আমি যে কাজটা করেছি সেই কাজের জন্য সবাই এগিয়ে আসুক, কারণ অত কিছুটা সময়ের জন্য সে হয়তো ঠিক সময় মতো যদি তাকে আমরা নিয়ে আসতে পারি সে লোকটা বেঁচে যেতে পারে।
0: এটা আমার মানে চাকরির জীবনে এটা আমার মানে খুব মনে পড়ে
1: দুটো বিষয়। আচ্ছা, আমি যেটা বলছিলাম শিক্ষা ব্যবস্থার কথা বলছিলাম, পড়াশোনা আমরা করেছি, আপনি করেছেন, একটা সময় আমরা পার করেছি, সেই সময়কার যে শিক্ষা ব্যবস্থা যেটা ছিল, বর্তমান সময়ের যে ব্যবস্থাপনা যেটা রয়েছে বা ছাত্র শিক্ষকের সম্পর্ক যেটা রয়েছে, এগুলোকে আপনি কিভাবে দেখছেন?
0: না পড়াশোনা এখন তো আধুনিক যুগ, বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার যুগ, আগের থেকে শিক্ষা ব্যবস্থা অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে, কম্পিউটার শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তির প্রয়োগ, শিক্ষা অনেক আধুনিক হয়ে গেছে, অনেক দ্রুত হয়ে গেছে,
1: আমরা সেটাকে মোবাইল নির্ভরও বলতে পারি,
0: মোবাইল নির্ভর, অ্যাপ নির্ভর
1: পড়াশোনা হয়ে গেছে।
0: তাছাড়া আমরা তো নিশ্চয়ই সবাই জানেন আমাদের দেশে নিউ এডুকেশন পলিসি চালু হয়ে গেছে, এর সঙ্গে সামঞ্জস্য রেখে সারা ভারতবর্ষেই পড়াশোনাটা চলছে।
1: তো ওই জায়গাতে আমাদের অত্র অঞ্চলের এখানকার ছেলেমেয়েদের ভবিষ্যৎটা কি?
0: এখানে আসলে এখন তো
1: যুগটা হয়ে গেছে না সবটা,
0: এখন তো আসলে প্রতিযোগিতার দিন, এখন প্রতিযোগিতা যে টিকতে পারবে সে টিকতে পারবে। হ্যাঁ, এখন সবাই মানে ইঁদুর দৌড়, যেটা আমরা বাংলাতে মানে ইঁদুর দৌড়, সবাই চায় সবার ছেলে মেয়ে ভালো পড়াশোনা করুক, ভালো মানুষ হোক, কিন্তু সবাই তো সফল হতে পারে না।
1: কালকে আমি একটা বিষয় শুনেছি দৈনিক সংবাদে, একটা ঘটনা যে যারা এবছর যারা মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক মেরিট লিস্টে প্রথম 10 জনের মধ্যে এসছে তাদেরকে দৈনিক সংবাদ,
0: না ঠিক দৈনিক সংবাদে ঠিক এইভাবে করেনি ব্যাপারটা, প্রথম 10 জনকে মানে
1: 10 জনের পাশাপাশি অন্যরা ছিল,
0: এটা ছিল, কিন্তু সঙ্গে হচ্ছে এটা হচ্ছে গ্রামের যে ছেলেরা ভালো মার্ক পেয়েছে তার সাংসারিক প্রতিবন্ধকতা আছে, আমাদের বিলোনিয়া থেকে পেয়েছে অনেকে।
1: এবার বলি তো সেখানে যারাই গেছেন সাংবাদিকতার পেশার সাথে যারা জড়িত রয়েছেন, ওরা বলেছেন একটা দুটো স্টুডেন্ট কথা বলেছেন, তার মধ্যে একটা মেয়ের কথা বলেছেন, মেয়ের মা বাবা, বাবা দিনমজুর করে খায়, মা গৃহস্থ বাড়িতে, না না আগরতলাতে, এটা আগরতলারই, মা গৃহস্থ বাড়িতে কাজ করেন, সের কাজ করেন, কিন্তু ও মেয়েটা তার পরীক্ষায়, এবং সে কোনো কোনো বেলা মেয়েটা বলেছে যে আমি রাত্রে আমাদের খাওয়া হতো না কখনো, জল খেয়ে শুয়ে থাকতাম, সেই জায়গায় দাঁড়িয়ে ও শুধু একটা সাবজেক্টে বোধ 99 পেয়েছে, বাকি সব 100।
0: আসলে ব্যাপারটা হচ্ছে প্রতিভা যদি থাকে তাকে কোনোভাবে আটকানো যাবে না। হ্যাঁ, ও সংগ্রাম করেছে, ওর তার প্রতিভাটাকে,
1: ইচ্ছাটা সবচেয়ে বড় জিনিস,
0: হ্যাঁ ওর ইচ্ছা, জেদ, মানে কল্পনা, আমি এটা করবই,
1: শুধু আমি বলি শুধু প্রতিভা
0: দিয়ে এখানে তার এই যে অর্থনৈতিক তার যে প্রতিবন্ধকতা বা অর্থনৈতিক যে অবস্ট্রাকশন এটা এখানে বেশ খুব একটা কাজ করেনি, তার জেদ কে, তার যে প্রতিভা আছে সেই প্রতিভার থেকে সে সঠিকভাবে কাজে লাগিয়েছে, সেখানে তার মানে পড়াশোনার প্রতি তার আগ্রহ, পড়াশোনার প্রতি তার মানে তপস্যা,
1: সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময়ে আমাদের সমাজে যে অবক্ষয় যেটা রয়েছে বিভিন্নভাবে ড্রাগস থেকে শুরু করে নানান বিষয় চলছে, তো ওই ওই জায়গাটাকে আপনি কিভাবে দেখবেন?
0: সত্যিই দুঃখজনক, আজকে আমরা বর্তমান থেকে সবখানে দেখি যে ড্রাগ নেশার প্রতি আসক্ততা, এটা স্কুল কলেজের ছাত্রদের মধ্যে দেখা যায়, এটা দুঃখজনক। তবে এটার জন্য আমাদের সবচেয়ে আগে দরকার সচেতনতা বৃদ্ধি করতে হবে সমাজের প্রত্যেক স্তর থেকে। যত বেশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করা যাবে ততই ডাক্সের অভিশাপ থেকে আমরা মুক্ত হতে পারব।
1: আর একটা কথা বলি, আমি বিভিন্ন স্কুলে বিভিন্ন কাজে বিভিন্ন অনুষ্ঠানে আমি যাই, তো সেখানে দেখা গেছে যে আমরা স্কুলে চলে যাই বা মহাবিদ্যালয়ে চলে যাই, সেখানে আমরা ছাত্রছাত্রীদের সচেতন করাটা প্রয়োজন। আমার মনে হয়েছে বিভিন্ন সময় ওদের উদ্দেশ্যে যে কথাগুলো বলা হচ্ছে ওগুলো ঠিকঠাক ওরা নিচ্ছে না। অভিভাবক বাড়ি থেকে শুরু হয় সবকিছু, ওই জায়গাতে যদি ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের যে প্যারেন্টস যারা রয়েছে তাদেরকেও যদি ডেকে নিয়ে যাওয়া ডেকে নেওয়া হয় তাহলে মনে হয় এই যে সচেতনতার কাজ যেটা রয়েছে সেটা মনে হয় অনেকটাই
0: অনেকটা সহজ হয়ে যাবে। তো ওই কাজের সঙ্গে অভিভাবকদের যুক্ত হবে,
1: হ্যাঁ যুক্ত করতে হবে। আর অভিভাবকদের যদি আমরা যুক্ত করতে না পারি তাহলে এই ধরনের যে প্রয়াসগুলো আছে কোনোটাই সফল হবে না, কারণ ওরাই শুনছে, অভিভাবক তো জানছে না। অভিভাবকের তো বিষয়গুলো জানতে হবে যে আমার ছেলেটা কেন খারাপ হচ্ছে, খারাপ হওয়ার জন্য সে কী কী বেছে নিচ্ছে, কোথায় যাচ্ছে। তা আমার এজ এ প্যারেন্টস
0: বাড়ি থেকে ওটা মানে রিয়লাইজ করতে পারবে।
1: তো প্যারেন্টস যদি আমি জানি যে আমি যে আমার ছেলেটা তার মধ্যে যে পরিবর্তনগুলো আমরা বলছি স্টুডেন্টকে বলছি, যে একটা ড্রাগস নিচ্ছে ছেলে, খুব পড়াশোনা ভালো ছিল কিন্তু এখন বর্তমানে পড়াশোনার মধ্যে অমনোযোগী হচ্ছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তার মা যদি বিষয়টা বাবা যদি বিষয়টা জানতে পারে যে তার এই চালচলনগুলো বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বোঝাচ্ছেন, তার এই চালচলগুলো দেখলে পরে আপনি বুঝতে পারবেন যে আপনার ছেলে হয়তো বিপদগামী হচ্ছে। তো সেই জায়গায় আমার মনে হয় ছাত্রছাত্রীদের না ডেকে, যেহেতু আপনি স্কুলে ছিলেন, দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, প্রধান শিক্ষক ছিলেন, বিদ্যালয় পরিদর্শক ছিলেন, তো এই জায়গাটাতে আপনার কখনো মনে হয়নি যে আমরা যেটা করছি এই যে ছাত্রদের অ্যাওয়ারনেস করছে বা বিভিন্ন যে সংস্থাগুলো আছে ওরাও যাচ্ছে স্কুলে, তো ওখানে ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকদের ডেকে নেওয়া প্রয়োজন?
0: অবশ্যই প্রয়োজন। অভিভাবকরা থাকলে আসলে ছেলের সমস্যাটা বাবা মা ভালো বুঝতে
1: একদম, কারণ উনি বাড়িতে
0: মানে আমাদের এই কার্যক্রমের সঙ্গে স্কুলে যখন সচেতনতা হবে তখন অভিভাবকদের আনতে হবে, এই মানে এই কর্মকাণ্ডের সঙ্গে অভিভাবকদের যুক্ত করতে।
1: আপনি কি মেসেজটা কি দেবেন? আপনি
0: না, আমি মেসেজটা দেবো এই কারণে যে এই নেশা তো সর্বনাশা,
1: একদম
0: এটা স্লোগান, সুতরাং নেশাল কবল থেকে আজকের প্রজন্মকে রক্ষা করতে হলে আমাদেরও ভূমিকা নিতে হবে, সমাজের সর্বস্তরের লোকদেরকে এই ব্যাপারে একত্রিত হয়ে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। সবচেয়ে বেশি হচ্ছে সচেতনতা, এটা বৃদ্ধি করলে অনেকটা কমে যাবে।
1: আর বাল্যবিবাহ যেটা রয়েছে স্কুলগুলিতে, আপনি তো
0: স্কুলগুলোতে বাল্যবিবাহ এখন অনেকটা কমে গেছে, ঠিকই আছে, এটা আমাদের একটা সামাজিক বিধি, এখানে অভিভাবকরা অনেকাংশে দায়ী। হ্যাঁ, এটা বাল্যবিবাহ ওটা সামাজিক অপরাধ, অফেন্স, এটা এটার জন্য স্কুল স্কুল সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে স্কুল, এখান থেকে এই কাজটা করতে হবে।
1: না, স্কুল
0: বিভিন্ন স্কুলে বালিকা মঞ্চ আছে,

0: অপরাধ। তো সে জায়গায় দাঁড়িয়ে একই ব্যাপার আবার আসছি, আমি ড্রাগসের ক্ষেত্রে বলেছিলাম যে অভিভাবকদের ডেকে নেওয়া প্রয়োজন, এখানেও ঠিক একইভাবে আমরা মেয়েদেরকে বলছি তোমরা 18 আগে বিয়ের পিড়িতে বসবে না, কিন্তু সেটা তো তার উপর নির্ভর করছে না। মা বাবা যদি চান, মা বাবা জোর করে তার মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে, হচ্ছে তো সে হচ্ছে তো আকসার হচ্ছে, তো সে জায়গায় মা বাবা যারা রয়েছেন তাদের স্কুলে ডেকে আনা উচিত,
1: অবশ্যই আনা উচিত। ছেলেদের ক্ষেত্রে সমস্যা না আসলে মেয়েদের ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা
0: নিয়ে, মেয়েদের নিয়ে
1: আমরা মানে বিলোনিয়া গার্লস স্কুলে আগে হতো এক দুইটা কেস, কিন্তু পরবর্তী সময় আমরা কিন্তু এটা অভিভাবকদের ডেকে নিয়ে মানে অনেকটা সফলতা অর্জন করেছি,
0: এবং সেখানে অনেকটাই কমেছে।
1: এবং অনেক সময় আমি যখন স্কুলে ছিলাম বিশেষ গার্লস স্কুলে, আমরা কিন্তু প্রায় সময় এই বিলোনিয়া থানার মানে মহিলা থানা থেকে ওনারা আসতেন, মানে প্রায় সবসময় আসতেন যে স্যার আমরা একটা মানে সচেতনতা শিবির করবো বাল্য বিবাহ নিয়ে, আমরা ওরা তো বিষয়টা আইনগত বিষয়টি খুব সুন্দরভাবে প্রাঞ্জলভাবে মেয়েদের সামনে তুলে ধরতেন, এবং অনেক ক্ষেত্রে মানে অনেক ক্ষেত্রে আমরা সফলতা
0: সেটা কার্যকরী হয়েছে,
1: কার্যকরী হয়েছে।
0: তো এই প্রসঙ্গে আপনি কি বলবেন, ড্রাগসের ক্ষেত্রে যেমন বলেছেন অভিভাবকদের, কারণ ওরাই বিষয়টা ভালো বুঝবে তার ছেলে মেয়েটা ঠিক আছে কিনা, এই বাল্যবিবাহ সম্পর্কে তাহলে কি মেসেজ দেবেন আপনি সমাজে?
1: বাল্যবিবাহ সম্পর্কে মানে মেসেজটা হচ্ছে এরকম যে আসলে মানুষ তার জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্য আগে স্থির করতে হবে, পড়াশোনাটা আমাকে শেষ করতে হবে,
0: একদম
1: পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর জীবনের এই এটাও একটা গুরুত্বপূর্ণ দিক, এটা আমি মনে করি এটা অভিভাবকদের উপরে ছেড়ে দিলে ভালো হয়।
0: একদম আমি সেটাই বলছি, এই যে আমরা সরকার কেন্দ্র সরকার বেটি বাঁচাও বেটি পড়াও, হ্যাঁ বেটিকে পড়াও পড়াতে হবে, বর্তমান সময়ে আপনি দেখবেন পড়াশোনা থেকে শুরু করে সর্বত্র মেয়েরা কিন্তু ছেলেদের তুলনায় অনেকটাই এগিয়ে গেছে, পড়াশোনার ক্ষেত্রে হোক মেয়েরা দারুণ রেজাল্ট করছে সর্বদিকে। তো এত কিছু বোঝার পরেও আমাদের অনেকের মা বাবারা আছেন বুঝতেছেন না, এটা মনে করলেন একটা বোঝা ঝেড়ে দিলে বোধ হয় মাথা থেকে ফেলে দিলে বোধ হয় আমি মুক্ত হয়ে গেলাম, কিন্তু তারপরে যন্ত্রণা যে আরো বেশি, হ্যাঁ অল্প বয়সে মেয়েটাকে বিয়ে দেওয়া মানে কি তার সর্বনাশ ডেকে আনা, হ্যাঁ অল্প বয়সে একটা 13-14-15 বছরের মেয়েকে বিয়ে দিলে পরে তার যখন বাচ্চা কাচ্চা হবে তখন অল্পতে শেষ হয়ে যাবে, তার
1: শরীরে
0: অপুষ্টি ভান্ডার হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বেটি বাঁচাও বেটি পড়াও যে প্রকল্প যেটা আছে সেটাকে আরো কার্যকরী করা উচিত, এবং এর জন্য কিন্তু সরকার বা বিভিন্ন সংস্থা যেগুলো রয়েছে প্রশাসনের
1: তরফ
0: সর্বাত্মক প্রয়াস হচ্ছে, এবং এটার কাজও হচ্ছে না বলে ঠিক না,
1: এর তো ইতিবাচক ফল আছে।
0: এবার আসছি সাংবাদিকতার পেশার সঙ্গে আপনি বর্তমানে অবসরে রয়েছেন, এখন আবার সে কাজটা আবার আগের মতো একটু একটু করে করছেন আপনি,
1: আমার অনেক বন্ধু বান্ধব আছে ওরা বলে যে আমাকে একটু নিউজটা করে দাও,
0: স্টোরিগুলি এখন আপনার স্টোরি দেখতে পাই বিশেষ করে দৈনিক সংবাদে অনেক লেখা আপনার আমরা দেখতে পাই।
1: এই কাজটা আমি মানে বিশেষ করে রিটায়ারমেন্টের পরে বিশেষ করে মানে আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আমি মানে আর্টিকেল লিখতে খুব পছন্দ করি,
0: সেটা
1: পড়াশোনাও করি।
0: আমি এই কারণে বলি কারণ আমার সঙ্গে আপনার যোগাযোগ যেটা রয়েছে, আপনি বলেন লেখা এলে স্যান্সিস দা আপনি দেখবেন লেখা বেরিয়েছে পড়বেন, কিন্তু আমি পড়ি আপনার লেখাগুলো ভীষণ ভালো দারুণ লেখা। তো ওই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময়ে আমাদের জ্বলন্ত সমস্যা কোনগুলো রয়েছে আপনার লেখা যেগুলো উঠে চিন্তা করেন যে এই সময়টা ভীষণ বার্নিং এটা কিন্তু
1: আসলে আমি মানে মানে মূলত মানে জাতীয় আমাদের এখানে সমস্যা নিয়ে কোনো খবরটা লিখি না বা রাজনীতি বিতর্কিত ভাবে লিখি না, আমি মোটামুটি বাংলাদেশের রাজনীতিটা আর বিশ্ব রাজনীতিটা নিয়ে লিখতে চেষ্টা করি এবং লিখছি।
0: দুইটা বিষয় নিয়ে
1: গতদিন একটা লেখা আমার বেরিয়েছিল, এটা কিউবা সংকট।
0: আচ্ছা
1: কিউবা জানেন না যে আমেরিকার পাশে একটা দেশ, কিউবা এখন এই মুহূর্তে মার্কিন আগ্রাসের মুখে পড়েছে, এটা যে কোনো সময় ডোনাল্ড ট্রাম্প দখল করে নিতে পারে,
0: যেমন ভেনেজুয়েলা করে নিয়েছে,
1: এটা নিতে পারে কারণ

0: মানে অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করে
1: হুম
0: কিউবাকে এমন করে দিয়েছে যে কিউবার আর কিছু করার নেই, আত্মসমর্পণ করতে হবে,
1: এছাড়া কোনো
0: এছাড়া কোনো পথ নেই,
1: না খেয়ে মরতে হবে।
0: হ্যাঁ মানে আত্মসমর্পণ করতে হবে।
1: তো বর্তমান সময়ে বিদ্যালয়, এটা তো শিক্ষকতার কথা বলেছি, বিদ্যালয় পরিদর্শক থাকাকালীন সময়ে অনেকদিন ছিলেন বিদ্যালয় পরিদর্শক, কাজ করেছেন
0: 2 বছর মতন ছিলাম,
1: করেছেন প্রায়
0: 2 বছর। আসলে বিদ্যালয় পরিদর্শক, আমি তো আসলে বিদ্যালয় পরিদর্শক না, আসলে আমি তো স্টেট মাস্টার বিলিনা কাজ
1: আছে, দায়িত্বে ছিলেন
0: তখন, এটা ইন্সপেক্টর অফ স্কুল বিলিনাতে, ইন্সপেক্টর অফ স্কুল রিটায়ারমেন্টে যাওয়ার পর এখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। যখন যারা আমাকে দায়িত্ব দিতে চেয়েছিল আমি ওনাদেরকে বলেছিলাম,
1: সবটুকু দিয়ে চেষ্টা করেছেন,
0: মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। ইন্সপেক্টর অফ স্কুল বিলুনিয়া এবং ভারতচন্দ্রনগর দুটা স্কুলের দায়িত্ব, দুইটা ব্লকের দায়িত্ব ছিলাম। শুধু তাই নয়, একসঙ্গে আমি 4টা স্কুলের ডিডিও ছিলাম, বিলুনিয়া গার্লস স্কুল,
1: মানে অনেকটা প্রেশার নিতে হয়েছে,
0: সারাশেমে স্কুল, এসবিসি নগর স্কুল, পাইকলা স্কুল, 4টা স্কুল, মানে একটা সময় আমাকে একসঙ্গে চালাতে হয়েছে।
1: সামলেছেন?
0: সামলেছি,
1: অসুবিধা হয়নি কখনো?
0: অসুবিধা হয়নি।
1: আচ্ছা, তো
0: তবে অসুবিধা হয়নি এই কারণে, কারণ শিক্ষকরা, স্কুলের শিক্ষকরা তো খুব ভালো, সবাই সার্বিকভাবে সহযোগিতা করে।
1: আমাদের সময় কিন্তু অনেকটা প্রায় শেষের পথে, তো একটা ভাইটাল কোয়েশ্চেন যেটা হলো, আপনাকে কি নিয়ে ভাবায়, আপনি কি ভাবলে আপনার ভালো লাগে, যে এটা যদি ওরকম হতো ভালো হতো?
0: না, জীবনে তো প্রায় এটা গুরুত্বপূর্ণ সময় শেষ করে চলে এসেছি, এখন মানে মানে ভাবি যে সমাজটা যাতে ভালো থাকে, সবাই যাতে সুস্থ থাকে, সবাই যাতে ভালোভাবে জীবন অতিবাহিত করতে পারে।
1: এই যে সমাজ ভালো থাকার কথা বলছেন, চাবিকাঠিকে কি কি, এই যে কি বলি চাবি, সমাজটা ভালো থাকার জন্য, মানুষকে ভালো থাকার জন্য কিটা কি হচ্ছে, চাবিটা কি হবে?
0: না, এখানে মূলত সমাজটাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমরা সবাদের, সবারই,
1: সবার,
0: এখানে ব্যক্তিগতভাবে কাউকে বলা যাবে না, সবাই যদি সচেতন হয়
1: মানে সার্বিক ভালো থাকবে। আপনি বলছেন সার্বিক ভাবে যদি আমরা চিন্তা ভাবনা না করি
0: কিছু হবে,
1: সবার কথা ভাবতে
0: হবে, ব্যক্তিগতভাবে কিছু হবে,
1: ব্যক্তিগত চিন্তা করলে সেখানে কোনো শান্তি আসবে
0: না,
1: ব্যক্তির শান্তি আসতে পারে, অন্যদের অশান্তি হতে পারে, তো সে সেই জায়গায় দাঁড়িয়ে সার্বিক চিন্তা ভাবনা করলে পরে তাহলে সমাজে তার প্রতিফলন ঘটতে পারে। তাহলে
0: একটা কথা বলে,
1: বলুন বলুন,
0: এই মুহূর্তে খুব ভালো সময় কাটাচ্ছে, খুব ভালো, বিশেষ করে আপনি নিশ্চয়ই জানেন যে বিশ্বকাপ ফুটবল চলছে, রাত জেগে প্রায় অনেকগুলো খেলা দেখি, আজকে আপনিও দেখবেন, আজকে খুব ভালো খেলা, এটা হচ্ছে জাপান এবং ব্রাজিল, এশিয়ার টিম হিসাবে জাপান জিতুক
1: সেটা আশা করি, আমরা সবাই চাইব,
0: কিন্তু আমি ব্রাজিলিয়ান।
1: আচ্ছা,
0: আমি ব্রাজিলের সমর্থক, আমি মনে করি যে ব্রাজিল,
1: আপনি ব্রাজিলিয়ান শুরুর দিন থেকে?
0: না না, আমি সবসময় মানে ব্রাজিলের সাপোর্টার, আমি মানে ব্রাজিল জিতুক, কারণ জাপান আজকে যদিও জিতে খুব একটা বেশি জিতে পারবে না, ব্রাজিল, আমি এশিয়ার লোক হিসাবে যদিও এই কথাটা ঠিক না, তবু আমি কিন্তু ব্রাজিলের,
1: মানে আপনি সমর্থন করতে পারেন, সমর্থন যে সমর্থন সমর্থন যে কেউ কাউকে করতে পারে,
0: খুব ভালো সময় কাটছে কিন্তু বিশ্বকাপটা,
1: খুব ভালো। তাহলে শ্রোতা বন্ধুরা, গুণীজন সান্নিধ্য অনুষ্ঠানে এতক্ষণ আমরা ছিলাম আকাশবাণীতে, আমার সাথে ছিলেন বিশিষ্ট শিক্ষক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিদর্শক, বর্তমানে অবসরে রয়েছেন শ্রী বিমল দাস। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো, উনি আকাশবাণীতে এসছেন, আমাদের সময় দিয়েছেন এবং শ্রোতাদের কাছে ওনার মনের যে বিষয়গুলো আছে, ভাব যেগুলো আসলে ব্যক্ত করার চেষ্টা করেছেন। স্যার ভালো থাকবেন, নমস্কার।
0: ধন্যবাদ, নমস্কার, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান গুণীজন সান্নিধ্যে, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বিদ্যালয় পরিদর্শক শ্রী বিমল দাস, আর সাক্ষাৎকার নিয়েছেন স্নেহাশিস চক্রবর্তী, আকাশবাণী বিলোনিয়া। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 9:19:35। এখন শুরু করতে যাচ্ছি যুব অনুষ্ঠান যুববাণী, পরিবেশনায় নটরাজ সাংস্কৃতিক সংস্থা, শান্তির বাজার।

কাছের ও দূরের বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের যুব অনুষ্ঠান যুববাণী। আশা করি সবাই ভালো আছো। আমরা এসে গেছি নটরাজ একাডেমি শান্তির বাজার থেকে। আজকের যুববাণী অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি বিভিন্ন ধরনের গান নিয়ে। আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী স্বরলিপি দাস। স্বরলিপি প্রথমে আমাদের শচীন কর্তার একখানি গান শোনাবে।

রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও বলেছিলেন, আমার গান তোমাদের গাইতেই হবে। তার অন্য কোনো সাহিত্যকর্ম দীর্ঘস্থায়ী না হলেও গান যে হবে সে বিষয়ে তিনি নিঃসন্দেহ ছিলেন। তাই বলেছিলেন, জীবনের 80 বছর অবধি চাষ করেছি অনেক, সব ফসল যে মড়াইতে জমা হবে তাও বলতে পারি না, কিছু ইঁদুরে খাবে, তবু বাকি থাকবে কিছু, জোর করে বলা যায় না, যুগ বদলায়, তার সঙ্গে তো সব কিছু বদলায়, তবে সবচেয়ে স্থায়ী আমার গান, এটা জোর করে বলতে পারি। বিশেষ করে বাঙালিরা শোকে দুঃখে সুখে আনন্দে আমার গান না গেয়ে তাদের উপায় নেই, যুগে যুগে এ গান তাদের গান।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী, পরিবেশনায় ছিল নটরাজ সাংস্কৃতিক সংস্থা, শান্তির বাজারের যুববন্ধুরা।

আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠানমালায় এখন রয়েছে সরগম, শুনুন খেয়াল, শিল্পী গিরিজা দেবী, শিল্পী পরিবেশন করছেন রাগ পুরবী।

এতক্ষণ সরগম অনুষ্ঠানে শুনলেন খেয়াল। আজকের শিল্পী ছিলেন গিরিজা দেবী। শিল্পী পরিবেশন করলেন রাগ পুরবি। আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে। এবারের নিবেদন হারানো দিনের গান। আজকের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

হারানো দিনের গানের অনুষ্ঠানে শুনছেন বাংলা আধুনিক গান, আজকের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

এতক্ষণ প্রবীণ প্রবীণদের জন্য অনুষ্ঠান হারানো দিনের গান শুনলেন। অনুষ্ঠানে আজকে শিল্পী ছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া। এখন আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল শুক্রবার আমাদের অধিবেশন শুরু হবে সকাল ছটায়। 6:05 অমৃতবাণী শুনবেন রাজা রামমোহন রায়ের লেখা থেকে পাঠ। ভক্তিগীতির অনুষ্ঠান সুরঞ্জলি সকাল 6:10। আগামীকালের শিল্পী অমৃক সিং অরোরা সকাল 6:25 হায়ুংনি খড়াং আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:00 তথ্য নির্ভর অনুষ্ঠান আজ সকালে। সকাল 7:25 কলকাতা কেন্দ্রের বাংলায় প্রচারিত সংবাদ। 7:35 এবং সকাল 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রথমে স্থানীয় বাংলা সংবাদ এবং পরে ককবরক সংবাদ। গীতালিতে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন সকাল 7:45 প্রচারিত হবে। 8:00 দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত। 8:15 কবিতার আকাশ। তারপরেই দোলন চাপায় নজরুল গীতি। সকাল 8:30 ছোট্ট সোনা বন্ধুদের নিয়ে অনুষ্ঠান শিশু মেলা। 9:00 দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ। গানে গানে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। 10:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। দেশবন্দনা সকাল 10:05। 10:30 পুরাতনী অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের জন্য টপ্পা ঠুমরি এবং বৈঠকে গান। সকাল 11:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 11:05 FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান, এটি আবারও শুনতে পাবেন 1:40। 1:30 কলকাতা কেন্দ্রের বাংলায় প্রচারিত সংবাদ মিড ডে নিউজ 2:00 দিল্লি কেন্দ্র থেকে। 2:15 ধনধান্যে পুষ্পে ভরা শুনবেন দ্বিজেন্দ্র গীতি। আমি নারী প্রচারিত হবে 2:30। আগামীকাল রয়েছে সুর ও মালিকা বাংলা আধুনিক গান। 3:00 দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ। 3:05 বিবিধ ভারতী। 5:00 এবং 5:05 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং ইংরেজি সংবাদ জীবনের গল্প। অনুষ্ঠানটি প্রচারিত হবে 5:10। তার অব্যবহিত পরেই রয়েছে অবকাশ রঞ্জনীতে পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান। লোকসঙ্গীতের অনুষ্ঠানে লোকগীতি শুনবেন 5:45। 6:00 ককবরক অনুষ্ঠানে রয়েছে সঞ্জা কাহাম খেতে খামারে কৃষক ভাইদের জন্য প্রচারিত। 6:30 শুনতে পাবেন। 7:05 সরগম অনুষ্ঠানে খেয়াল শুনবেন উস্তাদ বড়ে গুলাম আলী খাঁয়ের কণ্ঠে। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:35। 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্রের প্রথমে ককবরক সংবাদ এবং পরে স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। লাইভ ফোন ইন মনের মতো গান রাত 8:05। 9:00 পাঁচমেশালিতে রয়েছে বিভিন্ন বাংলা গান।
কবিতার আকাশ রাত 9:30টায়। কবিতা পাঠ করে শোনাবেন দেবেশ ঠাকুর। প্রবীণ নাগরিকদের জন্য হারানো দিনের গান রাত 10:00টায়। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি আকাশবাণী বিলোনিয়া। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। পরবর্তী অধিবেশন শুরু হবে আগামীকাল সকাল 6:00। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিলাম। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30 হয়ে 10 সেকেন্ড।